আকাশবাণী আগরতলা শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার অর্থাৎ 1269 কিলোহার্টজে। সেই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপ, ফেসবুক, ইউটিউব এবং আকাশবাণী আগরতলার পেজে শুনতে পাবেন আমাদের লাইভ অনুষ্ঠান। আজ রবিবার, 27 বৈশাখ 1948 শতাব্দ, 2 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 17 মে 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 8 সেকেন্ড।

আকাশবাণী আগরতলায় বেড়ে জানিয়ে দিচ্ছে আমাদের আজকের প্রথম অধিবেশনের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিতে অনুষ্ঠানে শুনবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ। সকাল 6:15 অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে ভক্তিমূলক গান। সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়ুমনি খুরাং। সকাল 7:05 রবিকিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী শৈলজা রঞ্জন মজুমদার। সকাল 7:35 স্থানীয় বাংলা সংবাদ। 7:40 শুনবেন ককবরক সংবাদ। সকাল 7:45 অনুষ্ঠান অভিজ্ঞাপন। সকাল 8:40 কচিকাচাদের জন্য অনুষ্ঠান কাকুলি। 9:10 শুনবেন দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেশবন্দনা। সকাল 9:15 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 9:30 শুনবেন বাংলা আধুনিক গান। সকাল 10:00 শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি ছবির গান। সকাল 11:00 শুনবেন বাংলা ছায়াছবির গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। 12:00 শুনবেন ককবরক অনুষ্ঠান বুখরি বদন। 12:30 খানিমারি। 12:55 শুনবেন চাষের কথা। দুপুর 1:05 অঙ্গনা। দুপুর 1:40 শুনবেন লোকগীতি শিল্পী জোজো। দুপুর 1:50 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়। শুনলেন আজকের অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণ পর শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি সংবাদ।

0: उतना ही मॉडर्न बन रहा है और विकसित भारत की जर्नी में भागीदारी का भी है। मैं नेदरलैंड्स में भारतीय समुदाय के सभी साथियों से कहूंगा, आप भारत में ज्यादा से ज्यादा सहयोग बढ़ाएं, इससे भारत का सामर्थ्य भी बढ़ेगा और आपके इन्वेस्टमेंट पर रिटर्न भी ज्यादा मिलेगा।
1: The Joint Parliamentary Committee on One Nation, One Election Bill held extensive consultations in Bengaluru with political parties, legal fraternity and civil society yesterday. Briefing media persons, the chairman of the committee, P.P. Chaudhary, informed that the objections and recommendations are being collected by the JPC during their visits to different states. On challenges posed by the proposal, he said that synchronizing elections will need to prematurely dissolve a few state assemblies and resolve issues arising out of anti-defection laws, no confidence motion and president rule. The Archaeological Survey of India, ASI, has granted the Hindus an unrestricted access to the monument at Bhoj Shala complex in Dhar district of Madhya Pradesh for worship and other purposes. The ASI's decision came a day after the Madhya Pradesh High Court ruled that Bhoj Shala in Dhar was a temple of goddess Saraswati. Within days of levying high custom duties on precious metals, government has imposed import curbs on silver. The Directorate General of Foreign Trade in a notification said the import policy for silver, including silver plated with gold and platinum, are revised from free to restricted with immediate effect. Delhi government has taken a significant decision to reduce the value-added tax on aviation turbine fuel in the national capital from 25% to 7%. Delhi Chief Minister Rekha Gupta said that the decision has been taken in line with the Prime Minister Narendra Modi's emphasis on strengthening connectivity and economic activity with the objective of providing relief to the aviation sector, promoting tourism and logistics activities. In badminton, Indian duo Satvik Sairaj Ranki Reddy and Chirag Shetty will face the Indonesian pair of Leo Roly Coronado and Daniel Martin in the men's doubles final of the Thailand Open in Bangkok today. And that is the end of this news bulletin.
2: Akashbani Agartala tokhon shunchilen দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ। আজ সুভাষিত অনুষ্ঠানে আপনারা শুনবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ।
3: জগৎ সৃষ্টির কতকাল পরে মনুষ্যজাতির এই বিবাহ সম্বন্ধের নিয়ম চলিত হইয়াছে, যদ্যপি তদ্বিশেষ নির্দেশ করা অতি দুরূহ, তথাপি এইমাত্র উল্লেখ করা যাইতে পারে যখন মনুষ্যমণ্ডলীতে বৈষয়িক জ্ঞানের কিঞ্চিত নির্মলতা ও রাজনীতির কিঞ্চিত প্রবলতা হইতে আরম্ভ হইল এবং যখন আত্মপর বিবেক স্নেহ দয়া বাৎসল্য মমতাভিমান ব্যতিরেকে সংসার যাত্রার সুনির্বাহ হয় না, বিবাহ সম্বন্ধই ওই সকল প্রধান কারণ, ইত্যকার রোধ সকলের অন্তঃকরণে উদয় হইতে লাগিল, তখনই দাম্পত্য সম্বন্ধ অর্থাৎ বিবাহের নিয়ম সংস্থাপিত হইয়াছিল সন্দেহ নাই। অনন্তর সর্বদেশে এই বিবাহের প্রথা পূর্বাপূর্বাপেক্ষা উত্তরোত্তর উৎকৃষ্ট হইয়া আসিতেছে। এই সংসারে দাম্পত্য নিবন্ধন সুখই সর্বাপেক্ষা প্রধান সুখ। এতাদৃশ অকৃত্রিম সুখে বিড়ম্বনা ঘটিলে দম্পতির চিরকাল বিষাদে কাল হরণ করিতে হয়। হায়, কি দুঃখের বিষয়, যে পতির প্রণয়ের উপর প্রণয়িনীর সমুদায় সুখ নির্ভর করে এবং যাহার সচ্চরিত্রে যাবজ্জীবন সুখী ও অসচ্চরিত্রে যাবজ্জীবন দুঃখী হইতে হইবে, পরিণয়কালে তাদৃশ পরিণেতার আচার ব্যবহার ও চরিত্র বিষয়ে যদ্যপি কন্যার কোনো সম্মতির প্রয়োজন না হইল, তবে সেই দম্পতির সুখের কি সম্ভাবনা রহিল? মনের ঐক্যই প্রণয়ের মূল, সেই ঐক্য বয়স অবস্থা রূপ গুণ চরিত্র বাহ্যভাব ও আন্তরিক ভাব ইত্যাদি

0: নানা কারণের উপর নির্ভর করে। অসমদেশীয় বাল দম্পতিরা পরস্পরের আশয় জানিতে পারিল না, অভিপ্রায়ে অবগাহন করিতে অবকাশ পাইল না, অবস্থার তত্ত্বানুসন্ধান পাইল না, আলাপ পরিচয়ের দ্বারা ইতরেতর চরিত্র পরিচয়ের কথা দূরে থাকুক, একবার অন্যন্য নয়ন সংঘটন হইল না, কেবল একজন উদাসীন বাচাল ঘটকের প্রবৃত্তিজনক বৃথা বচনে প্রত্যয় করিয়া পিতামাতার যেরূপ অভিরুচি হয় কন্যাপুত্রের সেই বিধি বিধিনিয়োগবধ সুখ দুঃখের অনুলঙ্ঘনীয় সীমা হইয়া রহিল। এই জন্যই অসমদেশে দাম্পত্য নিবন্ধে অকপট প্রণয় প্রায় দৃষ্ট হয় না। কেবল প্রণয়ী ভর্তাস্বরূপ এবং প্রণয়িনী গৃহপরিচারিকাস্বরূপ হইয়া সংসারযাত্রা নির্বাহ করে। অপ্রমত্ত শরীর তত্ত্বাভিজ্ঞ বিজ্ঞ ভিষদবর্গেরা কহিয়াছেন, অনতীত শৈশব জায়াপতি সম্পর্কে যে সন্তানের উৎপত্তি হয় তাহার গর্ভাবাসেই প্রায় বিপত্তি ঘটে। যদি প্রাণবিশিষ্ট হইয়া ভূমিষ্ঠ হয় তাহাকে আর ধাত্রীর অঙ্কশয্যাশায়ী হইতে না হইয়া অনতিবিলম্বেই ভূতধাত্রীর গর্ভশায়ী হইতে হয়। কথঞ্চিত যদি জনকজননীর ভাগ্য বলে সেই বালক লোকসংখ্যার অঙ্গবৃদ্ধি করিতে সমর্থ হয়, কিন্তু স্বভাবত শরীরের দুর্বল্য ও সর্বদা পীড়ার প্রাবল্যযুক্ত সংসারযাত্রার অকিঞ্চিৎকর পাত্র হইয়া অল্পকালের মধ্যেই পরত্র প্রস্থিত হয়। সুতরাং যে সন্তানোৎপত্তি ফলনিমিত্ত দাম্পত্য সম্বন্ধের নির্বন্ধ হইয়াছে, বাল্যপরিণয়ের দ্বারা সেই ফলের এই প্রকাশ বিড়ম্বনা সংঘটন হইয়া থাকে। যদ্যপি এতদ্ বিষয়ে অন্যান্য সামান্য কারণ অন্বেষণ করিলে প্রাপ্ত হওয়া যায় বটে, কিন্তু বিশেষ অনুসন্ধান করিলে ইহাই প্রতীতি হইবে যে বাল্যবিবাহই এ সমুদায়ের মুখ্য কারণ হইয়াছে।
1: সুভাষিত অনুষ্ঠানে আজ শুনলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ, আকাশবাণী আগরতলা। ভক্তিমূলক গান শুনবেন অঞ্জলি অনুষ্ঠানে। প্রথম গানখানি শুনুন নূপুর ছন্দা ঘোষের কণ্ঠে।

অঞ্জলি অনুষ্ঠানে প্রথম গানখানি শুনলেন নূপুর ছন্দা ঘোষের কণ্ঠে। এবারে শুনুন অনুপ ঘোষালের কণ্ঠে আরেকটি গান।

ভক্তিমূলক গান শুনলেন অঞ্জলি অনুষ্ঠানে। আজকে শিল্পীরা ছিলেন নূপুর ছন্দা ঘোষ এবং অনুপ জালোটা। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ককবরক অনুষ্ঠান।

0: সাজাক তঙ্গ সিনি থাংসুং নি লংমাও জেসবরক ফন এবার নং আং খরকবুরি দাল নি বরক বাই হাকসালকে টংনা নি চাইতকদি আবরকংখা যে বরক রক নন চিকন মকল বাই নাইশিগি নন বুইনি বসকাঙ্গো চিকন খ্লায়ো তাই হিংকে যে বড় রক নন সামুঙ্গ ফ্রুসিমিন নাংজাগ তাই যে বড় রক নন তাতাল কক সাও তাই যে বড় রক নন বরমরিয়া অবহাই বরক রক বাই হাকসাল খে টংনানি চাইতক দিহনি সাজাকা চং মনীষরক বাইথাং নি সাকাও জেসক পৈতু গ্রাক টঙ্গ আশক ন বাইথাং নি নাহার মুং গসং কপলাই অঙ্গ সামুং টংনা থাংতানি ও দেরামুং আবো সিনি বাগৈ সরংমুং গলাঙ্গ তাই নং আ সামুং ন খ্লাইনা থাংতানি ও নং আ সরংমুং নি বিসিংতৈ করায়া খ্লাইনাই সং সিনি নাহারমুঙ্গ সগুয়ো আবনো কারেই সং যে মানমারি মানখা আবনো ব সং ইয়াকলাই তা খাতুংদি হাইনি বাকি নং যে মান মানো তৈ এবা যে মানমারি ন মানখা আবনো তৈ আসক তা বলাই দি অ বলাই মুং নি বিসিংতিনি হামিয়া ব অঙ্গি মানো নিনি সাকলাই যাকা আসক জরা সংখানালাইকা গীতা ও সাইক্লাং যা কক কাহাম
1: খাই তৈরি রংসক থাকু বুক তিনি সাল চি সিনে মে তিনি সালো লাই থাই বিশিবু তাম তামো পাতিমু রক পাতি থাকা আবো রকন রুগী যেন কিসাসুক মৈতু সদনী নাইন সাল চি সিনে মে তিনি তৈ সালো লাই থাই চি সিনেরা চুকু চিনি খ্রিস্ট বিশিবু নিউ ইয়র্ক নি স্টকস এক্সচেঞ্জ আবো পুইলা সংসার জাকমানি সাল চিচাররা দক চিছা খ্রিস্ট বিশিবো হুনকে পুইলা কালারিং যে ফুনুক চাকমু এবার আলুক চিত্র হনি হনজাক আবনো চেংজাকমানি সাল আপনো কারিব মৃত্যু শতনজাক নাই রকনি বিশিঙ্গ তঙ্গ চিচুকুড়া বাচিপুরি খ্রিস্ট বিশিবো সরকারনি এবার হাফাংনি রংনক নি বিশিঙ্গ জাত কতর ইয়েখেবা জাত চিকন আমতি হাইকে ফেরলাই মানে আপনো সকমনারনি বাকি মার্কিন সুপ্রিম কোর্টনি পুইলা সাকলাইমং আপনো কারিব তিনিতেই সাল আবো তিনি সাল চিসনি মে তিনি সাল নো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবলা এবা WHO নি বখাকতেই ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে হই তিনি সালনো পালাই যাক আপনো কারিব তিনি তৈ সালো লাই থাই চিসনিরা চিচাররা দক চিছা খ্রিস্ট বিশুও ফিজিক্স নি সায়েন্স জেমস ক্লার্ক ম্যাক্স ওয়েল নি বিনি টার্টান ফিটা আবো পুইলা সামুঙ্গ থেপাউই কতর্ক খ্লাই ফটোগ্রাফ ইয়াফারমানি সাল আপনো কারিবু মৃত্যু শতনজাক নাই রকনি বিশিঙ্গ তঙ্গ তেনেতেই সালো লাই থাংনাই চিচুকুড়া বাচি দক খ্রিস্ট বিশুও সুগার রয় লিনার্ট ব আচাইমানি সাল আপনো কারিবু মৃত্যু শতনজাক নাই রকনি বিশিঙ্গ তঙ্গ চিচারা দক চি দক খ্রিস্ট বিশুও এরিক সেটি ববহাইন আচাইমানি সাল আচাইনাই বুমুং গনাং রকনি বিশিঙ্গ তঙ্গ চিচুকুড়া ব্রিচিদক খ্রিস্ট বিশুও উডু লিডেনবার্গ ববহাইন আচাইমানি সাল থৈনাই বুমুং গনাং রকনি বিশিঙ্গ তঙ্গ নৈসাই চিসা খ্রিস্ট বিশুও হারমান কিলব্রেউ ববহাইন থৈমানি সাল থৈনাই রকনি বিশিঙ্গ তঙ্গ তৈ বুমুং গনাং রকনি বিশিঙ্গ চিচুকুড়া চুকুচিদক খ্রিস্ট বিশুও জনি গিটার ওয়াটসন তৈ তৈ খড়কসা তঙ্গ চিচাররা স্নিচি বাকৃ

tebo amti hai kefet mi manai ingya kheba alcoholic manai tumung kabang ko khe chakha hanke sini thui ni thanglai shuklai mani lam te thui no abo keving mungo tubo abo bai hypertension nokjakai mano apno karibo tumung no bongsho tongkha hanke eba buma bufa te kebo bini jati gustiwo tumung tongkha hanke bo hypertension nokjakai mano teibo fast food belai thognang manai ngya kheba sinamjak manai fatarni bupham gnang manai amti hai tumung no belai kabang ko khe chakha hanke hypertension nokjako diabetes te kidney ni kubunni bemar tumung no tongi tongkha hanke bo hypertension nokjakai mano hypertension ngya ui tongnani bakai tam tam khlai thai abong kha belai kom khlai som chanani rangnai nang nangkup mani slaibo kabang tumung som chaya ui tongnani nangnai salburumburum no ngya hanmani no shoti thamsi sik jeske phano himnani nangnai ngya khaba meditation ngya khaba beyam ro khainani nangnai apno karibo je manai nini bosakni bagai kaham romdi dalo shampra bathai boprop ngya khaba pushti gnang manai amti hai বথাই তে আমি হাই চামুং নম্বরক চানানি নাংনাই দুমা বিড়ি সিগারেট চোয়াক আমি হাইরক নংয়াউই টংনানি নাংনাই নিনি বসাকনি যে হিলিকমানি এবা বুফাম আচুকমানি নং আপনো নর্মেল খ্লাই তন্নানি নাংনাই জেফ্রুফ্রুব এরং এরং ওয়ানসুগিয়াউই সামুং তে নাংকুকমানি সুক থুগুই তে নাংকুকমানি সুক লেনাউই টংনানি নাংনাই কবাং কুক থুমানি তেই কবাং কুক নং তুমুং বেলাই বুফামনি মানেই ইংয়া খেবা থকনি মানেই কবাং সাউই থুমাং তংখা হানকেবো নিনি বুসাকনি চর্বি ইংয়া খেবা বুফাম আবো বাঙ্গই থাকনাই সাজাগো হাইপারটেনশন নুকজাকনানি আমতি হাই তুমুং ন তমুং নুকজাকই তংখা হানকে জেসকেফানো নিনি বুসাকনি থুইনো আঞ্জকই নাহারনানি নাংনাই মৃত্যু নারকদি হাইপারটেনশন অব সাইলেন্ট কিলার হঞ্জাকো আপনি বাকি অবন নাইকানি খ্লাই দংনানি বাকি নাংকুকমানি সেক নং নিনি থুই আঞ্জকই নাহারে সাকনাইনি রোগনি ককনি বিশিঙ্গ দঙ্গই বিথিব্রাই জানানি নাংনাই আসুকসরা খনা বাইখা হাইপারটেনশন নুরগই কক থাইসা থাইনি

সাকামনি কক খা মানে ইয়াগুলো দাবো খানা লাইন দিনী কক থুমরক দিনী কক থুমো পুলিয়াও নানি ইয়াফাও তঙ্গ বস্কাং জোন তাল সাল নই চি স্নি সিমি সাল নই চি চুকু সালমারি জরা কতাল দিল্লি ও ত্রিপুরা গ্লোবেল পাইনাপেল ফেস্টিভেল 2026 অংনানি থাঙ্গই তঙ্গ

তাই তঙ্গ আগস্ট তালনি পইলা সালনি সিমি হাকতরনি কুবুনি থাইনি থাইবাই বাক্সা হাস্তেওব হাইনো সেন্সাসনি সামুং চ্যাং জাগানো ও সামুং আগস্ট তালনি সাল থামচি নৈশাই নৈচি দক সালমারি নিসিমি তাং জাগানো আবুনি সিকাং জুলাই তালনি সাল সিসনি নিসিমি সাল থামচিসা জরা গানো সেলফ এবা কেবা বাইথাং লেখামু অ জরাব অনলাইন পোর্টালনি বিশিংতৈ বাইথাংন নুখুঙ্গ খরক বুসুক তং অবরক বক্সাওই মানবায়েন অ জরাব নগ নগন নগ নগ যে সেন্সেস খাইনাই রক থাঙ্গিনি সিকাংন বাইথাং মূং তিসা সগৈব তঙৈমা।

0: আপনি বাগৈনর পোর্টাল হাবৈমানো sec.census.gov.in অ ওয়েবসাইট নি বিশিংতে নরক হাবিনাই নরক নি মুং রক তিসা সগৈ তনৈ মানো।
1: গভর্নমেন্ট কলেজ আর্ট এন্ড ক্রাফট নি পক্ষাক্তেই কাইসা ককমঙ্গ সাকলাই জাখা আজাকাও ফোর ইয়ার্স BBA অনার্স NEP ডিগ্রি কোর্স নি এডমিশন নি বাকি বরকন কয়মং বলাই সানজাখা 2026-27 সেশন নি অব কয়মং বলাই রি মান্নাই কয়মং বলাই রুনা নি বাকি জরাংখা বিসকাং সালবা জুন নৈশাই নৈচিদক জরা কয়মং বলাই রুই মান্নাই অর কয়মং বলাই রুনা নি বাকি হায়ার সেকেন্ডারি পাস গেখেও আপবাই বাক্সা আপনি বাকি উমর খাজাক দঙ্গ উমর বিশি নেচিচারনি বিশিঙ্গ উংনানি নাঙাই সালসা জুলাই 2026 রুগৈ আপনো কারিব দঙ্গ অজাগাও দঙ্গ পেইন্টিং স্কাল্পচার তাই আর্ট অ্যাপ্লাই আর্ট আপনো কারিব দঙ্গ আর্ট হিস্ট্রি আপনো কারিব দঙ্গ ওয়ান ইয়ার সার্টিফিকেট কোর্স অব CCDA আর্ট নি অবেচেব তুমুং নং এডমিশন অংনানি মুচংখা হংকে মাধ্যমিক পাস ইংগে খেবা আপবাই বাক্সা বরক অজাগাও কয়মং বলাই রেউই মান্নাই কয়মং বলাই রেনানি পাইথাক সাল সালবা জুন নৈশাই নৈচিদক বরকনি লিস্ট তাই কমন এডমিশন টেস্ট নি বাকি জরা সাকলাই জাখা সাল চিনই জুন নৈশাই নৈচিদক অবনি বাকি তৈব কাহামকে সাই মান্নানি বাকি প্রিন্সিপাল ইনচার্জ গভর্নমেন্ট কলেজ আর্ট এন্ড ক্রাফট নি তাংনগো থাঙ্গি দাদাক সিদাক মালাই মানো।
0: আসক জরা খানা বাইকা তিনি কক থুমরক তাবুক খানালায়নে সেবক বরক তেলাংমানি কক

0: borokni call letter no sijak tongnai borokni interview ni shal tei joraro apni paki rang thamra bachi ni sc st bpl pwd amte hairokni paki henkai rang neira bachi rui gst gnang khlai borokni koimung bulai rohornari nangnai teibo kaham ke saimanna ni paki tripura public service commission dot tripura dot gov dot in ajagao nai mano
1: asuk jara khana paike shebugo borok talang mani kok tabu khana laina nobar tibarni sekang bariya kok tuma
0: aguli birkhun khala tei gana gine amchaini nokbar tibarni kok tuma u saklai jakha nokha chumui ganang tongnai ferang kogi wati fai fano mano jaga jaga amchaiyo tungkuk mani mariu tung samariu nuk jagana 35 degree celsius tei tungklai mariu nuk jagana 23 degree celsius নবারও তুই হকুনি মারি সাকাও চুকুচিসনি পার্সেন তে খামাও নুকজাগানো বাচিসনি পার্সেন হজাক মঙ্গ সাকলাই জাখা নর্থ উনকুটি ধলাই খোয়াই তে ওয়েস্ট ডিস্ট্রিক্টও ফেরাং ককি ওয়াতেই ফাইপানো মানো আবুনি পাকি হজাক টংনানি পাকি কক মঙ্কাংসাও কচার জাখা
1: তিনি পান্দানো কম থেঙ্কা আং তনুজা
0: তাই আং উষা দে বর্মা
1: আউ হাইউনি খরং পান্দাও তাবো খানালায়ন রচাপমু খরং রোয়ানো বিকাশ রায় দেব বর্মা

আশুক জরা খানা বাইকা হায়ুনি খরাঙ্গ বিকাশ রায় দেববর্মা বের চাপ যাক বেলাইন খানা তত্ক রেচাপম আকাশবাণী আগরতলা অবনী লগিন পাইখ্যাতি নি ফুনি কক বরক পান্দা হায়ুনি খরাং যতন ফুঙ্কাহাম

0: এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সংস্কৃত এবং পরে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে।
1: আকাশবাণী সম্প্রতি বার্তা শুয়ন্তাম প্রবাচক দিব্যানন্দ ঝা। পঞ্চদেশানাম যাত্রায়াঃ দ্বিতীয়ে দিনে হ্যাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডস দেশস্য প্রধানমন্ত্রিণা সহ অনেকেষু কার্যক্রমেষু সহভাগম অকরোত্। অত্র সামুদায়িক সম্পর্কঃ ডচ রাজপরিবারেণ সহ মেলনম চ অন্যতমে আস্তাম। হিগ নগরে ভারতীয় সমুদায়ম সম্বোধয়ন শ্রীমোদী প্রবর্তমানম দশকম আপদ দশকত্বেন বর্ণিতবান, যদ্ধি বহুবিধৈঃ সংকটৈঃ গ্রস্তমস্তি। প্রধানমন্ত্রী অবদত যত ভারত নেদারল্যান্ডস দেশো বৈশ্বিক সমাহ্বানানি সম্মুখীকর্তুম বিশ্বস্তায়াঃ পারদর্শিন্যাঃ চ ভবিষ্যাপূর্তি ব্যবস্থায়াঃ নির্মাণার্থম সম্ভূয় কার্যরতৌ স্তঃ। সহ অবদত যত বিশ্বম সর্বাদৌ কোভিড নবদশ মহামারীম তদনন্তরম চ যুদ্ধম সম্মুখীকৃতবত। সাম্প্রতম এতত ঊর্জা সংকট সমম বিকট সমাহ্বানম সম্মুখীকরোতি। সহ সাবাহিতম অকরোত যত এতেষাম সমাহ্বানানাম দ্রুতগত্যা যদি নিরাকরণম ন ভবতি চেত বৈশ্বিক বিকাশলাভাঃ প্রপাদিতঃ ভবিষ্যতি, জনসংখ্যায়াঃ বিশালঃ ভাগঃ চ নির্ধনতাগ্রস্তঃ ভবিষ্যতি। আর্থিকস্থিতি ব্যবস্থায়াঃ সুদৃঢীকরণায় বৈশ্বিকান প্রয়াসান প্রকাশয়ন প্রধানমন্ত্রী অবদত যত ভারত নেদারল্যান্ডস দেশো সংযুক্তরূপেণ সুদৃঢা পূর্তি শৃঙ্খলায়াঃ নির্মাণায় কটিবদ্ধৌ স্তঃ। ধ্যানাস্পদমস্তি যত এষা যাত্রা দ্বিপক্ষীয় সম্বন্ধেভ্যঃ অধিকা মহত্বপূর্ণা বর্তত। নেদারল্যান্ডস দেশস্য যাত্রায়াঃ অনন্তরম প্রধানমন্ত্রী অদ্য স্বযাত্রায়াঃ তৃতীয় চরণে সুইডেন দেশস্য যাত্রাম করিষ্যতি। সহ অদ্য গোথেনবর্গ নগরম সম্প্রাপ্নোতি। সুইডেন দেশস্য একদিবসীয় যাত্রা নবদিল্লি স্টকহোময়োঃ বর্ধমান পারস্পরিক সম্বন্ধেষু ঐতিহাসিকঃ পদক্রমঃ অস্তি। শ্রীমোদী সুইডেন সমকক্ষেণ উলফ ক্রিস্টারসেনেন সহ দ্বিপক্ষীয় সম্বন্ধপরকম সম্ভাষণম করিষ্যতি। সিবিএসই ইত্যনেন কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পরিষদা নবম কক্ষায়াঃ ছাত্রেভ্যঃ ভাষাত্রয়স্য অধ্যয়নম জুলাই মাসস্য প্রথম দিবসাৎ অনিবার্যম কৃতম। পরিষদা বিজ্ঞপ্তৌ উক্তম যত বিংশত্যধিক দ্বিসহস্রতমাব্দীয়ায়াঃ রাষ্ট্রীয় শিক্ষানীতেঃ ত্রয়োবিংশত্যধিক দ্বিসহস্রতমাব্দীয়স্য রাষ্ট্রীয় বিদ্যালয় শিক্ষা পাঠ্যক্রমস্য অনুসারি এতাসু তিস্রিষু ভাষাসু ন্যূনাতিন্যূনম ভাষাদ্বয়ম ভারতীয় মূলকম ভবেত। ভারতীয়র্থ বিভাগেন অদ্য আন্ডামান নিকোবর দ্বীপ সমূহায় পশ্চিম বঙ্গালে হিমালয়স্য অধোবর্তি ক্ষেত্রেভ্যঃ সিক্কিমায় চ অতিবৃষ্টিপরা নারঙ্গবর্ণকীয় সঞ্চেতনা প্রসারিতা। কেরলম মাহে লক্ষদ্বীপ দক্ষিণাভ্যন্তরীণ কর্ণাটক তামিলনাড়ু।

রবিকিরণ অনুষ্ঠানে শুনছেন শৈলজা রঞ্জন মজুমদারের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

0: রবিকিরণ অনুষ্ঠানে আজ শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন শৈলজা রঞ্জন মজুমদার। এবারে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে এবং তারপরে শুনবেন বাংলা স্থানীয় সংবাদ এবং ককবরক সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছে শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সুইডেন যাচ্ছেন। নেদারল্যান্ডসের ASML এবং ভারতের টাটা ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বাক্ষরের প্রেক্ষিতে ভারতের শীঘ্রই সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন শুরুর ব্যাপারে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন। নিট ইউজি 2026 জীববিদ্যার প্রশ্ন ফাঁসের ঘটনায় অন্যতম মূল চক্রীকে CBI গ্রেপ্তার করেছে। CBSE আগামী 1 জুলাই থেকে নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য 3টি ভাষা পড়া বাধ্যতামূলক করেছে। গুজরাট টাইটান্সকে 29 রানে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স IPL ক্রিকেটের প্লে অফে ওঠার আশা জিয়ে রেখেছে। ISL ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে আজ সুইডেনের গথেনবার্গে পৌঁছবেন। নতুন দিল্লি এবং স্টকহোমের মধ্যে দৃঢ় মৈত্রীর পথে এটি এক ঐতিহাসিক মাইল ফলক। সফরকালে শ্রী মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসেনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, উদীয়মান প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ এবং জলবায়ু সম্পর্কিত কার্যকলাপ নিয়েও দুপক্ষের মধ্যে আলোচনা হবে। দুই প্রধানমন্ত্রী ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকে বক্তব্য রাখবেন। এই বৈঠকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন ছাড়াও বিভিন্ন ইউরোপীয় দেশের শিল্পপতিরা উপস্থিত থাকবেন। ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির পর প্রধানমন্ত্রী মোদীর এটি প্রথম ইউরোপ সফর। 2025 সালে ভারত সুইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল 775 কোটি মার্কিন ডলার। ভারতে সুইডেনের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ গত 25 বছরে বেড়ে দাঁড়িয়েছে 282 কোটি 50 লক্ষ মার্কিন ডলার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেদারল্যান্ডসের সংস্থা ASML এবং টাটা ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হওয়ায় ভারত শীঘ্রই উন্নত সরঞ্জাম ব্যবহার করে সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন শুরু করবে। নেদারল্যান্ডসের বিভিন্ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, এই চুক্তি ভারতের সেমিকন্ডাক্টর পরিমণ্ডলকে শক্তিশালী করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারতের দক্ষতার প্রতি এটি বিশ্বের আস্থার প্রতিফলন বলে তিনি মন্তব্য করেন। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ফলে ভারত ইউরোপ সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ASML এবং টাটার মধ্যে হওয়া চুক্তি দুটি প্রধান গণতান্ত্রিক এবং দায়িত্বশীল বিশ্বশক্তির মধ্যে যুগান্তকারী সমঝোতা। বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ভারতে তাদের গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার স্থাপন করেছে বলে উল্লেখ করে শ্রী মোদী বিশ্বের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিকে ভারতেই নকশা ও উদ্ভাবনের কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান। দুদেশের মধ্যে দৃঢ় সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব ব্যবসায়িক সহযোগিতার ক্ষেত্রে নতুন নতুন সুযোগ এনে দিয়েছে। পাশাপাশি তিনি শিল্পপতিদের ভারতে বিনিয়োগের পরিমাণ আরও বৃদ্ধি করারও আহ্বান জানান।
2: 21वीं सदी का भारत अवसरों की भूमि है। भारत टेक्नोलॉजी ड्रिवन भी है और ह्यूमैनिटी ड्रिवन भी है। भारत जितना एंशियंट है उतना ही मॉडर्न बन रहा है और विकसित भारत की जर्नी में भागीदारी का भी है। मैं नेदरलैंड्स में भारतीय समुदाय के सभी साथियों से कहूंगा, आप भारत में ज्यादा से ज्यादा सहयोग बढ़ाएं, इससे भारत का सामर्थ्य भी बढ़ेगा और आपके इन्वेस्टमेंट पर रिटर्न भी ज्यादा मिलेगा।
1: সিন্ধু জল চুক্তির আওতায় বেআইনিভাবে গঠিত সালিসি আদালতের রায়কে ভারত খারিজ করে দিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাংবাদিকদের জানিয়েছেন, এই আদালতের গত শুক্রবারের দেওয়া রায়ে সিন্ধু জল চুক্তির আওতায় সর্বাধিক সংখ্যক জলাধারকে যুক্ত করার যে কথা বলা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। ওই সালিসি সংস্থার

তিনি বৈধতাকে ভারত স্বীকৃতি দেয় না বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। মুখপাত্র আরও জানান, সিন্ধু জলচুক্তি রদ করার যে সিদ্ধান্ত ভারত নিয়েছে তা অপরিবর্তিত রয়েছে। এক দেশ এক নির্বাচন বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি গতকাল বেঙ্গালুরুতে বিভিন্ন রাজনৈতিক দল এবং আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছে। কমিটির চেয়ারম্যান পিপি চৌধুরী সংবাদ মাধ্যমে জানান, বিভিন্ন রাজ্য সফরের মাধ্যমে কমিটি আপত্তি ও সুপারিশ সংগ্রহ করছে। তিনি বলেন, একযোগে নির্বাচন করতে হলে কয়েকটি রাজ্যের বিধানসভা নির্ধারিত সময়ের আগেই ভাঙতে হতে পারে। পাশাপাশি দলত্যাগ বিরোধী আইন, অনাস্থা প্রস্তাব এবং রাষ্ট্রপতি শাসন সংক্রান্ত সমস্যারও সমাধান করতে হবে। মূল্যবান বিভিন্ন ধাতুর ওপর উচ্চ হারে সীমাশুল্ক আরোপের পর সরকার রূপো আমদানির ওপর বিধিনিষেধ আরোপ করেছে। বৈদেশিক বাণিজ্য মহানির্দেশালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই বিধিনিষেধের আওতায় রূপো এবং সোনা ও প্ল্যাটিনামের প্রলেপযুক্ত রূপোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। দিল্লি সরকার জাতীয় রাজধানীতে বিমানে ব্যবহৃত জ্বালানির ওপর ধার্য মূল্য সংযোজন কর বা ভ্যাট 25% থেকে কমিয়ে 7% করার সিদ্ধান্ত নিয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, বিমান পরিবহন ক্ষেত্রকে স্বস্তি প্রদান এবং পর্যটন ও পরিবহনকে উৎসাহিত করার লক্ষ্যে যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে শক্তিশালী করার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুরুত্ব আরোপের সূত্র ধরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই নিট ইউজি 2026 পরীক্ষায় জীববিদ্যার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত মূল চক্রীকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত মনীষা গুরুনাথ মান্ধারে মহারাষ্ট্রের পুনের উদ্ভিদবিদ্যা শিক্ষিকা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA তাকে একজন জীববিদ্যার প্রশ্ন বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত করেছিল। এই মামলায় অপর দুই অভিযুক্ত PV কুলকার্ণী এবং মনীষা ওয়াগমারেকে দিল্লির একটি আদালত 10 দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে। কুলকার্ণী এবারে নিট পরীক্ষার রসায়নের প্রশ্ন বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত ছিলেন। এই মামলায় অপর অভিযুক্ত ধনঞ্জয় লোখান্ডে মনীষা ওয়াগমারের কাছ থেকে ফাঁস হওয়া প্রশ্নপত্র সংগ্রহ করেছিলেন। এখনও পর্যন্ত দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে এবং আহলিয়ানগর থেকে মোট 9 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য 3টি ভাষার পড়াশোনা বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE। চলতি বছরের 1 জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, ওই 3টি ভাষার মধ্যে কম করে 2টি ভারতীয় ভাষা হতে হবে। 2020 নতুন জাতীয় শিক্ষানীতি ও 2023 ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বোর্ড জানিয়েছে। তবে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় তৃতীয় ভাষার পরীক্ষা নেওয়া হবে না বলেও CBSE জানিয়ে দিয়েছে। সেক্ষেত্রে স্কুলে ইন্টারনাল পরীক্ষার ভিত্তিতেই এর মূল্যায়ন করা হবে, সার্টিফিকেটে সেটি উল্লেখ করা থাকবে। শিক্ষামন্ত্রক দেশে স্কুল ছুট শিশুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষত 14 থেকে 18 বছর বয়সী ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রবণতা সবথেকে বেশি। স্কুল শিক্ষা এবং সাক্ষরতা দপ্তরের সচিব সঞ্জয় কুমারের পৌরোহিত্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে গতকাল এই নিয়ে আলোচনা হয়। এ ব্যাপারে জাতীয় মুক্ত বিদ্যালয়ের প্রস্তাবিত নতুন একটি উদ্যোগ নিয়েও পর্যালোচনা হয়। শ্রী কুমার বৈঠক চলাকালীন একটি তথ্য উদ্ধৃত করে জানান, প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া প্রতি 100 জন ছাত্রছাত্রীর মধ্যে মাত্র 62 জন দ্বাদশ শ্রেণীতে পৌঁছয়। তিনি আরও জানান, 14 থেকে 18 বছর বয়সসীমার মধ্যে 2 কোটিরও বেশি ছাত্রছাত্রী বর্তমানে স্কুল শিক্ষার আওতার বাইরে। সচিব জানান, আর্থিক অনটন, পারিবারিক দায়বদ্ধতা এবং জীবিকা সংক্রান্ত চ্যালেঞ্জের জন্য ছাত্রছাত্রীরা শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসছে। মহারাষ্ট্রে অপারেশন অন্তিম প্রহারের অধীনে গড়চিরোলি পুলিশ ও CRPF 8 মাওবাদীকে গ্রেপ্তার করেছে। 5 মাওবাদী আত্মসমর্পণ করেছে। অভিযানে LMG, AK-47, SLR, ইনসাস রাইফেল সহ 51টি আগ্নেয়াস্ত্র এবং 65,34,000 টাকা উদ্ধার হয়েছে। ইটালিয়ান ওপেন টেনিসের ফাইনালে আজ বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার ক্যাসপার রুডের বিরুদ্ধে খেলবেন। রোমের ক্যাম্পো সেন্ট্রালে সেমিফাইনালে গতকাল দানিল মেদভেদেভকে 6-2, 5-7, 6-4 গেমে হারিয়ে দেন সিনার। অন্য সেমিফাইনালে রুড ইটালির লুচিয়ানো দার্দেরিকে 6-1, 6-1 গেমে হারিয়ে ফাইনালে ওঠেন। ব্যাংককে আয়োজিত থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসের ফাইনালে আজ ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি ইন্দোনেশিয়ার লিও রলি কার্নাডো এবং ড্যানিয়েল মার্কিন জুটির মুখোমুখি হবেন। গতকাল সেমিফাইনালে এই ভারতীয় জুটি মালয়েশিয়ার জুটিকে হারিয়ে ফাইনালে ওঠে। গুজরাট টাইটান্সকে 29 রানে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স IPL ক্রিকেটের প্লে অফে ওঠার আশা জিয়ে রেখেছে। কলকাতার ইডেন গার্ডেন্সে গতরাতে 248 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে গুজরাট টাইটান্স 20 ওভারে 4 উইকেট হারিয়ে 218 রান তুলতে সমর্থ হয়। অধিনায়ক শুভমান গিল সর্বোচ্চ 85 রান করেন। এর আগে কলকাতা 20 ওভারে 2 উইকেট হারিয়ে 247 রান তোলেন। ফিন অ্যালেন

93 রান করেন। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে। ধর্মশালায় খেলা শুরু হবে 3:30। অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালস খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। দিল্লিতে ম্যাচ শুরু 7:30। মোহনবাগান সুপার জায়ান্ট ওয়েস্ট বেঙ্গল আজ আইএসএল ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে 7:30। দুটি দলই 11 ম্যাচে 22 পয়েন্ট সংগ্রহ করেছে। এই মুহূর্তে গোল পার্থক্যে ইস্ট বেঙ্গল লীগ তালিকায় দ্বিতীয় ও মোহনবাগান তৃতীয় স্থানে রয়েছে। আসছি শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সুইডেন যাচ্ছেন। নেদারল্যান্ডসের ASML এবং ভারতের টাটা ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বাক্ষরের প্রেক্ষিতে ভারতে শীঘ্রই সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন শুরুর ব্যাপারে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন। নিট ইউজি 2026-এর জীববিদ্যার প্রশ্ন ফাঁসের ঘটনায় প্রধান অন্যতম মূল চক্রীকে CBI গ্রেপ্তার করেছে। আইএসএল ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ, পড়ছি নবনীতা বণিক। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী হিসেবে তা চার বছর পূর্তি উপলক্ষে গতকাল সংবাদ মাধ্যমকে বলেছেন, রাজ্য সরকারের সব দপ্তর সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সরকারের মূল লক্ষ্য হচ্ছে উন্নয়ন। তিনি বলেন, স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, মেডিকেল আসন বৃদ্ধি, নতুন পরিষেবা চালু ও কলেজ বৃদ্ধির ফলে বাইরে পড়তে যাওয়ার প্রবণতা কমেছে। তিনি জানান, স্বচ্ছতার সঙ্গে 22,000-এরও বেশি চাকুরি প্রদান করা হয়েছে এবং আগামী দিনে 100% উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ চালিয়ে যাবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার বাস্তবের সঙ্গে তাল মিলিয়ে সংস্কারমূলক কাজ করে যাচ্ছে। গতকাল আগরতলার কুঞ্জবনস্থিত বিশ্বেশ্বর রায় কমপ্লেক্সে পূর্ত দপ্তরের জল সম্পদ বিভাগের উদ্যোগে আয়োজিত স্টেট ডাটা সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, স্টেট ডাটা সেন্টার স্থাপনের ফলে রাজ্যের কৃষি জমিতে জলসেচ ব্যবস্থার প্রসার ঘটবে এবং বন্যা নিয়ন্ত্রণেও ভূমিকা নেবে। ন্যাশনাল হাইড্রোলজি প্রজেক্টের আওতায় রাজ্যের এই স্টেট ডাটা সেন্টারটি গড়ে তুলতে প্রথম পর্যায়ে ব্যয় করা হয়েছে 4,67,00,000 টাকা, দ্বিতীয় পর্যায়ে এই ডেটা সেন্টারের জন্য ব্যয় করা হবে 4,50,00,000 টাকা। মুখ্যমন্ত্রী আরও বলেন, বিভিন্ন নদীর ভাঙন রোধে 193টি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের কাজ রূপায়ণ করা হবে। আগরতলা সহ গোমতী জেলার বিভিন্ন স্থানে বন্যার জল নিয়ন্ত্রণে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়ে কাজ করছে বলে জানান মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নেদারল্যান্ড সফরকালে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেন এবং নেদারল্যান্ডসের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে মিলিত হন, যেখানে হাজারো প্রবাসী ভারতীয় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, সাম্প্রতিক ভারত ইউরোপ মুক্ত বাণিজ্য চুক্তির পরিপ্রেক্ষিতে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেমি কন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি, সবুজ হাইড্রোজেন ও জল ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই দশকটি বিশ্বের জন্য সংকটের দশকে পরিণত হচ্ছে। এখন মানবজাতি বহু গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন। প্রথমে ছিল করোনা ভাইরাস, তারপর যুদ্ধ, আর এখন রয়েছে জ্বালানি সংকট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশের সফরের তৃতীয় পর্যায়ে আজ সুইডেনের গথেনবার্গে পৌঁছবেন, যা নতুন দিল্লি এবং স্টকহোমের মধ্যে গভীর সম্পর্কের একটি ঐতিহাসিক মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। রাজ্যে আগ্রহী যুবকদের সেনাবাহিনীতে যোগদানের জন্য প্রস্তুত করতে বিশেষ উদ্যোগ নিল ভারতীয় সেনাবাহিনী। আগরতলার শালবাগানে গত 4 মে থেকে গতকাল পর্যন্ত অগ্নিবীর প্রি রিক্রুটমেন্ট ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করে ভারতীয় সেনাবাহিনী স্পিয়ার কপসের অধীন এলবার্ট এক্কা ব্রিগেড। গতকাল ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়, অগ্নিপথ প্রকল্পের আওতায় সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক ত্রিপুরার যুবকদের শারীরিক, মানসিক ও শিক্ষাগতভাবে প্রস্তুত করে তোলাই ছিল এই প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য। সেনাবাহিনীর উদ্যোগে গড়ে তোলা অগ্নিবীর রিক্রুটমেন্ট অ্যান্ড ট্রেনিং সেল মোট 29 জন প্রশিক্ষণার্থী অংশ নেন। সেনাবাহিনীর নিয়ম অনুবর্তিতা, মূল্যবোধের পরিবেশ, তাদের নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য দীর্ঘ দৌড়, বাধা অতিক্রমের অনুশীলন, ব্যায়ামের মাধ্যমে কঠোর প্রশিক্ষণ দেওয়া হয়। ঊনকোটি জেলায় হামের প্রাদুর্ভাব অনেকটাই নিয়ন্ত্রণে এবং হাম প্রতিরোধে টিকাকরণের হারও যথেষ্ট সন্তোষজনক। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে গতকাল কৈলা শহরের DM কনফারেন্স হলে হামের প্রাদুর্ভাব ঠেকাতে এবং এই বিষয়ে টিকাকরণের অগ্রগতি

নিয়ে আলোচিত এক পর্যালোচনা বৈঠকে এই তথ্য জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা জেলাশাসক ডক্টর তমাল মজুমদার, অতিরিক্ত জেলাশাসক সাগর শোভন দেবনাথ, সিএমও ডক্টর শীর্ষেন্দু চাকমা, জেলা প্রতিষেধক আধিকারিক ডক্টর সন্দীপন ভট্টাচার্য। খেলার খবর। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা গতকাল থেকে পশ্চিম জেলার বিভিন্ন মাঠে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে দুটি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় ব্লাড মাউথ ক্লাব 8 উইকেটে কর্নেল কোচিং সেন্টারকে এবং মোহনপুরের তালতলা মাঠে তরুণ সংঘ কোচিং সেন্টার 10 উইকেটে জিবি প্লে সেন্টারকে পরাজিত করে। আসরে মোট 22টি দল অংশ নিয়েছে। ছত্তিশগড়ের স্বামী বিবেকানন্দ স্মৃতি অনূর্ধ্ব 20 বছরের ফুটবলের জাতীয় প্রতিযোগিতায় ত্রিপুরা কোয়ার্টার ফাইনালে উঠেছে। গ্রুপের তৃতীয় তথা শেষ খেলায়ও রাজ্যদল জয়লাভ করে। গতকাল ত্রিপুরা 3-1 গোলে সিকিমকে হারিয়ে দেয়। আবহাওয়ার খবর। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টিপাতের সঙ্গে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। রাজ্যের উত্তর জেলা ঊনকোটি, ধলাই, খোয়াই ও পশ্চিম ত্রিপুরা জেলায় কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। আগরতলা ও তার আশেপাশে গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 8.9 মিলিমিটার। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.9 ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমাপুরীয় বিথিকা দেববর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি তিনি সুইডেন নিয়ে গথেনবার্গ সগুয়ান আবুবাই দিল্লি কতালতে স্টক হোমনি বিশিঙ্গ কুথুক হালক অঙ্গি বাসাওয়ান লাইথাংজ জানুয়ারি তাল ভারতে ইউরোপীয় ইউনিয়ন নিবিশিঙ্গ ফিয়কজাক বানিয়া মুংসৈ রিমানী সামংবুতাংনি উলো অবন মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনী পুইলা ইউরোপ হাকতর বেড়াইমু ইয়াং মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি মিয়া নেদারল্যান্ড বেড়াইমা জরাও আর তঙ্গুই তংনায় ভারতনি বড় রোগনি বুখা কক নারখাতে নেদারল্যান্ডনি কুচুক বেরেমনি বানিয়া খেলাইনাই রকবাই পান্দাও মালাইখা মোচাং মোদী সাকা সালকিসা সকাং ভারতীয় রূপ ফিয়কচাক বানিয়া কক খালাইমুং রগিন অ বেড়াইমুং বেলাই নাংকুকমানি সিবিআই মিয়া নিট ইউজি নুইসাই নুইচিদক আমজুকমুংনি বায়োলজি সুমুংবুলাই কারিজাকমা পাতিমুঙ্গ গদালজা খড়কসা ফোরেংনাইন রমখা ককশিলচাজাক নিমুং মনীষা গুরুনাথ মান্দারে ব মহারাষ্ট্রনি পুনেনি খড়কসা বোটানিনি ফোরেংনাইজক সিবিআই শাখা ব নিট ইউজি নুইসাই নুইচিদক আমজুকমুং সামুংবাই গদালজাক টংমানি তাই ন্যাশনাল টেস্টিং এজেন্সিনি বাই আলাইদা এলএম গুরং হেনে চংজাক টংমানি চেরি নাইনাই মথা শাখা ককশিলচাজাক নিথানি বোটানি তাই জুলজি আমজুকমুং কাংবুলাইনি যত এক্সেস তঙ্গ মথাতে বোসাকা ব অ তালনি চিবরি শালমারি রমজাক পুনেনি মনীষা ওয়াকমারনি ইয়াকতে নিট আমজকমঙ্গ আচুকনাই রগ্ন থুমতে বাই থাংনি পুনেনি নগ অ সরংনাই রগ্নতেই আলাইদা কোচিং ক্লাসনি শেপ খেলায়ো ব দরবাও তাবুকসাক জড়া দিল্লি জয়পুর গুরুগ্রাম নাসিক পুনেতে আহলিয়া নগরনি খড়কচুকু ককশিলচাজাক রগ্ন রমখা মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা হাসতে হাপাং মুখথাং বাই কথারি উন সামুং সনাম ফিরমা তাঙ্গই তঙ্গ মিয়া আগরতলানি কুঞ্জবনী লুকু সামুং নাইখংনি তুই সম্পদ বেডিকনি শাক থার্মা বাই যুগালি যাক স্টেট ডাটা সেন্টার নু চেঙ্গিরিমা পান্দাও ব অকক শাখা ব শাখা স্টেট ডাটা সেন্টার আচুক রিজাক মুনা বাগিন হাস্তেনি হুকবার খেলাইমা খেতবো তৈ লুমুং বাং রুমানি তৈ তুই লমসামানো কম থেঙ্গানো মঞ্চক্রাতে বোসাকা জুদা জুদা তৈমানি হারুয়া কুয়াকমা কাশুনা বাগে তৈ তরমা কম থিংমা তাংবতাং কাইসারা চুকু চিথামনি সামুং চারিতি সাজাগানো আগরতলানো খুবই গুমতি হাঙ্কুননি জুদা জুদা আম চাইও তৈ তরমা কম থিংনা বাগে হাস্তে হাপাং আলাইদা শাকথারি সামুং তাঙ্গই তঙ্গ পান্দর ককনার খা লুকু সামুং নাইখুংনি তাঁকড়া পি কে গোয়েল হাস্তে শিকলা রকনো নাইমথাং বাহিনীও গদাল ফাইনা বাগে ভারতনি শেঙ্করা রোগ লামনাহারকা আগরতলানি শালবাগান লাইথাংজাক ও মে তালনি বুড়ি শালমারনি সেমি শালচিদক জোড়া অগ্নিবীর প্রি রিক্রুটমেন্ট ট্রেনিং প্রোগ্রাম কাইসা সংসাকা ভারতনি নাইমথাং বাহিনী স্পিয়ার কর্পসনি নাইকল মুঙ্গ এলবার্ট এক্কা ব্রিগেড ও ট্রেনিং সেল যত খড়ক নৈচি চুকু সরংনাই শিকলা রোগ মানজাক ফাইকা হা কতনি লগি সিপাহী চোলা হাং করব খনা

বা অমে তালনি শালচি চাইনি সিমি শালনি চিবা জোড়া জনজাতি কুবুন আমচাইনি কামিরোগো সবসে দূর সবসে পেহেলে লুকুদাই মুং সামুবুতাং অঙ্গানো হাঙ্কর নাইকল ফাং ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল ককতুমা থুমনাই রোগনা অকক শাখা ও সামুবুতাঙ্গ সিপাহী চোলা হাঙ্কনি খুং থামচি চার কামিও নাইকল মুংনি জুদা জুদা শেপতুনি রিজাগানো ও সামুবুতাঙ্গ লুকুরোগ্ন কেন্দ্রতে হাসতে হাপাংনি জুদা জুদা তাংবুতাং শেপ রিজাগানো শাখাম তাঁকড়া কিরণ গিত্তে মিয়া জিবি শাখাম নাইনগো চেরাই রোগ নিয়ে বুখা থাই বেমার নাইনেনে আলাইদা ওপিডি সেন্টার নো চেঙ্গরিখা যতই খড়ক নৈরা বাঁচি এমবিবিএস পড়ি তংনাই রোগ নিয়ে বাগাই কতালকে সানামতি সাজা ক্লাসরুম নি সামুঙ্গ মিয়া বেড়াই নাইখা এজিএমসি রেডিও ডায়গনোসিক্স বেডেক নি শেপ রিমুগ্ন তেবু কতালকু খেলাইনা বাগাই মোচাঙ্গিতে শাখাম তাংফাং রকবাই কগলাম সালাইকা সিপিআইএম সদর বুখাস্তে কমিটি নি চেতন বাই তিনি মিয়া আগরতলা আউলি ও খাদুমা হিমবত কাইসা সংসা জাখা সিপিআইএম অজা অমল চক্রবর্তী শাখা পেট্রোল ডিজেল ন খবিন শালব্রুমনি নাংকুকমা মানিরোগনি রাংমারি বাংমানো কেবেঙ্গি ও খাদুমা হিমবত ন সংসা জাখা ছত্রিশগড়ী স্বামী বিবেকানন্দ মুকুমু বিশি নৈশি উমর জোড়ানি ফুটবল নি বসুং বেরেমনি বাতাইমুঙ্গ ত্রিপুরা কোয়ার্টার ফাইনেল ও কাশাকা গ্রুপ নি পাইথাক থুমুঙ্গ ত্রিপুরা কপ্লাইংখা ত্রিপুরা গোল কাইথাম কাইসানি ফের বাই সিকিম ন ম্যাচেনখা নবার তৈবার নিয়ে ককতুমা তিনি দি পর্যরা নবার তৈবার নিয়ে বুখাক্তই সাজাকা নখা চুমুই কবলচাক তঙ্গানো ফেরাঙ্ক গই কিশাসক থায় দামসাও বুড়ি চিনি সিমে বাঁচি কিলোমিটার দৌই ওয়াতেই ওয়াউই মানো হাস্তনি শালসি উনকুটি দলাই খুয়াইতে পছিম ত্রিপুরা জেলাও ওয়াতে কুবুংখে ওয়াউই মানোহিনী হজাক খেলাই জাখা মিয়া ফুংনি সিমি তিনি ফুংজোড়া ওয়াতে মানে মারি এংখা চার দশমিক চুকু মিলিমিটার আগরতলাও তিনি আইচুনি খামানি তুংমারি তংমানি নৈচিতাম দশমিক চুকু ডিগ্রি সেলসিয়াস তিনি শালনি তুংমারি শাকাও তঙ্গানা থামচিবা ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি ককবর ককতুমা পুরিমুং তাবুক নিবাগে অরণ্য পাইখা উল্নি ককবর ককতুমা আওয়াইঙ্গানে তিনি সানজা দামসিং তামুই সতী ব্রেচিবাও

0: मिलकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
1: जन जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
2: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: প্রতিদিনই আলোক এবং অন্ধকার, নিদ্রা এবং জাগরণ, সংকোচন এবং প্রসারণের মধ্য দিয়ে আমাদের জীবন চলেছে। একবার তার জোয়ার, একবার তার ভাঁটা। রাত্রে নিদ্রার সময় আমাদের সমস্ত ইন্দ্রিয় মনের শক্তি আমাদের নিজের মধ্যেই সংহৃত হয়ে আসে। সকালবেলায় সমস্ত তা জগতের দিকে ধাবিত হয়। আলো তাই প্রত্যহই আমাদের চক্ষুকে নিদ্রালসতা থেকে ধৌত করে বলছে, তুমি স্পষ্ট করে দেখো, তুমি নির্মল হয়ে দেখো। পদ্ম যেরকম সম্পূর্ণ উন্মুক্ত হয়ে সূর্যকে দেখে, তেমনি করে দেখো। আলো কেবল একটি মাত্র কথা প্রতিদিন আমাদের বলছে, দেখো, একবার চেয়ে দেখো। হ্যাঁ বন্ধুরা, আমাদের অন্তরাকাশ বিকশিত হোক। সকলের প্রার্থনায় এই জগৎ সংসারে সকলের জীবন আনন্দময় হয়ে উঠুক।

0: শ্রোতা বন্ধু, আজ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস প্রতি বছর 17ই মে আন্তর্জাতিকভাবে পালিত হয়। এই দিবসের উদ্দেশ্য হল তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ ICT এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা আর ডিজিটাল বিভাজন কমানোর প্রয়োজনীয়তা তুলে ধরা। এই দিনটি আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংঘ অর্থাৎ ITU এর উদ্যোগে পালিত হয়ে থাকে। প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কিন্তু
1: আজকের এই দিনটি অর্থাৎ এই 17ই মে দিনটি ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে হিসেবে প্রতিপালিত হয়, যার মূল উদ্দেশ্য হল অতি রক্তচাপ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। উচ্চ রক্তচাপকে প্রায় নীরব ঘাতক বলা হয়ে থাকে, কারণ অনেক সময় এটি কোনো লক্ষণ ছাড়াই শরীরের ক্ষতি সাধন করে। নিয়ন্ত্রণে না থাকলে এটি হৃদরোগ, স্ট্রোক, কিডনি সমস্যা এবং অন্যান্য আরও গুরুতর জটিলতার কারণ হতে পারে। তাই এদিনটি আমাদের মনে করিয়ে দেয় যে সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সাথে সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা, মানসিক চাপ কমানো এবং লবণ, কাঁচা লবণ পরিত্যাগ করা উচিত খাবারের পাতে। এইসব অভ্যাস আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
0: শ্রোতা বন্ধু, এবার আজকের দিনের কিছু বিশেষ বিশেষ ঘটনা বলি ইতিহাসের পাতা থেকে তুলে ধরছি। আজকের দিনেই 1775 সালে ব্রিটিশ ও মারাঠাদের মধ্যে আরারের যুদ্ধ সংঘটিত হয়। 1540 সালে আজকের দিনেই কনৌজের যুদ্ধ হয়, যেখানে শেরশাহ সুরি মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করেন।
1: 1920 সালে আজকের দিনে KLM রয়্যাল ডাচ এয়ারলাইন

0: ফিলিপিন্স বিশ্বের প্রথম নিয়মিত যাত্রীবাহী বিমান পরিষেবা চালু করেছিল। এই বিমান সংস্থাটি আমস্টারডাম থেকে লন্ডন রুটে যাত্রী পরিবহন শুরু করেছিল। এর মাধ্যমে বাণিজ্যিক বিমান চলাচলের নতুন যুগের সূচনা হয় এবং বিশ্বজুড়ে বিমান পরিবহন ব্যবস্থার দ্রুত বিকাশ ঘটে।
1: আজকের দিনেই 1975 সালে প্রথম মহিলা পর্বতারোহী জাপানের জানুকার এভারেস্ট জয় করেন। আর আজকের দিনেই 1978 সালে চার্লি চ্যাপলিনের চুরি হয়ে যাওয়া মৃতদেহ পুনরায় উদ্ধার করা হয়। 88 বছর বয়সে এই বিখ্যাত অভিনেতা সর্বশেষ ক্রিসমাসের দিনে দেহত্যাগ করেন।
0: ১৯১৩ সালে আজকের এই দিনে দ্বিজেন্দ্রলাল রায় বাঙালি কবি, গীতিকার এবং নাট্যকার হিসেবে পরিচিত তিনি প্রয়াত হন। তিনি দেশাত্মবোধক গান ও ঐতিহাসিক নাটকের জন্য বিশেষভাবে সুপরিচিত। তার রচিত গানগুলির মধ্যে দেশপ্রেম এবং মানবিক চেতনার গভীর প্রকাশ পাওয়া যায়। বাংলা সাহিত্য ও সঙ্গীতে তার অবদান আজও স্মরণীয়।
1: আর আজকের দিনেই বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অভিষেক হয় 1999 সালে। এ তো রইল আজকের দিনের বিশেষ বিশেষ ঘটনাবলী ইতিহাসের পাতা থেকে।
0: এবং সেই সাথে আজকের এই দিনটি আমাদের যে সকল শ্রোতা বন্ধুদের জন্মদিন, বিবাহ বার্ষিকী কিংবা বিশেষ কোনো দিন, তাদের প্রত্যেককে জানাই আকাশবাণী পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।
1: ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার শ্রোতা বন্ধু, আজকের প্রথম চিঠি লিখেছেন গোকুল মাইতি। প্রিয় অভিজ্ঞাপন, গত রাত থেকে চন্দনকে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল চন্দন? সন্ধ্যায় বেরিয়েছিল আর ফেরেনি। অবশেষে মাঠের শেষে খাল পাড়ে পুলিশ আবিষ্কার করল চন্দনের দেহ, রক্তাক্ত মৃতদেহ। গোটা গ্রাম ভেঙে পড়ল। কেন এমন হলো? কি খুন করল চন্দনকে? চন্দন তো ভালো ছেলে ছিল, চন্দনের মতোই একটা সুগন্ধি মন ছিল তার। সমাজ কল্যাণমূলক কাজ করত, করোনার সময় মানুষের পাশে ছিল, আক্রান্ত মানুষদের পরিষেবা দিয়েছে সে, রাজনীতির সঙ্গেও জড়িত ছিল। তবে কি রাজনৈতিক খুন, নাকি কোনো ব্যক্তিগত বিদ্বেষ? বুকের ভেতরটা ফুঁসে উঠল মানুষের প্রতি ঘৃণায়, দুঃখে, ক্ষোভে। কেন মানুষ মানবিক হয় না? এই নশ্বর পৃথিবী তো নিছকই নাট্যশালা। দুদিনের কুশীলব আমরা, তবে কেন কেন এই হিংসা দ্বেষ, কেন এই ছদ্মবেশ? যদি প্রতিটি মানুষ মানবিক হতো, যদি সব হিংসা বিদ্বেষ উবে যেত মানুষের মন থেকে, থাকত না কোনো ঘৃণা, লোভ, পাপ, তবে পৃথিবীটা হয়ে উঠত স্বপ্নের দেশ, চিরশান্তির অমরাবতী, আলোর ইউটোপিয়া। স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি আমি, স্বপ্নের ভেতরে ডুবে যাই। আহা, কি আলোকময় রৌদ্র নীল পৃথিবী যেন! আনন্দের কলরবে কলকল খলকল, দূষণমুক্ত এক পরিশ্রুত পৃথিবী, নির্মল মাটি, নির্মল জল, হাওয়া নির্মল, নেই কোনো যুদ্ধের নান্দিরোল, আকাশে বারুদ বাষ্প, রক্তের কল্লোল। দেশে দেশে ভৌগোলিক সীমারেখা মুছে গেছে, এক দেশ, এক পৃথিবী। মানুষে মানুষে নেই কোনো ভেদাভেদ, নেই কোনো জাতপাত, সাম্প্রদায়িক গ্লানি, হিংসা, হানাহানি। এক ধর্ম, এক জাতি, সে জাতির নাম মানুষ জাতি। নতুন নতুন রং ধরেছে সোনার পৃথিবীতে, যেন ভালোবাসা ছড়িয়ে আছে নীল আকাশের গায়ে। পৃথিবী যেন এক ভালোবাসার গীতিময় রূপকথা। প্রিয় অভিজ্ঞাপন, যদি সত্যি এমন হতো, পৃথিবীটা হতো এক স্বপ্নের দেশ, ভালোবাসার নকশিকাঁথা।

0: তবে কেমন হতো তুমি বলো তো? এক আকাশ ভালোবাসায়, গোকুল মাইতি।
1: পরের চিঠিটি লিখছেন রত্নদত্ত বেহালা থেকে। বন্ধু লিখছেন, প্রিয় সাথী অভিজ্ঞাপন, এমন যদি হতো তুমি আর আমি চলে যেতাম মানুষের কোলাহলহীন কোনো দূর নির্জনে, সামনে চিলতে উঠোন রেখে গড়ে তুলতাম দক্ষিণা বারান্দার ছোট্ট এক বসত ঘর, যে ঘরের বারান্দায় বসে একসাথে আকাশ পাড়ি দেখতাম, উপভোগ করতাম নূপুরের ছন্দে বাজা বৃষ্টির রিনি ছিনি শব্দধ্বনি। এমন যদি হতো অন্তহীন ভালোবাসার স্রোতে ভেসে গিয়ে তুমি আর আমি শুধু চার চোখ ভরে প্রকৃতির কোমল হাসিমাখা মুখ দেখতে দেখতে মিশে যেতাম আন্দোলিত প্রাণীর জোয়ার ভাটায়, যেখানে আছে শুধু নির্মল প্রশান্তি, ঝরা স্বস্তির স্নিগ্ধতা। আমি তুমি দুজনায় হাতে হাত ধরে চুপি সারে উঠে যেতাম দূর পাহাড়ের শীর্ষ চূড়ায়, যেখান থেকে চোখ ভরে দেখতাম দূর আকাশের মিটিমিটি তারার আলো, চাঁদিমার হাসি আর নিচের ওই ব্যস্ত জনপদ। এমন যদি হতো অবিশ্বাস্য রোমাঞ্চভাবে পেয়ে যাওয়া দৈব ডানা মেলে আমি তুমি উড়ে যেতাম আকাশে, বাতাসের সাথে মিশে ভালোবাসার সঙ্গীত গেয়ে গেয়ে দুজন ছুটে বেড়াতাম ওই নীল আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, বিস্তৃত নীল আকাশের সকল প্রান্ত সীমান্ত ছুঁয়ে ছুঁয়ে আসতাম, মাঝে মাঝে অভিমানের মধুর প্রেম খেলা দেখাতে একবার দূরে যেতাম আরেকবার কাছে আসতাম, অতঃপর সূর্যস্নাত কোনো এক আলোকোজ্জ্বল মুহূর্তে পরস্পর জড়িয়ে যেতাম স্বর্গীয় ভালোবাসার মুগ্ধ আলিঙ্গনে। গ্রীষ্মকালীন শুভেচ্ছান্তে, নমস্কারান্তে, রত্নদত্ত বেহালা, গ্রিনফিল্ড সিটি, কলকাতা 141।
0: এবারে চিঠিটি লিখেছেন কেশব চক্রবর্তী আগরতলা থেকে। আমার প্রিয় অভিজ্ঞাপন, যদি এমন হতো, মানুষের মন অসীম সম্ভাবনার জায়গা, বাস্তবতার কঠিন জমিনে দাঁড়িয়ে মানুষের কল্পনার ডানা মেলে নীল আকাশে, যদি এমন হতো, এই কথাটি মানব মনের সেই কল্পনা বিলাসী স্বপ্নচারী সত্তার প্রতীক। বর্তমানের অসম্পূর্ণতাকে দূর করে ভবিষ্যৎকে সুন্দরভাবে সাজানোর এক অবচেতন আকাঙ্ক্ষা লুকিয়ে আছে এই ভাবনার গভীরে। যদি এমন হতো, প্রকৃতির ভারসাম্য বুঝে নিজের প্রয়োজন মানুষ যদি মেটাত, তবে পৃথিবী হয়ে উঠত এক স্বর্গ। যদি যুদ্ধহীন, বিবাদহীন, ঘৃণাহীন পৃথিবী হতো, মানুষ যদি বিশ্ব নাগরিক হতো, ধর্মের নামে, বর্ণের নামে, ভাষার নামে যদি কোনো বিভেদ না থাকত, তবে পৃথিবী পরিণত হতো এক আনন্দলোকে। যদি শিক্ষা সবার জন্য সমান ও অবাধ হতো, প্রযুক্তি মানুষের ধ্বংসের কারণ না হয়ে সৃষ্টির হাতিয়ার হতো, বৈজ্ঞানিক উদ্ভাবনগুলো কেবল উন্নত দেশ নয় বরং দরিদ্রতম প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে যদি ব্যবহৃত হতো, তবে সবার মুখে হাসি ফুটত। যদি অন্ধবিশ্বাস, কুসংস্কার আর ধর্মীয় উন্মাদনা না থাকত, নারী যদি সর্বত্র শঙ্কাহীন চিত্তে বিচরণ করতে পারত, পরনিন্দা বা ঈর্ষা না থাকত, একে অপরের সাফল্যে সবাই আনন্দিত হতো, সততা ও নিষ্ঠা মানুষের চরিত্রের প্রধান অলঙ্কার হতো, মানবতা সর্বত্র বিরাজমান থাকত, দুর্নীতি, মিথ্যা ও অবিচার সমাজ থেকে চিরতরে বিদায় নিত, মানুষ মানুষের জন্যে এই মন্ত্রে

সবাই যদি দীক্ষিত হতো, আর প্রয়োজন সবচেয়ে বেশি সে যদি গ্রহীতা হতো, তবে পৃথিবীটা কত অপরূপে সজ্জিত হতো। পরিশেষে বলবো, যদি এমন হতো, কল্পনাটি হয়তো আপাত দৃষ্টিতে অসম্ভব বলে মনে হতে পারে, কিন্তু সব বড় পরিবর্তনই তো প্রথমে কল্পনার মাধ্যমে শুরু হয়। আজকের অসম্ভব হয়তো আগামী দিনের সম্ভব। আমাদের প্রত্যেকের ক্ষুদ্র প্রচেষ্টাই পারে এই পৃথিবীটাকে স্বপ্নের পৃথিবী গড়ে তুলতে। নমস্কার, আন্তে কৃষভ চক্রবর্তী, আগরতলা।

0: এবারে চিঠিটি পাঠিয়েছেন কৃষ্ণেন্দু বিশ্বাস, রানাঘাট নদিয়া থেকে। বন্ধু লিখছেন, আমার প্রিয় অভিজ্ঞাপন, গ্রীষ্মের প্রভাতে তোমার দোয়ারে বার্তা নিয়ে হাজির হলাম। তোমার মে মাসের দ্বিতীয় বিষয়ে লিখতে বসে আমার নরম মনের জানালায় অনেক অজানা আকাঙ্ক্ষা ও প্রত্যাশা এসে করা নাড়ছে। সত্যি যদি এমন হতো, গোটা বিশ্ববাসীর মানসিকতা, মূল্যবোধ, মনুষ্যত্ব ও বিবেক স্বামীজির দেখানো পথে ও আদর্শে মিশে যেত ও মিলে যেত, তবে হতো না মানুষের সাথে মানুষের এত হিংসা, বিবাদ ও মারামারি। বন্ধু অভিজ্ঞাপন, যদি এমন হতো, বর্তমানে স্মার্ট সমাজের তথাকথিত সুশিক্ষিত মানুষেরা 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তীতে মানববন্ধন করে অঙ্গীকার গ্রহণ করত, নির্বিচারে বনভূমি ধ্বংস আর নয়, জলাশয়ের অপমৃত্যু এবার বন্ধ, পাতলা প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার করব না আমরা সবাই, জল অপচয় আর নয়, সামান্য হলেও বৃষ্টির জল সংরক্ষণ করবই করব, প্রত্যেকেরই প্রতি বছর অন্তত একটি করে গাছ রোপণ করব। যদি এমনটি হতো, তবে পরিবেশের রূপ, রস ও গন্ধ বদলে যেত। আবার যদি এমন হতো, কেউ বিনা চিকিৎসায় মারা যাবে না, কোনো শিশু না খেতে পেয়ে অপুষ্টির শিকার হবে না, কোনো বৃদ্ধ বাবা মা জীবনতরণীর শেষ বেলায় ঠিকানা পরিবর্তন হবে না বৃদ্ধাশ্রমে, তাহলে সমাজের জলছবিগুলো পাল্টে যেত। নমস্কারান্তে, কৃষ্ণেন্দু বিশ্বাস, পায়রাডাঙ্গা, রানাঘাট, নদিয়া।
1: এবারে আজকের শেষ চিঠি, সৌমিত্র মজুমদার লিখেছেন রহড়া উত্তর চব্বিশ পরগনা থেকে। সুপ্রিয় অভিজ্ঞাপন, হ্যাঁ, জন্মদাতা পিতাই আমার সেই সর্বময় ও মহান পিতা, যিনি আমার জীবনের যাবত কণ্টকাকীর্ণ দুর্গম পথে মঙ্গলের আলো জ্বালিয়েছেন। যথোপযুক্ত জ্ঞানদান ও শিক্ষাদানের মাধ্যমে এই জীবনকে নিঃসন্দেহে করে তুলেছেন মধুময় ও অর্থবহ। সুশাসন এবং নিয়মবর্তিতার শৃঙ্খলে বন্দী করেছেন সেই বাল্যকাল থেকেই। চলার পথে কখনো কোথাও ভুলচুক করলে কিংবা পথভ্রষ্ট হতে দেখলেই তা হাসি মুখে সংশোধন করে দিয়েছেন বারংবার। আপদে বিপদে হাজারো ঝড় ঝাপটায় ছত্রপতি হয়ে থেকেছেন প্রতিটি মুহূর্তেই। নিরুপদ্রব, নিশ্চিন্ত ও সুস্থ জীবন অতিবাহিত করতে গেলে পুঁথিগত শিক্ষাটুকুই যে যথেষ্ট নয়, পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন করাটাও ভীষণই জরুরি। আহার, পরিধান, বাসস্থান ও শিক্ষালাভ সবেতেই বাবার অবদান অপরিসীম। আমার বাবা যতদিন বেঁচে ছিলেন ঠিক ততদিনই তাঁর পরম স্নেহ আর কঠিন কোমল শাসনে এই জীবন করে তুলেছেন আলোকিত, উজ্জ্বল ও বর্ণময়। জীবনের প্রতিটি মুহূর্তে সঠিকভাবে সঠিক পথে দিশা দেওয়ার জন্য আমি আমার জন্মদাতার প্রতি ভীষণভাবে ঋণী। আজ তিনি বেঁচে নেই,

0: কিন্তু তাঁর বলে যাওয়া যাবতীয় জ্ঞানের কথা উপদেশ আজও অক্ষরে অক্ষরে পালন করে চলেছি আমি। আজ এই ক্ষণে তাঁর প্রতি রইল আমার অন্তরের ভক্তিপূর্ণ শ্রদ্ধা ও আভূমি প্রণতি। সবশেষে যে বাণী না বললেই নয়, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতরি প্রীতিমা পন্নে, প্রিয়ন্তে সর্বদেবতা। শুভেচ্ছা ধন্য সৌমিত্র মজুমদার, পূর্বাচলপল্লী, রহড়া, উত্তর চব্বিশ পরগনা।
1: চিন্ময়দা, ঘড়ির কাটা জানান দিচ্ছে, সময় হয়ে গিয়েছে আমাদের একেবারে তথ্যের দিকে যাবার। করবুক মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তে সাধারণ মানুষের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ। জনজীবনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে গোমতী জেলার করবুক মহকুমার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের কিছু এলাকায় 300 মিটার পর্যন্ত এলাকায় সন্ধ্যে 6টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত সাধারণ মানুষের চলাচলের উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 নম্বর ধারা অনুযায়ী করবুক মহকুমার অন্তর্গত বিওপি লবকান্তপাড়া থেকে বিওপি চাপলিন ছড়া পর্যন্ত এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই আদেশে বলা হয়েছে সন্ধ্যে 6টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত সময়ে স্থানীয় কর্তৃপক্ষের উপযুক্ত অনুমতি ছাড়া 4 জন বা ততোধিক ব্যক্তি এক জায়গায় সমবেত হতে পারবেন না। এই আদেশ 14 মে 2026 থেকে কার্যকর করা হয়েছে এবং তা 13 জুলাই 2026 পর্যন্ত বলবৎ থাকবে। আর এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে BNSS 2023-এর 223 নম্বর ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
0: আরেকটি তথ্য রয়েছে, 91 আর 92 ব্যাচ কনস্টেবল রিক্রুটমেন্ট হয়েছে, তাদের একটি পাসিং আউট প্যারেড সংঘটিত হবে আগামী 21 মে 2026 সকাল 10টা থেকে নরসিংগর পুলিশ ট্রেনিং একাডেমিতে। যেই প্যারেডে প্রধান অতিথি হিসেবে থাকবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়।
1: আমাদের সুস্থ থাকুন পর্বে আমরা আজ অবশ্যই বলে দিতে চাই সেই দিকগুলির কথা, যে এই দিকগুলি মেনে চললে হাইপার টেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বিশেষজ্ঞরা, চিকিৎসকরা বলেন লবণ কম খান, অতিরিক্ত লবণ রক্তচাপ বাড়ায়, তাই খাবারে কম লবণ ব্যবহার করুন এবং অতিরিক্ত নোনতা খাবার এড়িয়ে চলুন। এছাড়া প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন। যোগব্যায়াম বা হালকা শরীরচর্চা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। অতিরিক্ত ওজন উচ্চ রক্তচাপের অন্যতম কারণ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গ্রহণ করুন, গড়ে তুলুন। এছাড়া ফাস্টফুড, ভাজাপোড়া বা অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন। কলা, টমেটো, পালং শাক, লেবু ইত্যাদিতে পটাশিয়াম থাকে যা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক। আর অবশ্যই ধূমপান, মদ্যপান পরিহার করতে হবে, কেননা হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয় এই অভ্যাসগুলো। এছাড়া ধ্যান, প্রার্থনা, নিয়মিত গান শোনা, পর্যাপ্ত বিশ্রাম এবং মানসিক শান্তি আমাদের রক্তচাপ কমাতে সাহায্য করেন, এমনটাই কিন্তু বলেন বিশেষজ্ঞরা। আর সময় সময় রক্তচাপ মাপলে সমস্যা কিন্তু দ্রুত ধরা পড়ে এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করতে হবে।
0: এবারে কাজের খবরে, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা ত্রিপুরা সরকারের গ্রামীণ উন্নয়ন বিভাগের অধীনে সম্মিলিত প্রতিযোগিতামূলক পরীক্ষায় জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 1 ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করেছে অনলাইনে। আবেদন শুরু হবে আগামী 19 মে থেকে এবং অনলাইনে আবেদন করার শেষ তারিখ 12 জুন 2026। মোট শূন্য পদ 5টি। অবশ্যই ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে এবং বয়সসীমা সর্বোচ্চ 40 বছর। বিশদে জানতে এবং আবেদন করতে লগ অন করতে পারেন tpsc.tripura.gov.in এই ওয়েবসাইটে।
1: এবারে জানিয়ে দিই আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকবে, কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রম 35 ডিগ্রি সেলসিয়াস এবং 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ শতকরা পরিমাণ ছিল 97% এবং সর্বনিম্ন

0: শতাংশ। আজ ভোর 5টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে 8.9 মিলিমিটার। সেই সাথে সতর্কবার্তায় জানানো হয়েছে উত্তর জেলা, ঊনকোটি জেলা, ধলাই, খোয়াই জেলা এবং পশ্চিম জেলায় দুই এক স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারী বজ্রপাত সহ ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে দমকা হাওয়া ত্রিপুরার বিভিন্ন জেলায় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
1: শ্রোতা বন্ধু, ঘড়িবাবু জানাচ্ছে আজ থামতে হবে। আজ অভিজ্ঞাপনে ছিলাম আমি আর জে চিন্ময়,
0: আর আমি সত্যজিৎ।
1: সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দিনটি খুব খুব খুব ভালো যাক আপনার।

0: Of Statehood Day. With that, we end the Northeast News Bulletin from Akashvani Shillong. Have a nice day.
1: আকাশবাণী আগরতলা। এতক্ষণ শুনছিলেন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মর্নিং নিউজ এবং এরপরে শুনলেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কচি কাঁচাদের জন্য অনুষ্ঠান কাকলি।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে জানাই ছোটদের অনুষ্ঠান কাকুলিতে স্বাগত। আর আজ আমরা কথা বলবো এমন এক বিষয় নিয়ে যার নাম হলো স্বপ্ন। কে উঠছে আকাশে, কেউ কিছু তৈরি করছে, কেউ আবার কারো মুখে হাসি ফোটাচ্ছে। এই যে কল্পনার জগৎ, এটাই আমাদের স্বপ্নের জগৎ। প্রতিটি ছোট্ট মনেই কিন্তু লুকিয়ে থাকে হাজারো ইচ্ছে, আর সেই ইচ্ছেগুলোর রঙিন নাম স্বপ্ন। আর আজ আমরা কাকুলিতে যে বিষয়টা রেখেছি সেটা হলো আমাদের ছোট্ট স্বপ্ন। চলুন আমাদের ছোট্ট বন্ধুদের মনে কি কি স্বপ্ন রয়েছে সেগুলো নিয়ে কথা বলা যাক। আমাদের আজকের প্রথম বন্ধু দিশা আচার্য। দিশা, প্রথমেই তোমার কাছে যে বিষয়টা জানবো, যেহেতু আমাদের আজকের বিষয় আমার ছোট্ট স্বপ্ন, সেখানে আমি জানবো যে তোমার স্বপ্ন কি, বড় হয়ে তুমি কি হতে চাও?
1: বড় হয়ে আমি লয়ার হতে চাই।
0: আচ্ছা, এই যে লয়ার হওয়ার ইচ্ছেটা মানে কখন তোমার মনে এসেছে?
1: এটা আমার ক্লাস 6 বা 7 যখন ছিলাম তখন থেকে ছিল ইচ্ছাটা।
0: বাহ, এত ছোটবেলা থেকে এই ইচ্ছেটা তোমার কাছে খুব প্রিয়, সেটা কেন?
1: সেটা কারণ এই দুনিয়াতে অনেক এরকম জিনিস আছে যেটার প্রতি মানুষের ন্যায় পাচ্ছে না, তো আমি ওদের তরফ থেকে হয়ে লড়তে চাই।
0: একদম একদম। আচ্ছা দিশা, বলো যে তুমি কোন স্কুলে পড়ো?
1: আমি ডন বস্কো স্কুলে পড়ি।
0: আচ্ছা দিশা, বাড়িতে কে কে রয়েছে বলো?
1: বাড়িতে মা আছে এবং বড় দাদা আছে।
0: বেশ, দিশা বড় হয়ে তো লয়ার হতে চাই বলেছে, তো লেখাপড়া করতে দিশার কেমন লাগে?
1: হ্যাঁ ভালোই লাগে।
0: ভালো লাগে। আচ্ছা, লেখাপড়া ছাড়া কি আর কিছু করো?
1: হ্যাঁ, গান করি আর আর্টও করি।
0: কোন বিষয়টা মানে বেশি পছন্দ, গান করা নাকি আর্ট করা নাকি লেখাপড়া?
1: সবগুলোই পছন্দ,
0: সবগুলোই ভালো লাগে। বেশ, আচ্ছা দিশা বেশি কথা বলবো না, প্রথমে চলো আমরা গানে চলে যাই এবারে। প্রথম তুমি আমাদের কোন গানটা শুনাচ্ছো?
1: বৃন্দাবন বিলাসিনী।
0: চলো

0: বাহ, অসম্ভব সুন্দর। বৃন্দাবন ও বিলাসিনী রায় আমাদের। এটি একটি অত্যন্ত জনপ্রিয় রাধাকৃষ্ণ বিষয়ক বাংলা লোকগীতি বা কীর্তন, যেখানে সুখ শাড়ির দ্বন্দ্ব বা কথোপকথন নামেও এটা কিন্তু পরিচিত। দিশা, যেহেতু আমরা এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম, কিভাবে আমরা আমাদের স্বপ্নটাকে পূরণ করতে পারি, আমাদের ছোট্ট স্বপ্ন, সেটা নিয়ে প্রথমে জানবো যে লেখাপড়া, তারপরে ধরো তুমি গান করছো, তাছাড়া তুমি বলেছিলে আর্টও করো, মানে সব কিছু কি গুছিয়ে কিভাবে করো তুমি?
1: এটা এমনি হয়ে যায়, কারণ দেখো মানডে থেকে স্যাটারডে অবধি আমি স্কুলে এমনি লেখাপড়া সব কিছু ঠিক আছে, সানডের দিনটা হলো গিয়ে আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য।
0: একেবারেই সানডেতেই সব কিছু এক্সট্রা কারিকুলামগুলো থাকে,
1: হ্যাঁ, যেরকম আর্ট, মিউজিক, তো সব এমনি পড়াশোনার পাশাপাশি সব এভাবেই হয়ে যায়,
0: একটা রুটিন করে সব কিছু মেনটেন করতে হয়, একদম। আচ্ছা, বাড়িতে সবচাইতে বেশি তোমাকে এটার জন্য কে সাপোর্ট করে?
1: আমার পুরো ফ্যামিলি সাপোর্ট করে।
0: বেশ, আরও একটা বিষয় যেটা জানার আছে, যে লেখাপড়া করতে ভালো লাগে বলেছিলে তুমি, তো কোন সাবজেক্টটা তোমার খুব প্রিয়?
1: সায়েন্স।
0: সায়েন্স পড়তে ভালো লাগে, বেশ। আচ্ছা ঠিক আছে, এবারে বলো যে আমরা তারপরে কোন গানটাতে যাচ্ছি?
1: ব্রজগোপী খেলে হবে।

0: বাহ, খুব সুন্দর হয়েছে। আমাদের ছোট্ট বন্ধু দিশার জন্য এবার একটা জোরে করতাল। জানো সোনামণিরা, স্বপ্ন মানে কিন্তু শুধু ঘুমিয়ে ঘুমিয়ে দেখা কোনো গল্প নয়। তাই তো আমাদের দেশের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছিলেন, উঠো জাগো, লক্ষ্যে না পৌঁছুনো পর্যন্ত থেমো না। একটা ছোট্ট স্বপ্ন ধীরে ধীরে বড় হতে থাকে, আর একদিন সেটাই কিন্তু হয়ে ওঠে আমাদের জীবনের পথ, আমাদের সব কিছু হয়ে ওঠে সেটা। আর এবারে চলে যাব আমাদের পরবর্তী বন্ধুর কাছে। আর আমাদের পরবর্তী বন্ধুর নাম কি?
1: দেবস্মিতা দাস।
0: আচ্ছা দেবস্মিতা, প্রথমে বলো যে তুমি কেমন আছো?
1: ভালো আছি।
0: ভালো আছো, ঠিক আছে। দেবস্মিতা কোন স্কুলে পড়ে আর কোন ক্লাসে পড়ে?
1: আমি ভবনশ্রীপুরা বিদ্যা মন্দিরে পড়ি আর ক্লাস থ্রিতে পড়ি।
0: ক্লাস থ্রিতে পড়ো, বেশ। দেবস্মিতা আজকে আমাদের কি শোনাবে?
1: নজরুল আর রবীন্দ্র,
0: মানে গান শোনাবে, তাই তো? আচ্ছা, নজরুল আর রবীন্দ্রসঙ্গীত, বেশ। ঠিক আছে দেবস্মিতা, প্রথমে বলো যে স্কুলে যেতে ভালো লাগে কি? ভালো লাগে, মজা লাগে। আচ্ছা, লেখাপড়া করতে কি ভালো লাগে?
1: ভালো লাগে।
0: কতটা ভালো লাগে বলো?
1: অনেক
0: অনেক। আচ্ছা ঠিক আছে, তুমি বড় হয়ে কি হতে চাও বলো?
1: টিচার।
0: টিচার হতে চাও, ঠিক আছে। আর কখন তোমার মনে হলো যে তুমি টিচার হবে?
1: ক্লাস টুতে
0: তোমার মনে হয়েছে টিচার হবে, ঠিক আছে। আর বাড়িতে কে কে আছে বলো?
1: বাড়িতে মা আছে, বাবা আছে, বোন আছে, ঠাম্মা আছে, মেজো কাকিমণি, এমন দুইটা কাকিমণি আছে, ছোট মেজো,
0: অনেকজন আছে বাড়িতে, তাই তো? আর সবচাইতে বেশি তোমাকে কে আদর করে বলো?
1: সবচাইতে বেশি মা আর বাবা আর ঠাম্মা।
0: আচ্ছা, আর বাকিটা কি বকুনি দেয়?
1: না,
0: সবাই আদর করে, তাই তো, ঠিক আছে বলো। আচ্ছা আরেকটা বিষয়, কোন বইটা পড়তে বেশি ভালো লাগে?
1: আমার ম্যাথ।
0: ম্যাথ করতে?

0: বাহ, সুন্দর হয়েছে। দেবস্মিতা, তুমি বলো যে তোমার সবচাইতে পছন্দের সিঙ্গারকে, কার গান শুনতে তোমার ভালো লাগে? এমনকি কোনো সিঙ্গার আছে যার গান শুনতে তোমার ভালো লাগে?
1: জুবিন নটিয়াল।
0: বাহ, আর
1: আর আছে
0: আর কেউ আছে?
1: আচ্ছা মনে নেই।
0: আচ্ছা মনে নেই, ঠিক আছে।
1: শ্রেয়া ঘোষাল।
0: শ্রেয়া ঘোষাল, হ্যাঁ। আচ্ছা দেবস্মিতা, আরও একটা বিষয় জানবো, লেখাপড়া ছাড়া আর কী কী করো তুমি?
1: আমি ড্রয়িং করি আর অ্যাবাকাস করি আর গান।
0: গান করো, ঠিক আছে। কোন বিষয়টা বেশি ভালো লাগে, গান করতে বেশি ভালো লাগে নাকি অ্যাবাকাসে বেশি ভালো লাগে নাকি ড্রয়িং করতে বেশি ভালো লাগে?
1: ড্রয়িং
0: করতে বেশি ভালো লাগে, ঠিক আছে। দেবস্মিতা, আর কোন গানটা তারপরে তুমি আমাদের শোনাবে?
1: রবীন্দ্রসঙ্গীত, আজ বাড়ি ছড়ে।
0: খুব সুন্দর গান, চলো শুরু করা যায়।

0: আমাদের ছোট্ট বন্ধু দেবস্মিতার জন্য এবারে জোরে একটা করতালি হয়ে যায়। একটা স্বপ্ন যখন মনে জন্মায় তখন সেটা খুব ছোট থাকে, কিন্তু যত্ন, ভালোবাসা আর পরিশ্রমের মাধ্যমে সেই স্বপ্ন একদিন বড় হয়ে ওঠে। ঠিক তেমনই একটা ছোট্ট আলোর মতো, যেটা ধীরে ধীরে পুরো ঘরটাকে আলোকিত করে। এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী বন্ধুর কাছে। আমাদের পরবর্তী বন্ধুর নাম কি বলো?
1: অনন্যা দেবনাথ।
0: অনন্যা দেবনাথ, অনন্যা প্রথমে জানতে চাইবো তুমি কেমন আছো।
1: খুব ভালো আছি।
0: আজকের আমাদের বিষয় আমার ছোট্ট স্বপ্ন। মানে প্রত্যেকের মনেই স্বপ্ন থাকে, বড় হয়ে আমি এটা হব, আমি সেটা হব। ঠিক আছে, তুমি বলো তুমি বড় হয়ে কি হতে চাও?
1: ডক্টর।
0: আচ্ছা, তুমি বড় হয়ে ডক্টর হতে চাও। তো তোমার এই যে স্বপ্নটা প্রথম কবে মনে এসেছিল?
1: অনেক ছোটবেলা থেকে এসেছিল।
0: অনেক ছোটবেলা থেকেই তুমি ভাবছো যে তুমি বড় হয়ে ডক্টর হবে। তো এই স্বপ্নটা তোমার কাছে কেন প্রিয়, কেন তুমি ডক্টর হবে বলো?
1: অনেক রোগীকে সুস্থ করার জন্য।
0: অনেক রোগীকে সুস্থ করার জন্য, একদম। স্বপ্ন শুধু নিজের জন্য নয়, অনেক সময় আমরা এমন স্বপ্ন দেখি যেখানে অন্যদের মুখেও কিন্তু হাসি ফোটে। আচ্ছা অনন্যা, আজ আমরা তোমার কাছ থেকে প্রথমে কোন গানটা শুনবো বলো?
1: নজরুল গীতি, চৈতালি চাঁদনি রাতে।
0: চলো গানে যাই।

0: বাহ, অসম্ভব সুন্দর হয়েছে। তো অনন্যা, এত সুন্দর গান গাইছো তুমি, তুমি কত বছর ধরে গান শিখছো?
1: 6-7 বছর ধরে।
0: 6-7 বছর ধরে গান শিখছো, ঠিক আছে। আচ্ছা অনন্যা, লেখাপড়া আর গান এগুলোর পাশাপাশি আর কী কী করো?
1: ড্রয়িং।
0: আর ড্রয়িং শেখো, বেশ। আচ্ছা, স্বপ্ন পূরণ নিয়ে আমরা কথা বলছিলাম, তাই তো? আরও একটা প্রশ্ন তোমার কাছে রইল, তুমি তোমার স্বপ্ন পূরণ করার জন্যে, মানে ডক্টর হওয়ার জন্যে, তুমি কী কী চেষ্টা করছো এখন থেকে?
1: পড়াশোনা, ভালো করে পড়াশোনা করছি।
0: ভালো করে লেখাপড়া করছো, ঠিক আছে। কোন সাবজেক্টটা খুব বেশি ভালো লাগে?
1: সায়েন্স।
0: ঠিক আছে। আচ্ছা, তুমি কি কাউকে দেখে অনুপ্রাণিত হও? মানে তোমার কোনো দিদি দাদা রয়েছে কি
1: যাদের দেখে? বড় দিদি রয়েছে।
0: বড় দিদি রয়েছেন যাকে দেখে তুমি অনুপ্রাণিত হচ্ছ, তুমি দিদির মতো ডক্টর হতে চাও, তাই তো? বেশ। আচ্ছা, তোমার কি কখনো নিজের স্বপ্ন নিয়ে ভয় হয় যে আমি যদি কখনো ডক্টর হতে না পারি তবে কি হবে? আচ্ছা, কেন সেই ভয়টা হয় না বলো?
1: আমি সঙ্গে সঙ্গে গান ও ড্রয়িংগুলি করছি, এগুলো নিয়েও স্বপ্ন দেখছি।
0: আচ্ছা, একেবারেই, মানে ভয় হওয়া স্বাভাবিক, হতেও পারে একটু একটু ভয়, কিন্তু তারপরেও সাহস করে এগিয়ে যেতে হবে। যদি কখনো স্বপ্ন পূরণ না হয় তাহলে অন্য কিছু নিয়ে স্বপ্ন দেখা শুরু করবে, কারণ স্বপ্ন কখনো থেমে থাকে না, তাই তো? তো ছোট্ট সোনামণিরা, স্বপ্ন দেখা কিন্তু খুব সহজ, কিন্তু সেই স্বপ্নকে সত্যি করতে লাগে সাহস। তাই এক পা করে এগিয়ে যাও, কিন্তু হাল ছেড়ো না, কারণ তোমার স্বপ্ন তোমাকেই খুঁজছে। আজকের এই সুরের সফর এখানেই শেষ হচ্ছে। আমরা ঘুরে এলাম স্বপ্নের এক রঙিন দুনিয়ায়। তোমাদের প্রতিটি স্বপ্ন যেন একদিন সত্যি হয়ে ওঠে, এই কামনাই রইল। স্বপ্ন দেখো, বিশ্বাস রেখো, আর নিজের মতো করে এগিয়ে যাও। আবারও কথা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো কাকলির আসরে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে লেখাপড়া করবে।

এতক্ষণ শুনলেন ছোটদের জন্য অনুষ্ঠান কাকলি, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দেশবন্দনায় দেশাত্মবোধক গান।

0: শুনছিলেন দেশাত্মবোধক গান সমবেত কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ভারত ও নেদারল্যান্ডস কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরও মজবুত করার ব্যাপারে সম্মত হয়েছে। পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সুইডেন যাচ্ছেন। হাইকোর্টের রায়ের ভিত্তিতে ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ মধ্যপ্রদেশের ভোজশালা মন্দিরে হিন্দুদের অবাধ প্রবেশে অনুমতি দিয়েছে। পশ্চিমবঙ্গের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। আইএসএল ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে। অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালস খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন ভারত নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করতে সম্মত হয়েছেন। এই আলোচনার সময় দুই নেতা বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, জল ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন শক্তি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করেছেন। অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বেশ কয়েকটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেছেন, গত এক দশকে ভারত ও নেদারল্যান্ডসের সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হয়েছে।
2: হম নেদারল্যান্ড কো ভারত কে সবসে মহত্বপূর্ণ পার্টনার মে সে মানতে হ্যাঁ। নেদারল্যান্ড ভারত কে টপ ফাইভ ইনভেস্টার্স মে সে এক হ্যায়। হামারে হিস্টোরিক্যাল, কালচারাল আর পিপল টু পিপল টাইজ ভি বহুত গহরে হ্যায়। ডেমোক্রেটিক ভ্যালুজ, মার্কেট ইকোনমি আর রেসপন্সিবল বিহেভিয়ার, ইয়ে হামারি সাজি সোচ কা হিসা হ্যায়। হামে নেদারল্যান্ড কি এক্সপার্টিজ আর ভারত কে স্পিড আর স্কেল কো হর ক্ষেত্র মে জোড়না চাহিয়ে।
1: প্রধানমন্ত্রী পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে সুইডেনের গথেনবার্গ পৌঁছবেন। নতুন দিল্লি এবং স্টকহোমের মধ্যে দৃঢ় মৈত্রীর পথে এটি একটি ঐতিহাসিক মাইলফলক। সফরকালে শ্রী মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টানসনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করবেন। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, উদীয়মান প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ এবং জলবায়ু সম্পর্কিত কার্যকলাপের জন্য দ্বিপাক্ষিক সহযোগিতা ও বাণিজ্যের নতুন নতুন সম্ভাবনার দিক নিয়ে আলোচনা হবে। দুই প্রধানমন্ত্রী ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও বক্তব্য রাখবেন। এই বৈঠকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন ছাড়াও বিভিন্ন ইউরোপীয় দেশের শিল্পপতিরা উপস্থিত থাকবেন। সিন্ধু জল চুক্তির আওতায় বেআইনিভাবে গঠিত সালিসি আদালতের রায়কে ভারত খারিজ করে দিয়েছে। বিদেশ মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাংবাদিকদের জানিয়েছেন, এই আদালতের গত শুক্রবারের দেওয়া রায়ে সিন্ধু জল চুক্তির আওতায় সর্বাধিক সংখ্যক জলধারাকে যুক্ত করার যে কথা বলা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। এই সালিসি সংস্থার আইনি বৈধতাকে ভারত স্বীকৃতি দেয় না বলেও তিনি স্পষ্ট জানান। এক দেশ এক নির্বাচন বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি গতকাল বেঙ্গালুরুতে বিভিন্ন রাজনৈতিক দল এবং আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছে। কমিটির চেয়ারম্যান পিপি চৌধুরী সংবাদ মাধ্যমে জানান, বিভিন্ন রাজ্য সফরের মাধ্যমে কমিটি আপত্তি ও সুপারিশ সংগ্রহ করছে। তিনি বলেন, একযোগে নির্বাচন করতে হলে কয়েকটি রাজ্যের বিধানসভা নির্ধারিত সময়ের আগেই ভেঙে দিতে হতে পারে। মূল্যবান বিভিন্ন ধাতুর উপর উচ্চহারে সীমাশুল্ক আরোপের পর সরকার রূপো আমদানির উপর বিধিনিষেধ আরোপ করেছে। বৈদেশিক বাণিজ্য মহানির্দেশালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বিধিনিষেধের আওতায় রূপো এবং সোনা ও প্ল্যাটিনামের প্রলেপযুক্ত রূপোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ এএসআই মধ্যপ্রদেশের ধার জেলার ভোজশালা চত্বরে অবস্থিত মন্দিরে হিন্দুদের অবাধ প্রবেশে অনুমতি দিয়েছে। উপাসনা এবং অন্যান্য উদ্দেশ্যেই অনুমতি বলে মধ্যপ্রদেশ হাইকোর্ট এক রায়ে জানিয়েছিল। এই রায়ের ঠিক একদিন পরেই এএসআই তাদের এই সিদ্ধান্ত জানাল। উল্লেখ্য, ধারের ভোজশালা হল দেবী সরস্বতী।

সরস্বতীর মন্দির। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। মুখ্য সচিবের দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্ত দপ্তরের অধীনে থাকা এই সড়কগুলির হস্তান্তরে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রকল্পগুলির কাজ দ্রুত এগোবে বলে মনে করছে প্রশাসন। রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এনএইচআই এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো উন্নয়ন সংস্থা এনএইচআইডিসিএল এই পদগুলির দেখভাল করবে। যে সাতটি রাস্তা হস্তান্তর করা হয়েছে তার মধ্যে অন্যতম হল NH312, যা জঙ্গিপুর, ওমরপুর, কৃষ্ণনগর এবং বনগাঁ হয়ে গোজাডাঙ্গা সীমান্ত পর্যন্ত প্রায় 330 কিলোমিটার বিস্তৃত। অন্যদিকে উত্তরবঙ্গের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি রাস্তার দায়িত্ব দেওয়া হয়েছে NHIDCL কে।

0: এনএইচআইডিসিএল এই পদগুলি দেখভাল করবে। যে সাতটি রাস্তা হস্তান্তর করা হয়েছে তার মধ্যে অন্যতম হল NH312, যা জঙ্গিপুর, ওমরপুর, কৃষ্ণনগর এবং বনগাঁ হয়ে গোজাডাঙ্গা সীমান্ত পর্যন্ত প্রায় 330 কিলোমিটার বিস্তৃত। অন্যদিকে উত্তরবঙ্গের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি রাস্তার দায়িত্ব দেওয়া হয়েছে NHIDCLকে। দিল্লি সরকার জাতীয় রাজধানীতে বিমানে ব্যবহৃত জ্বালানির উপর ধার্য মূল্য সংশোধন কর বা ভ্যাট 25% থেকে কমিয়ে 7% করেছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, বিমান পরিবহন ক্ষেত্রকে স্বস্তি প্রদান এবং পর্যটন পরিবহনকে উৎসাহিত করার লক্ষ্যে যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে শক্তিশালী করার বিষয়ে প্রধানমন্ত্রী গুরুত্ব আরোপের সূত্র ধরে এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই নিট ইউজি 2026 পরীক্ষায় জীববিদ্যার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত মূল চক্রীকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত মনীষা গুরুনাথ মান্ধারে মহারাষ্ট্রের পুনের উদ্ভিদবিদ্যার শিক্ষিকা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA তাকে একজন জীববিদ্যার প্রশ্ন বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত করেছিল। এই মামলায় অপর দুই অভিযুক্ত পিভি কুলকার্ণি এবং মনীষা বাগমারেকে দিল্লির একটি আদালত 10 দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে। শিক্ষামন্ত্রক দেশে স্কুল ছুট শিশুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষত 14-18 বছর বয়সী ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রবণতা সব থেকে বেশি। স্কুল শিক্ষা এবং সাক্ষরতা দপ্তরের সচিব সঞ্জয় কুমারের পৌরোহিত্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে জাতীয় মুক্ত বিদ্যালয়ে প্রস্তাবিত নতুন একটি উদ্যোগ নিয়েও পর্যালোচনা হয়। শ্রী কুমার বৈঠক চলাকালীন একটি তথ্য উদ্ধৃত করে জানান, প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া প্রতি 100 জন ছাত্রছাত্রীর মধ্যে মাত্র 62 জন দ্বাদশ শ্রেণীতে পৌঁছয়। তিনি আরও জানান, 14-18 বছর বয়সীবার মধ্যে 2 কোটিরও বেশি ছাত্রছাত্রী বর্তমানে স্কুল শিক্ষার আওতার বাইরে রয়েছে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও 45 দিন বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, দুই দেশের সীমান্ত অঞ্চলে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং বৈরিতা প্রশমনে যে কোনো প্রচেষ্টাকে রাষ্ট্রসংঘ সমর্থন করবে। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট পক্ষগুলিকে যুদ্ধবিরতির শর্ত সম্পূর্ণ মেনে চলার অনুরোধ জানিয়েছেন। মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে ইবোলা মহামারী নতুন করে ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে সেদেশের সরকার। দেশের পূর্ব প্রান্তে ইতুরি প্রদেশে এই প্রাদুর্ভাবের পেছনে বুন্ডি বুগিও নামে একটি স্ট্রেন সক্রিয় রয়েছে বলে কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী রজার কাম্বা জানিয়েছেন। তিনি জানান, এই নির্দিষ্ট স্ট্রেনটির বিরুদ্ধে লড়াই করার মতো কোনো প্রতিষেধক বা নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি নেই। এর মারণ ক্ষমতা এতটাই বেশি যে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার প্রায় 50% পৌঁছতে পারে। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে। ধর্মশালায় খেলা শুরু হবে 3:30। অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালস খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। দিল্লিতে ম্যাচ শুরু হবে সন্ধে 7:30। আইএসএল ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচেই আজ মোহনবাগান সুপার জায়ান্ট ইস্ট বেঙ্গলের মুখোমুখি হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ সন্ধ্যায় এই খেলাটি অনুষ্ঠিত হবে। একটি প্রতিবেদন।
1: আইএসএল ডার্বিতে আজ এগিয়ে থেকেই শুরু করবে লাল হলুদ ব্রিগেড। এই প্রথম লীগ তালিকায় চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে পিছনে রেখে মাঠে নামবে ইস্টবেঙ্গল। টুর্নামেন্টে দু দলের শেষ কয়েকটি ম্যাচ যদি বিশ্লেষণ করা যায় তাহলে এটা স্পষ্ট বোঝা যাবে দলগত শক্তিতে এগিয়ে ইস্টবেঙ্গল। নিজেদের শেষ দুটি ম্যাচ ড্র করায় মানসিকভাবে কিছুটা পিছিয়ে সবুজ মেরুন দল। দু দলেরই পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে এগিয়ে অস্কার বুজোর দল। তবে ফুটবল বিশেষজ্ঞরা মনে করেন মাঝ মাঠের নিয়ন্ত্রণ করবে কোন দল তার উপর নির্ভর করছে ম্যাচের ভাগ্য। মোহনবাগানের কোচ সেজিও লোবেরো বলেছেন, এই ধরনের স্নায়ুচাপের ম্যাচ জেতাই যে কোনো কোচের কাছে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে ইস্টবেঙ্গলের কোচ অস্কার বুজো বলেছেন, ড্র করার মানসিকতা নয়, গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগানকে 90 মিনিটে মাঠের লড়াইয়ে হারানো তার লক্ষ্য। আজকের মহারণে যে দল জিতবে খেতাব জয়ের লক্ষ্যে তারা অনেকটাই এগিয়ে থাকবে। রাজ্য রাজনীতিতে পট পরিবর্তনের পর আইএসএল এর ট্রফি জয়ের ভাগ্যেও কোনো পরিবর্তন আসতে চলেছে কিনা সময়ে তার উত্তর দেবে। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। ভারত ও নেদারল্যান্ডস কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরো মজবুত করার ব্যাপারে সহমত হয়েছে। 5 দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সুইডেন যাচ্ছেন। আইএসএল ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। খবর এখনকার মতো শেষ হলো। আকাশবাণী কলকাতা।

আঁকুরতলা। এতক্ষণ শুনছিলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নেদারল্যান্ডস সফরকালে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেন এবং নেদারল্যান্ডসের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে মিলিত হন, যেখানে হাজারো প্রবাসী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী আজ সুইডেন সফর করবেন। নেদারল্যান্ডসে প্রধানমন্ত্রী বলেছেন, এই দশকটি বিশ্বের জন্য সংকটের দশকে পরিণত হচ্ছে। এখন মানবজাতি বহু গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন। প্রথম ছিল করোনা ভাইরাস, তারপর যুদ্ধ, আর এখন রয়েছে জ্বালানি সংকট। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার বাস্তবের সাথে তাল মিলিয়ে সংস্কারমূলক কাজ করে যাচ্ছে। গতকাল আগরতলার কুঞ্জবনস্থিত বিশ্বেশ্বরায় কমপ্লেক্সে পূর্ত দপ্তরের জল সম্পদ বিভাগের উদ্যোগে আয়োজিত স্টেট ডেটা সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী হিসেবে তার চার বছর পূর্তি উপলক্ষে গতকাল সংবাদ মাধ্যমকে বলেছেন, রাজ্য সরকারের সব দপ্তর সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সরকারের মূল লক্ষ্য হচ্ছে উন্নয়ন। রাজ্যে আগ্রহী যুবকদের সেনাবাহিনীতে যোগদানের জন্য প্রস্তুত করতে বিশেষ উদ্যোগ নিল ভারতীয় সেনাবাহিনী। আগরতলার শালবাগানে গত 4 মে থেকে 16 মে পর্যন্ত অগ্নিবীর প্রি রিক্রুটমেন্ট ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করে ভারতীয় সেনাবাহিনী স্পিয়ার ক্রপসের অধীন আলবার্ট এক্কা ব্রিগেড। দেশজুড়ে গতকাল জাতীয় ডেঙ্গু দিবস পালিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বর্ষার আগে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা দৃঢ় করাই এর মূল লক্ষ্য। ১৯ জেলায় হামের প্রাদুর্ভাব অনেকটাই নিয়ন্ত্রণে এবং হাম প্রতিরোধে টিকাকরণের হারও যথেষ্ট সন্তোষজনক। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে গতকাল কৈলাসহরের ডিএম কনফারেন্স হলে হামের প্রাদুর্ভাব ঠেকাতে এবং এ বিষয়ে টিকাকরণের অগ্রগতি নিয়ে আয়োজিত এক পর্যালোচনা বৈঠকে এ তথ্য জানানো হয়। আসাম রাইফেলস ও ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়ার মুঙ্গিয়াকামী এলাকায় একটি মাহিন্দ্রা পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে 1 লক্ষ নেশাদ্রব্য ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে। আসাম রাইফেলসের পক্ষ থেকে গতকাল এই সংবাদ জানিয়ে বলা হয়েছে, এই ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট এর বাজার মূল্য 8 কোটি টাকা বলে অনুমান করা হয়েছে। ছত্তিশগড়ে স্বামী বিবেকানন্দ স্মৃতি অনূর্ধ্ব 20 বছরের ফুটবলের জাতীয় প্রতিযোগিতায় ত্রিপুরা কোয়ার্টার ফাইনালে উঠেছে। গ্রুপের তৃতীয় তথা শেষ খেলায় রাজ্যদল জয়লাভ করে। গতকাল ত্রিপুরা 3-1 গোলে সিকিমকে হারিয়ে দেয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে পশ্চিম জেলার বিভিন্ন মাঠে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে 2টি খেলা হয়। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টিপাতের সঙ্গে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। রাজ্যের উত্তর জেলা ঊনকোটি, ধলাই, খোয়াই ও পশ্চিম ত্রিপুরা জেলার কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রির কাছাকাছি। শুনলেন সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 শুনবেন বাংলা আধুনিক গান। সকাল 10:00 শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি ছবির গান। সকাল 11:00 বাংলা ছবির গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান বুখুরি বদল। 12:30 খানিমারি এবং 12:55 শুনবেন চাষের কথা। দুপুর 1:05 অঙ্গনা। দুপুর 1:40 লোকগীতি শুনবেন জোজোর কণ্ঠে। দুপুর 1:50 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়। বিকেল 5:10 দ্বিতীয় অধিবেশনে শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 শুনবেন ভক্তিগীতি শিল্পী নারায়ণ চট্টোপাধ্যায়। সন্ধ্যে 6:05 অনুষ্ঠান কল্যাণী, বিষয় সাহিত্যের আঙ্গিনায় নারী। সন্ধ্যে 6:40 শুনবেন ঘর গৃহস্থির আসর, পরে শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে। সন্ধ্যে 7:00 ককবরক নাটক, 7:45 ককবরক সংবাদ, 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 পরিবেশ ভাবনা, রাত 8:15 শুনবেন হিন্দি ছবির গান, রাত 8:30 অনুষ্ঠান রসে বসে, রাত 9:00 শুনবেন যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে আজ গিটার, রাত 9:15 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট, 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পী কণ্ঠে, রাত 10:00 অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভা দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠান পরিবর্তিত হতে পারে।

শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি আকাশবাণী আগরতলা। এখন শুনবেন বাংলা আধুনিক গান। প্রথম গানখানি শুনুন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: এতক্ষণ শুনছিলেন বাংলা আধুনিক গান। আজকের শিল্পীরা ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, হৈমন্তী শুক্লা, সাগর সেন, সবিতা চৌধুরী, দ্বিজেন মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায় এবং শ্যামল মিত্র। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি গান।
1: ভাইরা বোনেরা দাদারা দিদিরা ছোটরা, লাখ কথার এক কথা এটাই, শুধু টাকা পাঠানোর জন্য কিউআর স্ক্যান করতে বা পিন এন্টার করতে হয়, টাকা পাওয়ার জন্য নয়।
2: আরবিআই এই কথা বলে, কিউআর কোড স্ক্যান করার বা পিন দেওয়ার সময় একটু সাবধানে।

খাবাংনি তাকুক তাইব খুনর যতন লাম সগ কক ব্র কম থিং জাকনি বিং দি হিন্দি তকের চামুংনি পান্ডা মনোরঞ্জনী ও তিনি পুলিয়ানী তকেনি মূ ফিরবি দিল হে হিন্দুস্তানী খনালায়ানু পুলিয়ানী রচামুং উদিত নারায়ণনি খরাঙ্গ

অজরাও খানালায় পেয়ারতুনি কিয়া কিয়া তকিনি বেলা নখনা ততগ্র যেমন খরাং রেখা আশা বসলে তাই সুখেন্দর সিং তাই লগিতঙ্গ সোনো নিগম হ্যাঁ পেয়ারতুনি কিয়া কিয়া তকিনি পুইলার যেমন

আসকজরে খালাই তংমানে সিহার তুনি কিয়া কিয়া টকিনি বেলাই খা দাদুগ্রাম অজরাও হাইন হাই ও টকিনু তাই টাংসার চামং খালায় সোনো নিগম তাই আলকা ইয়াগ্নি খরাঙ্গ

আসুক জেরা সঙ্গাই তংলাইমানী কক ব্রকম থিংজাক বিশিংতী হিন্দি টকে রচাবং পান্ডা মনোরঞ্জনি তাবক সিনেস্টুডি জরা খাগো তামুই দঙ্গ দাম চি তামুই সতী ব্রী চি স্নি মুফ্লিক ব্রী থাম হাকে অ জরাও সঙ্গাই তংলাইমানী পিয়ার কুই খেল নিহি অ তকিনী বেলাই নখনাতক রচাম তাবো হাই নহাই অ তকিনী তাই তাংসা রচাম আলকায়াকনিক উদিত নারায়ণ তাই কোরাস বাই রচাবজাক রচামং সং খনাই নাইলেন

আসক জেরা সঙ্গনাই তংলাইমানী পিয়ার কুই খেল নিহি তকেনি নো বেলাই নো খনাত তোগ্রা চামু তাবুক অ জরা বহাই নো তাই তাং সার চামু অ তকেনি নো খনালায়ন খরাং রেখা অলকায়াগ্নিক তাই বিনুদ রাঠোর হাইকে নরকনি বাকই অ খনাত তোগ্রা চামু অ জরা তাই অবনি লগিন তিনি হিন্দি তকে রচামুনি পান্ডা মনোরঞ্জনী পাড়ি ফাচিং থাংলাইসিনাই হাইকে নরক যত্ন কাহাম করং টংবাইনাং অক কচারী তিনি অ রচামুং খনামানী বিশিং তিন অ পান্ডা নো পাড়ি ফাচিং থাকছিও যত্ন হামবাই তাই অ রচামুং নরকনি বাকে

এতক্ষণ ককবরক সংযোজনায় শুনছিলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলো হার্টজে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। প্রথম শুনুন অদ্বিতীয় ছবির গান, শিল্পী লতা মঙ্গেশকর।

বাংলা ছবির গানের অনুষ্ঠানে শুনছেন অদ্বিতীয়া ছবির গান। এবারের গানখানি দ্বৈত কণ্ঠে গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় এবং লতা মঙ্গেশকর।

শুনছেন বাংলা ছবির গান। এবারে শুনুন ইন্দ্রাণী ছবির কয়েকটি গান। প্রথম গানখানি গীতা দত্তের কণ্ঠে।

ইন্দ্রাণী ছবির গান শুনছেন হিমন্ত মুখোপাধ্যায় এবং গীতা দত্তের দ্বৈত কণ্ঠে গানখানের পরে। এবারে শুনুন গীতা দত্তের কণ্ঠে আরও একখানি গান।

শুনছেন বাংলা ছবির গান। এবারে শুনুন বন পলাশের পদাবলী ছবির গান, শিল্পী শ্যামল মিত্র।

0: বলার বল না আমায়, গালি কেন দিস রে? ওকে
1: ও মাটির ছেকিয়ে আমি বিষ ছাড়ব। দেখ তুই নিজের
0: ছাড়া দেখি, ছাড়া দেখি, ছাড়া দেখি কেন? বড় বড় বেড়েছে তোর, তোকেও আমি ছাড়ব না তো, গায়ে হাত পড়লে যে ওর।
1: ঠিক আছে টাকরামিন স্যার, হগে তুই হয় না বাড়ি, আমিও দেখাচ্ছি কি করতে পারি।

বাংলা ছবির গানের অনুষ্ঠানে বোন পলাশের পদাবলী ছবির গান শুনছেন। মান্না দে এবং স্বপ্না দাশগুপ্তের পরে এবারে শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনছিলেন বাংলা ছবির গান, শেষ গানখানি শুনলেন আশা ভোসলের কণ্ঠে আনন্দ আশ্রম ছবি থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

দীপৰ কাহা আকাশবাণী আগরতলা তাবুক চেংজাগো তিনি নিদি পর্যরানী ককবুরক পান্দা চেংদ্রবন খনারা জাগানা চ্রাইরকনি পান্দা বখ্রি বদল তিনি বখ্রি বদল ন কমথেঙ্কা অঞ্জলি দেব বর্মা দুকমালি খুমরংনি চ্রাইরকনতে

0: কাহামি টংকা আপনাতে সবাই খেলার নাই নরক সাইডেমান চীনে ভারত হা কতরনি মন্ত্রী বখরক নরেন্দ্র মোদি স্বচ্ছ ভারত হাইকবা ক্লিন ইন্ডিয়া ন্যাশনাল তৈ সামংখলাই টংমানি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ইয়াপ্রি নাহারমানি ও জে সামং বতং বসক চীনে লংমাও হাইকবা চীনে ভারত হাও ফনাঙ্গি টংকা হঙ্গাঙ্গে চং সাইমানো ম হঙ্গাঙ্গে মহাত্মা গান্ধীজিনি ইমাং টংমানিসে গান্ধীজি ব যে সালংমানি ব যে খ্লাইলংমানি আহিনি অ সামং বারানো দাবক চিনি মন্ত্রী বখর ব অ সামং নাঙ্গি দো তৈ বি ইমাং ন গান্ধীজিনি ইমাং ন মুখ থানসামানি বাকে সেকেন্ড অক্টোবর চিনি ভারত ন চং সাজাকে গচং কুফরকে সামনানি বাকে মোদি ও সামং বতং ন বরক যে নাহারমানি অব চিনি ইন্ডিয়াও চং সাইমানো দলিনি সেলাই কামি আমজাই হাইকবা পারা ন বাংকুগো হাইনি বাকে পারা আমজাই হাইকবা দলি রগ সাফ সুতরা কাতনানি বাকে গবাংমা ইনস্টিটিউট অফিস আদালত স্কুল অম হাইকে চং সামং খাইলাই দো আ জাগানি তাংনাই রক সেবক খালাইনাই রক বাহাইন আ জরাও হংকাহে ওয়াফরা তৈন জাবরা ববরা ন সাফ খালাইমানি চং নগুইন দো আবার বেলাইখানে নাঙ্কক মানি ন ও সামং চিনি বাকে বসক গুজুগ কাবই দিনখা চিনি ভারত হানি মন্ত্রী বখর ব ফাতার হাসেও থাঙ্গে নুগুই ব সাইমানখা চিনি ইন্ডিয়াও বেলাইখেন নোংরা জেদরা সিদ্রাকা টংমানি হাইনি বাকে ন ব ওয়াপিরিন না হারু হঙ্কাহে তাই বসানি থাকে চিনি মন্ত্রী বখর ব 25 সেপ্টেম্বর 2019 স্বচ্ছ ভারত অভিযানের বাকে ব গেটস ফাউন্ডেশননি বখাকতই কাইসা সকাত মাংখা সকাতনি হিংকাঙ্কে বুমু গ্লোবাল গোলরক্ষক আবনি কৈসা সকাত মাংখা হাঙ্কাঙ্কে বেলাখানে বিনি বুমু ব কুচুগ কাউিং দো তৈ অ জাগা সাজাগ প্লাস্টিক ন খিবিনানি স্বচ্ছতা সামং স্বচ্ছতা শ্রমদার স্বচ্ছতা হি সেবা আবরং তৈ বহাইন সামং বতং নাহা জাগা কামি আমচাই রগ লামা গানাগিনি রগ টয়লেট সুনামরানি খিতাই নক সুনামরানি তৈ আমহাই গানাগিনি সিদ্রারক টনিয়াতৈ ডাস্টবিন খিবিনানি বাকে হাইকবা সিদ্রা মানে খিবনানি বাকে বাহাইন লামা লামত্রং ন ডাস্টবিন রেজাকা আ জাগাও বুকুর সামানি মানে রক সিদ্রারক খিবনানি বাকে রেজাগ তাই সামানি গুলো বাহাইন লামাও খিবিয়াবই সিদ্রা খিবমা জাগানো খিবনানি বাকে যতন চেতন হাতং হই আবার বাহাইন সাজাকা তাই যতন সাক থানানি নাই অমাহাই সামং নাইনি বাকে যেবন কিশিল টংয়াবই যতন খাইনানি নাই যাইমানো চিনি এশিয়া মহাদেশ বিশিঙ্গ কাইসা চিনি নর্থ ইস্ট মূ গান শিলং আবার বাহাইন মেঘালয়ও কাইসা মালিঙ্গং হই কাইসা থাই আ জাগা বাহাইন এশিয়ানি বিশিঙ্গ খবজাক বহাইন বিনি মূব কুচুগ কাকা বেলাইখেন সাফ সুতরা কচুম কুফুর তনমানি বাকে আর নি কামিয়াম চাইনি জাই রোগ বাহাইন জাবরা ববরা লাইজাক টংকা আঙ্কে বরক বাহাইন ডাস্টবিন খিবলায়ু ফাইদিং চং বাহাইন হাইজেনিক টংনানি নাই সামানি সকাং তৈ জাবাই পাই বাহাইন ইয়াক কাংসুনা নাই খিপ্রু বাহাইন সিদ্রা তাংফ্রু বাহাইন সাবান বাই ইয়াক সুনানি নাই অমা হাইকে টংকা আঙ্কে চিনি লামা লামত্রং তাই নকবরা বাড়ি কামি আমজারক বহাইন সাফ সুতরা টংকাঙ্কে চিনি হেল্প বহাইন কাহামাই সাক মাং বহাইন কাহাম টংনাই আও নরক যতন ইয়াসকরা ওই যতন সাফ সুতরা টংমাইনে বলা না যতন আংনরং অ মেসেজ রমানি হিংকাহে যতন কাহাম গ্রং টংথং চামং নমুনি বিশিংটি বহাইন কাহামকে টংনানি বাকে প্রোটিন জাতীয় প্রোটিন মানে গনাং আম হাইরক জানানি নাই তৈ চিনি সাক মাং ব কাহামকে টনানি নাই আও লুকুরক সাইমানখানা অবতো হাইন যতন তাইব সিজারনানি বাকে জ্রাইরংনি পান্ডানি বিশিংটি সাবই টংমানি
1: আং তাক তে কাইসা ককটং সানাই আনি বুমুং ওখা এঞ্জেলা দেব বর্মা তে আনি ককটংনি বুমুং ওখা সামুং সামুং হামিয়ানো হামিয়ানো হন্দি কাহাম ন বরম রুদি কাহাম সামুং রাই সিনিমুং খুরজাকায় নিমুং হামিয়া সামুং হামিয়া তংমুং তবুনাই দেরামুং পিরিং পরহতা আংলাইদি তুমসাকে গথাই তংদি কহাম ন রমদি হামিয়া খিবিদি পালকে সামুং খাইদি লগি বাংফা নগি হামিয়া হামিয়াখে হিমফ্রু উস্তা খুনাই কিসা nung ungbo logiro kamke him

রো হামারি ফাইনাই মুই তুলাই তুই বসিয়া চর্ব হান খায়া পহর্ন জেসক হুইনা নাইদি হুই বতনি মানিয়া কাহাম সামুং বাই আজিমা টংগ্রাক নাই নি লাইবুমা হামিয়া সামুং বাই আজিমা পাইথাগ মাননাই লাজিমা টং কেসেপ অংনাইনি লাংমা আফ্রো ফাইনাই গিরিমা তা হিমলাইদি আবো হাইলামা আয়াং দিহিমখাই হামিয়া তখা জেসক ফুনা নাইদি বগাহাই ফুরিমায়া আংন রংন তাক তে কাইসা ককটাং সাইক নারেনাই আনি বুমং এঞ্জেলা দেবর্মা তেয়ানি ককটাং নি বুমংখা থকাই আয়াং দাগিনি কানাই বুইন থকি উই জানাই সাক সাক অংজাগো বেলাই সিনাই বন সাববা সিমুং রেনাই মাননাই সালচা মাচা খে সালিমা চায়া বসার অকাপ মা থাকিয়া সলক ব বুইন সানমানি থাকিয়া খাতি তনি না বরঙিয়া ক কতর কতর সামানি থাকিয়া নগ খাইবিনি থাপা হরচিয়া।

0: asajara sung zairang ni panda bakhre badal khnara jakha tini ni bakhre badal na kom thenga anjali de parma te khumulang dukmali hatini zairang te tabu khnara jaga na khani mari panda wo bimol de parma ni reja mungo khorang kati bai reja bai khnara bana te reja mungno kom thengnai angkha usha de parma
1: পুইলানো খনাই তংনাই তাকুক তৈ বুকুক সঙ্গন চিনি খানিমারি প্রোগ্রাম নি হামবাই তৈ খুলুমু ইয়াফারু খানিমারি প্রোগ্রাম খা চিনব হাতি বারো ওয়াইসা খনার জাকনাই সিং অ প্রোগ্রাম খা ক অঞ্জি বেখে ছাজাগ একই শিল্পী নি গান খড়কসা আর্টিস্ট নতুই নচুং খড়কসা আর্টিস্ট নি রুচা মু নতুই নচুং অ মারি প্রোগ্রাম খাইজাগ তৈ খা রাজাকায় হিংখে যিনি পুইলাও নাইলাইন সাবো রাজাবনায় যাবমু খারায় যিনি চিনি খাও চংখা চিনি রাজাবমু গরং রাজাবনায় দাকু বিমলনি খুব তৈজে রাজাবমু রক আবনে যারলায়ন হাইকি ফাইদে যিনি রাজাবমুনি পুইলাবো তাঙ্গ বো তামো কক থাইন রুগী তামোনো সানা নাইখা ফাইজে চাইলাই যে নকবার বাই খুম কিয় খা অ নকবার নসবাই গলাংখা খুম ন হাই বরক নিলামাও যে বরক হামজং মা রুগুই মনে না রেখা নাইথক কথমা সামই সাজগুই খাতংমা সাকা খাকানা ফরংখা ও বরক নাতসাকে সুবাই শুক্রুবুই মুচরেবুই ইয়াকুংবাই কাদলি গলাং থাঙ্গু খানো আহা হাইফানো হাইফানো বরক নাংজাক ফিরো খানি বরক বখানি কক সানা বাকে গাইসমই খানানাই বরক ফাইজেছেন অকক থাইন রুগী বিনি রেজামন খানালায়না

মোনাকনো মেসেনই পহর তুব মাহাই চিনি তাকুক বিমল নি খুকতে যে রেচা মনে চাপলাংখা ফাইদে সঙ্গে হাইন হাই বি রেচাবুন খালাই ফিরানো বি কেসা রেচাবু নি কক তাম সানাই ফাইদি নাইলাইনু সরাবসা নুগিয়াছে সালসা নুগিয়া হাই সালসা নুগিয়াকে বিশা নুগিয়াছে বহাইকে নুগিয়া দং নন খাতাংখে আংলে দুই গাংয়া দুই তিলক দুইমাং দুইমাং নন ওয়ানসুখে মাইখব মাইলাইয়া মাইচুয়াক দুইমাং দুইমাং জাদু কায়ানি মায়া মধুনি দং গৈবুদুকনি রাংচাক মায়া জাল হামজাক হামজাকনি জান প্রাণকনি খাতাংলাইমা নাইসিংলাইমা মকলগী লামা নাহারী দংমা বিং খাইগী খারান সৈথাঙ্গু মৈতু খাইজাও বকা সতনই গনৈখলাই কক সালাইমানি নং আনি আংনি অ গনৈ গনৈ

সানা থাকে হামজাকমানও নাইথক অ নাইথক মকল নিককসে হামজাকমা গজাই দঙ্গ পুইতু বাই সিমিসে জেফুরু সাজলাং কিফিলি ফাইও নকবার কবর বাই হাসিংসা উদিও আফুরু কিয় গ খুম খুমু লুঙ্গ বাহাই জাবরি উই গচা করম কুফুর ফুদুদু হামু সিনিয়া খুমলে বখা কবর ন খাকা মারু ব খুমজানি আংবাই বা খলজাকন আনি কতকনি বেরমালা বা অংন শিয়ারি তু কুজাক খুমবু বারলে বেলাই মোচাং কুগু মুক্ত ইয়রজাক হামজাকমালে তৈ বসে খা হাবসুগু খাজানি তাকুক তৈ বুকসং চিনি ওর চাপমু চিনি তাকুক বিমলনি ওর চাপমু নি যে কক থায় সং অর সং বিসঙ্গ হুইজাক মানখা আবু সং চাপমু খানামানি উল সাইমালায়ানু ফাইদি গেজেন বিনি ওতে গাইসার চাপমু খানালায়ানু।

0: খাজা নি তা খুক তৈব খুকচং সাই মানু জরালে খাজাগি দংয়া আসাই মাহাই থি মানং মাহাই জরা খাজাগি থাঙ্গু
1: আও আম হাইকি না তাইতাং সাম রসাব নাই থাঙ্গই দংনা মুচুংয়া হামজাকমা গরে হিংকে

চাষের কথা, আজকের প্রসঙ্গ লাউ চাষ। লাউ আমাদের সুপরিচিত সবজি। এর কচি ফল, ডাঁটা, পাতা রান্না করে উপাদেয় তরকারি তৈরি করা হয়। লাউয়ের ভেতর শতকরা 96 ভাগ জল। শ্বেতসারের পরিমাণ খুব কম থাকায় ডায়াবেটিস রোগীদের পক্ষে বিশেষ উপযোগী। লাউ হলো উষ্ণ আবহাওয়ার ফসল। 18 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই ফসল ভালো হয়। তবে তাপমাত্রা এই সীমারেখার 5 ডিগ্রি ওপরে বা নিচে গেলেও লাউ সেটা সহ্য করতে পারে। বাতাসের আর্দ্রতার সঙ্গে লাউ চাষের একটা সম্পর্ক আছে। তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার বেশি হলে বাতাসের আর্দ্রতায় ফসল ভালো হয়, কিন্তু তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে গেলে শুষ্ক আবহাওয়া উপকারী। জমির অবস্থান উঁচু হওয়া চাই। জল নিকাশের অব্যবস্থার ফলে লাউয়ের ফসল নষ্ট হয়ে যেতে পারে। দোআঁশ মাটিতে লাউ ভালো হয়, তবে বেলে বা এঁটেল মাটিকেও লাউ চাষের উপযোগী করে নেওয়া যায়। সবজি চাষে বেলে মাটির সমস্যা তার জলধারণ ক্ষমতার অভাব, এঁটেলের ক্ষেত্রে এর ঠিক উল্টো, অর্থাৎ সমস্যাটা জল নিকাশের। তাছাড়া এঁটেল মাটিতে উপযুক্ত পরিমাণে হাওয়া চলাচল করে না বলে শিকড় ভালোভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারে না, ফলে শিকড়ের কার্যক্ষমতা কমে যায়, গাছ দুর্বল হয়। মূল সার হিসেবে প্রতি বিঘা জমিতে দিতে হবে 2 টন গোবর সার, 2.5 কেজি ফসফেট এবং 1.3 কেজি পটাশ। লাউয়ের ডগা অনেক লম্বা হয়, কিন্তু শিকড় থাকে সীমাবদ্ধ এলাকায়, তাই সারা জমিতে চাষ দেওয়া এবং সার মেশানোর দরকার হয় না। 5 মিটার ব্যবধানেও লম্বা লম্বা কেয়ারি তৈরি করে সমস্ত সার কেবল ওই কেয়ারির ভিতরে দিয়ে দেওয়া যায়। প্রথমে জৈব সার ছড়িয়ে কোদাল দিয়ে কুপিয়ে 25 থেকে 26 সেন্টিমিটার গভীর পর্যন্ত মিশিয়ে দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। বীজ বোনার 4 থেকে 5 দিন আগে কেয়ারিতে রাসায়নিক সার ছড়িয়ে হালকাভাবে মাটি

0: সঙ্গে মিশিয়ে দিতে হবে। শুকনো দিনগুলিতে সেচের সুবিধার জন্য কেয়ারিগুলি জমি থেকে একটু নিচু থাকা দরকার। সেচের নালা এমন জায়গা দিয়ে তৈরি করতে হবে যেন সহজেই কেয়ারিতে জল ঢুকতে পারে। বর্ষায় চাষের জন্য কেয়ারিগুলিকে জমি থেকে 10 থেকে 12 সেন্টিমিটার উঁচু করে তৈরি করলে গাছের গোড়ায় বৃষ্টির জল জমবে না। লাউয়ের চাষ সরাসরি বীজ বুনে করা হয়। বিঘাতে প্রায় 500 গ্রাম বীজ লাগে, কখনো কখনো চারাও লাগানো হয়। ফসল ফলন অনুসারে 3 বার বীজ বোনা যায়, বৈশাখ জ্যৈষ্ঠ, ভাদ্র আশ্বিন, পৌষ এবং মাঘ মাস। লাউয়ের বীজের খোসা শক্ত এবং তা গজাতে দেরি হয়। তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার নিচে থাকলে বীজ গজাতে চায় না। অঙ্কুরিত করে লাগালে চারা গজানোর সময়টিকে অনেকটাই কমানো যায়। এজন্য প্রথমে বীজগুলিকে 12 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। এই জলের সঙ্গে প্রতি লিটারে 2.5 গ্রাম সাফ মিশিয়ে দিলে বীজের গায়ে লেগে থাকা রোগ জীবাণু মরে যাবে। ইতিমধ্যে কিছুটা নরম খড় গোবর জলে ভিজিয়ে তার উপর 1 মুঠো গুঁড়ো গোবর সার ছড়িয়ে রাখতে হবে। ভিজানো বীজগুলি একটি ন্যাকড়ায় বেঁধে পুটুলিটাকে ওই খড়ের ভিতর জড়িয়ে মাটির 20 থেকে 22 সেন্টিমিটার গভীরে পুঁতে রাখলে সাধারণত 3-4 দিনেই গজিয়ে যাবে চারা। শুকনোর দিনে ফসলের লতাকে জমির ওপর দিয়ে সামনের দিকে এগিয়ে দিতে হয়, কিন্তু বর্ষার ফসলের জন্য শক্ত মাচা তৈরি করে নিতে হবে। ঘরোয়া বাগানে লাউয়ের লতাকে ঘরের চালে বা ছাদে, এমনকি আম, নিম, পেয়ারা প্রভৃতি গাছেও চড়িয়ে দেওয়া যায়। গ্রীষ্মে লাউয়ের লতা ছাদে তুলে দিলে ঘর ঠান্ডা থাকে, কিন্তু গাছে চড়িয়ে দিলে গাছের ক্ষতি হয়। প্রথম চাপানো সার দিতে হবে চারা গজানোর 4th সপ্তাহে। তখন লাগবে বিঘাতে প্রায় 1 থেকে 2 কেজি নাইট্রোজেন এবং 1 কেজি পটাশ। গাছের বৃদ্ধির উপর নির্ভর করে দ্বিতীয় চাপানো সার দিতে হবে আবার 4 থেকে 5 সপ্তাহ পরে, সারের পরিমাণ প্রথম চাপানোর মতো। দ্বিতীয় চাপানো সার দেওয়া হবে প্রথম চাপানো সারের মতো। শুকনো দিনে আবহাওয়া এবং মাটির ওপর নির্ভর করে 7 থেকে 12 দিন অন্তর সেচ দিতে হবে। সেচের জল যেন কেয়ারির বাইরে না যায়, তাহলে আগাছার উৎপাত বাড়বে। বর্ষার ফসলে সেচের চেয়ে জল নিকাশের ওপর বেশি গুরুত্ব দিতে হবে। শুনলেন চাষের কথা, আজকের প্রসঙ্গ ছিল লাউ চাষ।
1: আকাশবাণী আগরতলা, এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: 1921-এর তান আছে, মাতৃভাষার জয়গান আছে, বরাক বাংলার অবিস্মরণীয় তান। আমি এই দুটো লাইনের মধ্য দিয়ে পৃথিবীর সমস্ত ভাষাভাষীদের আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করলাম। তুমি নিশ্চয়ই জানো এবং আমার শ্রোতারাও জানেন, প্রদীপ জ্বালানোর আগে একটি সলতে পাকানোর ইতিহাস থাকে। প্রদীপটা তো প্রথমেই জ্বলে না, তার আগে সলতে পাকাতে হয়, প্রদীপে তেল দিতে হয়, তারপর প্রদীপটা জ্বালাতে হয়। তাই আমি একটু পেছন দিকে যাচ্ছি। 1947 সালে দেশভাগ হয়ে দুটুকরো হয়, আমরা সবাই জানি, একটা পশ্চিমবঙ্গ হয়েছে, একটা পূর্ববঙ্গ। একই সময়ে বৃহত্তর ত্রিপুরাও দুভাগ হয়ে যায়। আমরা চলে এলাম পার্বত্য ত্রিপুরায়, আমরা পেয়েছি আমরা যেখানে এখন আছি। 1948 সালে জিন্না সরকার যখন ঘোষণা করলো বাংলাদেশের মানুষের সরকারি ভাষা হবে উর্দু, প্রতিবাদে মানুষ ক্ষোভে ফেটে পড়ল, শুরু হলো ভাষা সংগ্রাম। সব জায়গাতেই একতারার সুর বাঁধার মতো করে প্রতিবাদটি, সুরটি প্রথমেই বাঁধেন একজন। সেই কাজটি এবারে করলেন কে? ধীরেন্দ্রনাথ দত্ত। যেহেতু তিনি জিন্না সরকারের বিধানসভায় ছিলেন, তিনি সেখানে দাঁড়িয়েই প্রতিবাদ করলেন। যে প্রতিবাদের ঢেউ পরে একেবারে ভীষণভাবে আসছে পড়লো সারা দেশে, এবং সেটা একটা বৃহত্তর আন্দোলনের রূপ পায়, যে যার থেকে সৃষ্টি হয় আমাদের 1952-র ভাষা আন্দোলন। এবং সেখানে আন্দোলনে অনেকরাই শহীদ হন আমরা জানি,
1: যেটা 21 ফেব্রুয়ারি।
0: 21 ফেব্রুয়ারি তার বহু পরে 1999 সালে 17ই নভেম্বর জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার সাধারণ পরিষদ 30তম যে পূর্ণাঙ্গ অধিবেশন হয়েছে, সেখানে 27টি দেশের সমর্থনে সর্বসম্মতভাবে বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এটা আমাদের একটা বিশেষ পাওনা। কেন এই কথাটা আগে বলে নিলাম, বাংলা ভাষা আজ কিন্তু সারা পৃথিবীর মানুষের কাছে একটা মর্যাদার আসনে আছে। বাংলা ভাষাটা না জানো, বাংলা ভাষা বৃহত্তর একটা মানুষের ভাষা, সেটা সবাই জানে। রবীন্দ্রনাথকে জানে যারা, তারা রবীন্দ্রসঙ্গীত গাইছে, কাজে বাংলা ভাষাকে জানবে। সেই ক্ষেত্রে স্বীকৃতি পাওয়াটা কিন্তু একটা বিশাল ব্যাপার।
1: একদম,
0: সেই স্বীকৃতি আমরা পেয়েছি, যার মধ্য দিয়ে সারা বিশ্বের মানুষের কাছে বাংলা ভাষা একটা পরিচিতি লাভ করেছে, এটা আমি বললাম। এইবার আসি আমি তোমার প্রশ্নে, 19M-এর প্রেক্ষাপট তৈরির কথায়। দেখো, দেশভাগে ঠিক পরে পরেই সমগ্র কাছাড় জেলার বাংলা ভাষাভাষী মানুষের মনে একটা আশঙ্কা তৈরি হয়, সাথে সাথে তারা একটা হীনমন্যতায় ভুগতে শুরু করে। কারণ তুমি জানো, পুরো কাছাড় জুড়েই সকলেই বাংলা ভাষাভাষী। কেননা আসাম বিধানসভাতে একটা আইন পাশ হয়ে গেল সেই সময়ে, যে আসাম সরকারের সমস্ত কাজ হবে অসমীয়া ভাষায়। কিন্তু সেটা তো হতে পারে না, না এত এত বাংলা ভাষাভাষী মানুষ পুরো শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি, মানে এই পুরো পাথারকান্দি, মানে এই সমস্ত জায়গাটা মিলিয়ে
1: বরাক উপত্যকা
0: যেটা, সেখানে কি করে এটা হয়? কাজে কাজেই একটা বৃহত্তর আন্দোলন শুরু হলো, সত্যাগ্রহ শুরু হলো, সমস্ত বাংলা ভাষাভাষী মানুষ এক জায়গায় হতে শুরু করলেন। কারণ ওদের তো দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তো দেওয়ালে যখন পিঠ ঠেকে গেছে মানুষ, তখন অটোমেটিক্যালি একে অপরের হাত ধরে বেরিয়ে আসতে শুরু করলো। সেখানে জাত পাত কোনো কিছুর বাধাই ছিল না, ছিল একটাই কথা যে বাংলা হবে আমাদের মাতৃভাষা। সেটাই হচ্ছে, আমরা যারা বাঙালি আমাদের মাতৃভাষাটা আমাদের থাকতে হবে, সেই আন্দোলন নিয়েই শুরু হলো কাজ 1950 থেকে 1960। এই একটা দশক কাছাড়ির সমস্ত বাংলা ভাষাভাষী মানুষেরা মাতৃভাষা রক্ষার জন্য সংগ্রাম জারি রেখেছিল জানো। তারই সূত্র ধরে সেই সংগ্রামের আগুন একেবারে বৃহত্তরভাবে ছড়িয়ে পড়ল সারা কাছাড় জুড়ে। আর তখনই 1961 সালের 19শে মে রবীন্দ্র জন্মশতবর্ষ ছিল।
1: আচ্ছা,
0: এবং সেটাও নিশ্চয়ই জানো, আমার শ্রোতারাও জানেন নিশ্চয়ই, যে সনক অফারিংস একটা পুড়িয়ে ফেলা হলো। এটা আমাদের একটা কি বল, আমাদের জন্য একটা কালো অধ্যায় ছিল ভীষণভাবে। তো সেই 1961 সালের 19শে মে বাংলা ভাষা মর্যাদার জন্য কাছাড়ের মানুষ একটা শান্তিপূর্ণ সহাবস্থান করে তাদের দাবি জানাচ্ছিল শিলচর রেল স্টেশন। সেখানে পথ চলতে প্রচুর মানুষ সেটা দেখছিল, এবং আশপাশে যারা ছিল তারাও সেই আন্দোলনে গিয়ে ধীরে ধীরে সামিল হচ্ছিল। রেল স্টেশনে তো প্রচুর মানুষ ছিলই, তখনই আচমকা কোনোরকম আগাম ঘোষণা ছাড়া গুলিবর্ষণ শুরু হয়ে যায়।
1: মানে কাদের? সত্যাগ্রহীদের লক্ষ্য করে
0: না, শুধু সমস্ত আপামর জনতার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি ছোড়া শুরু হয়ে যায়। কারণ ওখানে তো আমি বললাম যে অনেক মানুষ কি হচ্ছে সেটা দেখছিল, জানে সবাই, তারপর মানুষ তো একটা কিছু হলে দাঁড়িয়ে দেখে, আপাত চলতি মানুষ দাঁড়িয়ে দেখছিল, রেল স্টেশনে মানুষ দাঁড়িয়ে,
1: যেহেতু রেল স্টেশন এখানে মানে জনসমাগম অনেকটাই
0: ছিল, তো সব দাঁড়িয়ে দেখছিল, কেউ কেউ আসছিল, যারা সত্যি তারা আসছিল মিছিল নিয়ে একের পর এক। তারই মধ্যে দেখা গেল যে আচমকাই একটা জটিল পরিস্থিতির উদ্ভব হয়ে গেল, তৈরি হলো। তো বহু মানুষ আহত হয়েছে, অজস্র মানুষ আহত হয়েছে, একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো সত্যাগ্রহীরা তো যাচ্ছিল না, কিন্তু যারা বসেছিল তাদের মধ্যেই 11 জন শহীদ হয়ে যান। কিন্তু আমরা বলি একাদশ শহীদ, আমরা একথাটা কিন্তু বলতে পারি যে দ্বাদশ শহীদ। কেন বলছে? একজন অনেক অনেক দিন হসপিটালে কাটিয়ে মারা গেছেন, বহুদিন তিনি হসপিটালে পড়েছিলেন, তুলে নিয়ে গিয়ে একটা বারান্দায়

0: ছিল, তারপর ওখান থেকে তাকে হসপিটালে নেওয়া হলো, তার ভিতরে বুলেট ছিল, বহুদিন সে বহু কষ্ট পেয়ে মারা যায়। তার পরিবারটি আজও কি অবস্থায় আছে, নিশ্চয়ই ভালো অবস্থায় নেই। প্রথম যিনি মহিলা শহীদ হন তিনি পৃথিবীতে প্রথম মহিলা শহীদ হিসেবে আমরা গণ্য করে থাকি, বা সারা পৃথিবীতে এইভাবেই তাকে গণ্য করা হয়, ভাষা শহীদ কমলা ভট্টাচার্য, একেবারেই বাচ্চা একটি মেয়ে। কিন্তু দেখো তার মধ্যে একটা ভাষাটাকে রক্ষা করার জন্য যে আন্দোলন, তাতে সামিল হয়ে এই আন্দোলনকে জোরদার করা এবং ভাষাকে রক্ষা করার যে মানসিকতা, এই মাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে ছিল। তার সঙ্গে তার বড় বোনও ছিল, তো বড় বোন সেগুলিতে আহত হয় কিন্তু সে সেখানেই মারা যায়, কমলা ভট্টাচার্য। এবং এই পৃথিবীতে এই মেয়েটি ছিল প্রথম, মহিলাটি ছিল প্রথম।
1: মানে ভাবতেও কেমন লাগে,
0: সেই সময় 1961 সনের কথা বলছি, দেখো তখন তার মধ্যে সে একবারও ভাবেনি গুলিগুলা হচ্ছে আমি সরে যাই, বা সরে যাওয়ার কথা তার মাথায়ও হয়তো আসেনি। যাই হোক, আর অন্যরা হলেন চণ্ডীচরণ সূত্রধর, কানাইলাল নিয়োগী, হিতেন বিশ্বাস, তরুণী দেবনাথ, শচীন্দ্র পাল, বীরেন্দ্র সূত্রধর, সুনীল সরকার, কুমুদরঞ্জন দাস, সত্যেন্দ্র দেব, সুকোমল পুরকায়স্থ। এই নামগুলো আমি জানি, তুমিও জানো, আমাদের দর্শক শ্রোতারা বেশিরভাগই জানেন। তাও কেন জানি না, আমরা 19 মে এই দিনটিতে যদি একবার তাদের নামগুলো উচ্চারণ করি যেন আমরা নিজেদের আত্মাকেই পরিশুদ্ধ করি, আমার অন্তত তাই মনে হয়। কারণ এরা আমাদের বাংলা ভাষাকে রক্ষা, মাতৃভাষাকে রক্ষা করার জন্য প্রাণ দিয়েছে। ওরা জানতে পারলো না কিন্তু বাংলা ভাষা আজ একেবারে পৃথিবীতে সরকারি বা মানে একটা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্থান পেয়েছে। কাজেই তাদের নাম আমরা প্রতিদিনকার যাপনে আমাদের অন্তরাত্মায় থাকলো আমরা হয়তো উচ্চারণ করি না। তো 19 মে এই দিনটিতে তাদের প্রতিজনের নাম আমাদের মুক্তি একবার উচ্চারণের মধ্য দিয়ে নিজেদেরকে পরিশুদ্ধ করা তো আমাদের উচিত।
1: ঠিক, আমরা যেহেতু 19 মে প্রাককালে দাঁড়িয়ে রয়েছি আর একটা দিনের ওপারেই কিন্তু 19 মে এই দিনটিকে কেন্দ্র করে কিন্তু আরো আরো কিছু কর্মযোগ্য আমাদের নতুন প্রজন্মের কাছে
0: তৈরি করতে হবে প্রেক্ষাপটটা। ভাষা, ভাষা তো মানুষের মূল বাঁধন। আমি যখন কথা বলতে পারবো না তাহলে আমার মাতৃভাষা কি, আমার কি কৃষ্টি, আমার কি সংস্কৃতি, আমার কি সাহিত্য, কেউ জানতে পারবে না। ভাষাই তো হচ্ছে মানুষের সমস্ত। আদিম পৃথিবীতে মানুষ যখন কথা বলতে পারত না তখনও মানুষের একটা অনুচ্চারিত ভাষা ছিল, কিন্তু অনুচ্চারিত ভাষা ছিল যার মাধ্যমে তারা লেনদেন করত, আদিম পৃথিবীর মানুষ। এবং আমি দেখেছি জানো আমার ছোটবেলায়ও কিছু কিছু ভাষা ছিল, যেমন কুই দেওয়া, কুই উচ্চারণ, কুই এর মধ্যে কুই মানে একটা ডাক, ঠিক কুইটার এরকম নানা পরিবেশনা ছিল, মানে ডাকটা এত ভাবে দেওয়া হতো যে তার মধ্যে দিয়ে বোঝা যায় তাড়াতাড়ি আয় কিংবা এখন আমি তোকে ডাকছি তুই আয়, বা একটা কুইয়ের মাধ্যমে এটা বোঝা যেত যে না এখানে এখন একটা অসুবিধা হচ্ছে তাড়াতাড়ি আসতো। এইগুলি ছিল আমি আমার ছোটবেলা আমাদের বাড়িতে দেখেছি, আমার বাবা সেইগুলো জানতেন, কারণ আমাদের বাড়িতে একটা লোক ছিল কে আমাদেরকে বড় করেছে, সে কুইয়ের মাধ্যমে কথা বলতো, তাকে তার বাড়ি থেকে সে কুই দিয়ে আমার বাবাকে বলতো, আমার বাবা যখন বলতো কুই দিয়ে তখন সে বলতো আমি আসছি, মানে আওয়াজটাই মধ্যে দিয়ে তার সে কখন কি বলতে চাইছে আওয়াজের নানা রকম
1: মানে একদম স্পষ্ট বোঝানোর
0: একটা বিষয় ছিল। তো সেটাও ছিল সেই সময়ে কোন না কোনো ভাষা, আমরা হয়তো আজকে লিখিত ভাষা আছে তখন ছিল না, তখন হয়তো এরকম স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ছিল না, তাও আমি বলবো ভাষা ছিল, আদিম মানুষের মধ্যে ভাষাটা ছিল, না হলে লেনদেন হতো না। আকার ইঙ্গিতে হলেও তো একটা ভাষা আছে, তো ওসাই যাই হোক সেটা হচ্ছে অন্য কথা।
1: আর একটা বিষয়ে দিদি তুমি বলেছিলে যেমন এই যে ভাষা শহীদদেরকে স্মরণ করে কোনো স্মারক বা কোনো কিছু বা রয়েছে কিনা।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আছে, আমি তোমাকে বলছি। তো 1900 আমি যে বললাম একটু আগে তোমাকে কৃষ্ণকান্ত বিশ্বাসের কথা,
1: সে যার মাধ্যমে বা কোনো ফলক যার
0: 1985-24 জন মারা যায়, সেই আমাদের দ্বাদশ অশ্বারোহী। আর ওই তুমি যে বলছিলে শিলচরের কথা যে এখনো রেল স্টেশনে কি কি আছে বা রেল স্টেশন যে যারা সত্যাগ্রহ করেছেন তাতে কি আছে, আমি একটু বলি, পরবর্তীতে তো আসাম সরকার বাংলা ভাষাকে মর্যাদা দিয়েছিল, কিন্তু এই আন্দোলনটাকে আমি যত ছোট করে বলেছি তত ছোট ছিল না, কিন্তু একটু করে সেটা দানা বাঁধছিল, যে আমরা বলি না সমুদ্রের পাড়ে বালিচর জমে সেখান থেকে
1: বহু বছর ধরে
0: বালিচরের ভিতরে যে পা দিলে পা রাখলে যে আমরা পা ঢুকে যাবে, মানে সেইভাবে ঠিক ভেতরে ভেতরে ভেতরে ভেতরে এটা একটা ঘষছে ঘষছে আগুন জ্বলার মতো করে কিন্তু জ্বলছিল। প্রতিটি জায়গার মানুষ একেবারে একটু একটু একটু একটু করে একত্র হয়ে নিজেদেরকে তৈরি করছিল, এটা একদিনে হয়নি একেবারে। আর সেটাকে বিনষ্ট করার জন্য আরেকটা দল গোষ্ঠী সক্রিয় ছিল, কিন্তু এত কিছুর পরেও আজকে আমরা বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ায় আমরা একটা ভীষণভাবে, এটা আমাদের অস্মিতা
1: মানে সত্যি, মানে তার জন্য কত আত্মত্যাগ, কত বলিদান, কত রক্ত ঝরা,
0: কত রক্ত ঝরেছে, রাজপথ রক্তে রক্তে লাল হয়ে গেছে। আজকে সেই রাজপথে শিলচরের ছেলেরা মেয়েরা নবযৌবনা যারা, তারা আল্পনা আঁকে, কিন্তু সেদিন ছিল শুধু রক্ত।

0: রক্তের আলপনা, এলোপাথারি রক্তের আলপনা, আর আজকে এরা রং দিয়ে সেখানে আলপনা আছে, মন প্রাণ দিয়ে আর কেউ কেউ হয়তো কাঁদছেও তখন, চোখের জল ফেলছে। আমি যে তোমাকে বলছি আমার জন্য একটুখানি কান্না এসে যাচ্ছে, সত্যি তো আসলে আমাদের ইতিহাস বলে কোনো জয়ী বোধহয় যুদ্ধ ছাড়া বা কোনো রকম আন্দোলন ছাড়া
1: বা কোনো আত্মবলিদান
0: ছাড়া হয় না। তো সেই সেইটাই, সেই জন্য প্রথমেই বললাম যে একটা প্রদীপ জ্বালানো, একটা সলতে পাকানোর ইতিহাসের মতো ইতিহাস, আমাদের প্রস্তুতি, সেটা হচ্ছে আমাদের প্রস্তুতিটা। এখন তুমি জানতে চেয়েছিলে যে শিলচরে, শিলচরে ভীষণ ভাবে আমরাও করি, আমাদের ত্রিপুরাতেও হয়, 19 মে হয়, 21 ফেব্রুয়ারি হয়, বৃহত্তরভাবে হয়। আমি প্রচুর জায়গায় 21 ফেব্রুয়ারিতে আমি যোগ দিয়েছি, 19 মে ধর্মনগরে বহু বছর গিয়ে গিয়ে আমি অনুষ্ঠান করেছি, শিলচরে অনুষ্ঠান করেছি, আগরতলা 19 মের অনুষ্ঠানে আমি আমার জীবনের প্রথম কবিতা পড়েছি 19 মের ভাষা দিবসে নজরুল কলাক্ষেত্রে।
1: আচ্ছা,
0: আমার জীবনে একটি স্মরণীয় দিন যে আমি ওই দিন আমি আমার কবিতাটা পড়তে পেরেছি, এবং আমার একটা খুব প্রতিবাদী কবিতাই ছিল,
1: একটা গর্বের মুহূর্ত
0: আমার কাছে, সেটা একটা গর্বের বিষয় ছিল। যাই হোক, তো শহীদদের স্মরণে উদারবন্দে, শিলচর উদারবন্দে মাতৃভাষা ঐক্য মঞ্চ বলে একটা মঞ্চ আছে, ওরা একটা শহীদ মিনার প্রতিষ্ঠা করেছে, ওখানে আমি গেছি, ওখানকার যে সম্পাদক উনি ওখানে আমাদেরকে সম্মাননাও দিয়েছে, জানি না কেন দিয়েছে, কবিতা পড়েছে বলে বা দু কথা বলেছে বলে কিনা জানি না, কিন্তু সবচেয়ে আমার কাছে যেটা আমার গর্বের বিষয় বা আমার অস্মিতা বলতে পারো, সেটা যে শহীদদের জন্য যে মিনার বানানো হয়েছে ওখানে আমি দাঁড়াতে পেরেছি, ওখানে দাঁড়িয়ে ওদেরকে স্মরণ করে আমি একটা স্মারক নিতে পেরেছি, এটাও আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আর দ্বিতীয় হচ্ছে গান্ধীবাগে ভাষা শহীদদের জন্য চিতাভস্ম সংরক্ষিত করা হয়েছে, সেই জায়গাটাকে একটা ভালো একটা রূপ দেওয়া হয়েছে শিলচরে। শিলচরে রেলওয়ে স্টেশনে ভাষা শহীদ মিনার তৈরি হয়েছে, রেল স্টেশনের নামকরণ তো হয়েছেই জানো, বহু যুদ্ধের পরে, একই দিনে কিন্তু হয়নি,
1: একদম
0: বহু যুদ্ধের পরে হয়েছে। এই যে ওরা আত্মবলিদান দিল, তার পরে পরেই কিন্তু এগুলো হয়ে যায়নি, এগুলো হতে গিয়েও তো আমার বহু সময়ে বহু পথ হাঁটতে হয়েছে,
1: একদম
0: বহু পায়ের নিচের চামড়ায় ক্ষত সৃষ্টি হয়েছে, মনে ক্ষত হয়েছে, ক্ষত বিক্ষত হতে হতেই মানুষ গিয়ে এই জায়গাগুলো তৈরি করেছে,
1: ঠিক,
0: এবং তৈরি করেছে এই জন্যে যে যারা আত্মবলিদান দিয়েছে তাদেরকে আমরা ভুলিনি, তাদেরকে ভুললে তো আমাদের অতীতকে ভুলে যাব, অতীতকে ভুলে গেলে তো আমরা আমাদের বর্তমানে
1: আমাদের অস্তিত্বই টিকে থাকা দায়,
0: আর আমরা আমাদের বর্তমানে দাঁড়িয়ে যদি অতীতকে স্মরণ না করি তাহলে আমাদের ভবিষ্যৎ তৈরি হবে কি করে,
1: একদম একেবারেই একেবারেই না,
0: প্রতিটা মুহূর্তে আসলে বর্তমানটা এত বেশি ছোট সময়, অতীত থাকে ইতিহাস ইতিহাসে, বর্তমানটা আমি বলবো সেকেন্ড অফ ফ্রেকশন, আমি কথা বলা শেষ করে ফেলে এর কিন্তু আমার এখন অতীত হয়ে গেল, তোমার সঙ্গে যেই আগে শব্দগুলো বলেছি সেটা কিন্তু অতীত হয়ে গেছে,
1: সত্যি,
0: কিন্তু সেই বর্তমানটা অতীত হয়ে গেল, অতীতটা ইতিহাস, কিন্তু ভবিষ্যতের রূপরেখা কিন্তু ওখান থেকেই তৈরি হয়, তাই বলে বর্তমানটা ছোট বলে, আমি কথা বলা শেষ হয়ে গেছে বলে আমার এটা অতীত হয়ে গেল আমি ভবিষ্যতের দিকে চলে যাচ্ছি বলে বর্তমানটা ছোট নয়, বর্তমানের যে আমাদের যে কাজ সেটার মধ্যে দিয়ে তো অতীত লেখা হবে, ভবিষ্যতের ইতিহাস তৈরি হবে, কেন এই একটু সময়ের মধ্যে যে গুলিগোলা চলছিল সেই গুলিগোলা মধ্যে যারা শহীদ হয়েছে সেই সময়টা ছিল বর্তমান, কিন্তু সেইটাই তো আজকে একটা কত বড় প্রেক্ষাপট রচনা করলো, আমরা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেলাম, সেটা 21 ফেব্রুয়ারির জন্যই বলো, 19 মের জন্যই বলো, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এখন হাঁটছে সেই দিকে, কি করে নিজের মাতৃভাষাকে রক্ষা করা যায়। এইবার বলো তুমি আর
1: যে বিষয়টা আমি আমার মানে তোমার কথা প্রসঙ্গে আমার মনে হচ্ছে, জেনেছি যে প্রথম মানে যে শিলচরের যে ভাষা আন্দোলন, প্রথম শহীদ কমলা ভট্টাচার্য, তুমি বললে যে বিশ্বের প্রথম মহিলা শহীদের স্বীকৃতি কিন্তু ওনাকে দেওয়া হয়েছে, তার আত্মত্যাগ থেকে আজকের মেয়েরা কি শিখতে পারে, যেই যে একেবারে 16 বা 16 বছরের একটি মেয়ে এভাবে তার আত্মবলিদান দিল শুধুমাত্র আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে, আমাদের ভাষাকে টিকিয়ে রাখতে।
0: দেখো আমাদের আজকের মেয়েরা, আমাদের আজকের যে প্রজন্ম, আমরা তাকে যাকে জেনজি বলছি, আমাদের যে আজকের মেয়েরা, এরা কিন্তু অনেকটা এগিয়ে গেছে জানো তো, তখনকার চিন্তা ভাবনা আজকের চিন্তা ভাবনার মধ্যে অনেক অনেক পার্থক্য হলেও কোথাও না কোথাও গিয়ে একটা সমীকরণ তো থেকেই যায় আমার মনে হয়। তো আজকের মেয়েরা অনেকটা এগিয়ে গেছে, মেয়েরা চাঁদে যাচ্ছে, আজকের মেয়েরা মিলিটারিতে আর্মিতে বড় বড় পদে নিজেদেরকে চাকরি করছে, নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে, আজকের মেয়েরা পাইলট হচ্ছে, আজকের মেয়েরা কী না করছে বলো, গবেষণা করছে, নানা স্পেসে যাচ্ছে, স্পেসে নিয়ে গবেষণা করছে, সমস্ত জায়গায় বিজ্ঞানের সমস্ত ক্ষেত্রে, সাহিত্যের সমস্ত ক্ষেত্রে আজকের মেয়েরা নিজেদেরকে ভীষণভাবে প্রতিষ্ঠিত করেছে। তো আজকের মেয়েরা নিশ্চয়ই তাদের এই যে প্রতিষ্ঠিত করার লক্ষ্যটা তো হচ্ছে শুধু নিজেদেরকে প্রতিষ্ঠিত করা না, নিজেদের সময়কে প্রতিষ্ঠিত করা, নিজেদের সময়ের সীমানাকে আরো বৃহত্তর জায়গায় রেখে যাওয়া, ইতিহাসের বৃহত্তর পাঠের জায়গায় রেখে যাওয়া, নিশ্চয়ই আজকের মেয়েরা সেটা করে যাচ্ছে। তখনকার সময়টা বা ভাবনাটা বা জায়গাটা

0: পরিবেশটা ছিল খুব সংকীর্ণ, আজকের পরিবেশটা ওদেরকে একটা বৃহত্তর পরিবেশ দিচ্ছে। সেই পরিবেশে দাঁড়িয়ে আজকের মেয়েরা অনেকটাই এগিয়ে যাচ্ছে, আজকের মেয়েরা অনেক সাহসী, আজকের মেয়েরা নিজেদেরকে একেবারে ছোটবেলা থেকে অন্যরকমভাবে তৈরি করছে, বিশেষ বিশেষ ক্ষেত্রে বেশ কিছু মেয়েরা, সবাইকে বলা যাবে না যে সবাই পারছে না। তবে আমি তোমাকে এখানে একটা কথা বলবো, আমাদের এই অষ্টলক্ষ্মীর এক লক্ষ্মী ত্রিপুরা, আমি যদি তার পার্বত্য ত্রিপুরার অধিবাসী হয়ে পার্বত্য ত্রিপুরা ভাষা সম্বন্ধে কিছু না বলি, আমার মনে হচ্ছে আজকে 19 মেতে দাঁড়িয়ে একটুখানি অধরা থেকে যাবে।
1: অবশ্যই
0: আমাদের ধনঞ্জয় ত্রিপুরা আছে, তুমি তো জানোই, আমাদের এই ছোট্ট ত্রিপুরার অধিবাসী

0: আছে।
1: ফলক আছে, আমি দেখে এসেছি।
0: আচ্ছা,
1: সবচেয়ে বড় কথা হচ্ছে 1999 সালের 17 নভেম্বর জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা সাধারণ পরিষদ তার 30তম পূর্ণাঙ্গ অধিবেশনে 27টি দেশের সমর্থনে সর্বসম্মতভাবে বাংলা ভাষাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিল। এটা কিন্তু আমাদের কাছে একটা সাধারণ বিষয় নয়, সারা বিশ্বের মানুষ আজকে বুঝতে শিখেছে বাংলা ভাষাটা অন্তত আছে, বা বাংলা ভাষা, রবীন্দ্রনাথের গান বাংলা ভাষায়, আমাদের নজরুল বাংলা ভাষায়, আমাদের আরও যারা আছে পরে সব বাংলা ভাষা। যতই আমরা ইংরেজিতে করি, সং অফারেন্স করি, এই করি সে করি, কিন্তু রবীন্দ্রসঙ্গীতটা বেশিরভাগ মানুষ ককবরকে গাইল, ইংরেজিতে গাইল, জাপানি ভাষায় গাইল, বাংলা ভাষায় কিন্তু এসো হে বৈশাখ, এসো হে এসো, এই যে মিষ্টত্বটা তার কিন্তু কোনো তুলনা হয় না। তো যাই বলছিলাম ত্রিপুরার কথা, ত্রিপুরায় কিন্তু 30-এর অধিক ভাষাভাষীর মানুষ আছে, কিন্তু জানো তো কালক্রমে এখন 19টিতে এসে ঠেকেছে। আমার মনে হয় এটা বোধহয় আরও কমেছে। অধিকাংশ মানুষের ভাষা হলো ককবরক বাংলা, মগ, চাকমা, গারো, আরো অনেকগুলো আছে, কিন্তু বিগত বছরগুলিতে বহু ভাষা হারিয়ে গেছে। ওই যে বললাম তোমাকে যে ভাষার শেষতম লোকটি চলে গেলে সেই ভাষাটাকে যদি সংরক্ষণ না করা হয় সেই ভাষাটা চলে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে তার কৃষ্টি, সংস্কৃতি, সাহিত্যও চলে যাচ্ছে। যেমন বংশের একটি জনজাতি ভাষা, তার বোধহয় এখন সেই ভাষাভাষীর বোধহয় এখন 600 কতজন লোক বোধহয় আছে, মানে 700 নিচে, মনে হয় 650 নিচেও হতে পারে বোধহয় আছে। আর একটি ভাষা আছে যা সাইমন, বোধহয় প্রায় বিলুপ্ত। আরও অনেক জনজাতির ভাষা সংরক্ষণের অভাবে হারিয়ে যাওয়ার পথে, যেমন করবং একটি জনজাতি ভাষা, তার আমি এটা আজকের দিনে দাঁড়িয়ে বলছি না, আমার এটা ধরো দু বছর আগের কালেকশন, আমি এক্ষুনি আজকে জেনে আসতে পারিনি হঠাৎ করে আসাতে, যতদূর জেনেছিলাম গত বছরের কথা এটা। আমার 31 পরিবারের 122 জন আছে করবংয়ের মাত্র, এই ভাষাটিও বিলুপ্তের পথে। এমন আরও অনেক অনেক ভাষা আছে যেগুলি আজকের, তুমি যে বলছিলে আজকের ছেলেমেয়েরার কথা, সেই প্রসঙ্গে আমি আনলাম। আমার মনে হয় সংরক্ষণের জন্য সক্রিয় পদক্ষেপ নেওয়া আজকের ছেলেমেয়েদের যেমন জরুরি, ঠিক সেইভাবে সরকার আমাদের আছেন যারা ভাষার জন্য তো কাজ করেই যাচ্ছেন। আমি প্রথম থেকেই বললাম সেখানে আমাদের ত্রিপুরাতেও এই সরকারের আমাদের সঙ্গে দাঁড়িয়ে বা আমাদের সরকারের সঙ্গে দাঁড়িয়ে এই পদক্ষেপ নেওয়াটা খুব জরুরি।
0: অবশ্যই মাতৃভাষাকে বাঁচিয়ে রাখা যেমন সরকারেরও দায়িত্ব অবশ্যই বর্তায়, পাশাপাশি ঘরে মা আমাদের প্রথম এবং প্রধান শিক্ষিকা আমরা বলতে পারি। মায়ের মুখ থেকেই যে ভাষাটা আমরা শিখি সেটাই তো মাতৃভাষা, সেই ক্ষেত্রে মায়েদের ভূমিকা আরো কেমন হওয়া উচিত। যেমন এখন আমরা বলি যে বাংলা ভাষাটা হারিয়ে যাচ্ছে, অনেকেই ইংরেজি মাধ্যমে খুব সচ্ছল, সেই ক্ষেত্রে মায়েদের ভূমিকাটা আর একটু বাড়ানো যেতে পারে কি?
1: শুনো, আমরা কি বলি মাতৃভাষা মাতৃদুগ্ধ,
0: ঠিক
1: আমরা যদি বলি মাতৃভাষা মাতৃদুগ্ধ, একটা বাচ্চাকে যদি মায়ের দুধ পান করিয়ে বাঁচিয়ে রাখা হয় তাহলে মাতৃভাষাটাও তো মায়ের মুখ থেকে নিঃসৃত হবে, সেটা দিয়েই তো বাচ্চাটা শিখবে এবং ভাষাটা বেঁচে থাকবে।
0: যেমন মাতৃ দুধ পান করে বাচ্চাটা অনেক বেশি সুস্থ সবল থাকে,
1: মায়ের মুখের ভাষাটা দিয়ে তো সে তার জানবে কি করে কোনটা তার ভাষা। আমার কথা হচ্ছে যুগ পাল্টায়, যুগের সঙ্গে তাল মিলিয়ে মানুষকে চলতে হয়। ইংরেজি মাধ্যমে পড়ানোটা সেখানে হয়তো জরুরি, আমি বলছি না বৃহত্তর পৃথিবীর জন্য, বৃহত্তর ইয়ের জন্য, পরিবেশের জন্য জরুরি, আমি একেবারেও বলছি না সেটা শেখানো জরুরি নয়, কিন্তু পাশাপাশি সেটা বললে চলবে না কোনো মায়ের, যে আমার ভাষা এটা, এটা দিয়ে আমি বাচ্চার সঙ্গে কথা বলবো, পাশাপাশি বাচ্চাকে আমি এটা শেখাবো, এটা তোমার ভাষা, এটা তুমি বলবে, এটা তোমাকে, এই কথা বলাটা তোমাকে জারি রাখতে হবে, পাশাপাশি তুমি ইংরেজি কেন, তুমি ফ্রান্স শিখো, তুমি জার্মান শিখো, তুমি ককবরক শিখো, আমরা এখন এই বয়সে সে ককবরক শিখছি, কারণ শিখতে হবে, আমরা এখানে আছি, আমাদের বহু ভাষাভাষীকে আমরা মর্যাদা দিই, আমাদেরকে সব ভাষাতেই একটু না একটু করে এগিয়ে যেতে হবে, শিখতে হবে,
0: একদম অসাধারণ বলেছেন।
1: আর ভারতবর্ষ জুড়ে জানো তো বহু ভাষার কথা বলা হয়ে থাকে, কারণ ভারতের যে গতি প্রকৃতি তাতেই কিন্তু প্রত্যেক ভাষার প্রতি একটা সহনশীলতা বাড়ানোর চেষ্টা, আমি তো আগেই বললাম ভারত সরকার করে যাচ্ছে,
0: একদম,
1: এবং আমরাও তার সঙ্গে হাতে হাত রেখে
0: জাতির উন্নতির সোপান রচনা করে প্রত্যেক জাতির মাতৃভাষার প্রতি কিন্তু আমরা সম্মান জানাবো আজকের এই মাতৃভাষা দিবসের প্রাককালে দাঁড়িয়ে। এটাই তো
1: একদম প্রত্যেক ভাষাভাষী মানুষদেরকে আমরা এবং শহীদদেরকে আমরা আমাদের বিনম্র শ্রদ্ধা সম্মান জানাবো, এবং আমাদের যে ভারতবর্ষের যে শিক্ষানীতি, যে প্রেক্ষাপট, যে আদর্শ, তা যদি আমরা বিশ্লেষণ করি, স্কুল কলেজ বলো বা যে কোনো শিক্ষার উপর আলোচনা বলো, সব জায়গাতেই আমাদের বহু ভাষাভাষিকতাকে স্বীকৃতি দেওয়া এবং প্রচার করা। করাই আমাদের কাজ।
0: একদম একদম। সবশেষে আবার বলছি, মাতৃভাষা শুধু কথা বলার মাধ্যম নয়, এটা আমাদের অস্তিত্ব, আমাদের পরিচয়। এই পরিচয়কে কিন্তু আমরা টিকিয়ে রাখবই মাতৃভাষা দিবসের প্রাক্কালে, এটাই হোক আমাদের।

0: গার, একদম একদম দিদি, অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনার এই মূল্যবান আলোচনার জন্য।
1: শুভেচ্ছা স্মিতা তোমাকেও, শুভেচ্ছা আমার ওপারে যারা শ্রোতারা এতক্ষণ শুনলেন ধৈর্য ধরে, তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা, আমার স্নেহ ভালোবাসা এবং নমস্কার সবাইকে।
0: শ্রোতা বন্ধুরা, 19 মে'র প্রেক্ষাপট নিয়েই কিন্তু ছিল আজকের এই আলোচনা। স্টুডিওতে আমার সঙ্গে আলাপচারিতায় যিনি ছিলেন এই রাজ্যেরই একজন প্রখ্যাত সাহিত্যিক সঙ্গীতা দেওয়ানজি, আপনাকে আবারও সমস্ত শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো অঙ্গনার আসর থেকে। কথা হবে আগামী আসরে, আপনারা সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।
2: অঙ্গনা অনুষ্ঠানটি এখানেই শেষ হল। অঙ্গনায় আজ শুনলেন আলোচনা মাতৃভাষা দিবসের প্রেক্ষাপট সম্পর্কে। আলোচনায় অংশগ্রহণ করলেন সঙ্গীতা দেওয়ানজি, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্মিতা ভট্টাচার্য।

এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলো হার্জে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই। আকাশবাণী আগরতলা, কিছুক্ষণের মধ্যে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আজ আলোচনা করবেন। উভয় নেতা রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে ভাষণ দেবেন। ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমোদন দিয়েছেন। মূল্যবান বিভিন্ন ধাতুর উপর উচ্চহারী সীমা শুল্ক আরোপের পর সরকার রূপো আমদানির উপর বিধিনিষেধ আরোপ করেছে। পাঁচটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে 2027 সালের জনগণনার প্রথম ধাপে গৃহতালিকা ও আবাসন গণনার ফিল পর্যায়ের কাজ চলেছে। আইপিএল ম্যাচে আজ ধর্মশালায় পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সুইডেনে দুদিনের সফরে গোথেনবার্গে পৌঁছবেন। তার এই সফরের ফলে নতুন দিল্লি ও স্টকহোমের মধ্যে গভীরতর মৈত্রীর পথে এক ঐতিহাসিক মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে। প্রধানমন্ত্রী মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন। এই আলোচনার মূল লক্ষ্য হবে দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক পর্যালোচনা করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, আধুনিক প্রযুক্তি, স্টার্টআপ, স্থিতিস্থাপক সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু কার্যক্রম এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক জোরদার করার লক্ষ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্রের অন্বেষণ করা। এছাড়াও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েনের সঙ্গে যৌথভাবে দুই প্রধানমন্ত্রী ইউরোপের শীর্ষস্থানীয় ব্যবসায়িক নেতাদের মঞ্চ ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে ভাষণ দেবেন। এর আগে নেদারল্যান্ডসের হেগেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেনের মধ্যে অনুষ্ঠিত বিস্তারিত আলোচনার পর ভারত ও নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নত করতে সক্ষম হয়েছে। এই আলোচনার সময় দুই নেতা বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, জল ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন শক্তি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করেন। অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বেশ কিছু চুক্তিও স্বাক্ষরিত হয়। পারস্পরিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন যে গত এক দশকে ভারত ও নেদারল্যান্ডসের সম্পর্কের ক্ষেত্রের উল্লেখযোগ্য অগ্রগতি। তিনি নেদারল্যান্ডসকে ভারতের অন্যতম প্রধান ইউরোপীয় অংশীদার হিসাবেও অভিহিত করেন।
1: হম নেদারল্যান্ডকে ভারতকে সবচেয়ে মহত্বপূর্ণ পার্টনার মে সে মানতে

0: नीदरलैंड भारत के टॉप 5 इन्वेस्टर्स में से एक है। हमारे हिस्टोरिकल, कल्चर और पीपल टू पीपल टाइज भी बहुत गहरे हैं। डेमोक्रेटिक वैल्यूज, मार्केट इकोनॉमी और रिस्पॉन्सिबल बिहेवियर, ये हमारी साझी सोच का हिस्सा है। हमें नीदरलैंड की एक्सपर्टीज और भारत की स्पीड और स्केल को हर क्षेत्र में जोड़ना चाहिए।
1: ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, অসামরিক নাবিকদের লক্ষ্যবস্তু করা এবং নৌচলাচলের স্বাধীনতা ব্যাহত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষ বৈঠকে বক্তব্য রাখছিলেন, যার মূল আলোচ্য বিষয় ছিল আন্তর্জাতিক জ্বালানি ও সরবরাহ প্রবাহের সুরক্ষা নিশ্চিত করা। ওমানের উপকূলে ভারতের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার কয়েকদিন পরেই শ্রী হরিশ এই মন্তব্য করেন। সোমালিয়া থেকে যাত্রা করা ওই জাহাজটিতে 14 জন নাবিককেই ওমানি কর্তৃপক্ষ উদ্ধার করেছে, তবে হামলাকারীদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। সিন্ধু জলচুক্তির আওতায় বেআইনিভাবে গঠিত সালিসি আদালতের রায়কে ভারত খারিজ করে দিয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাংবাদিকদের জানান, এই আদালতের গত শুক্রবারের দেওয়া রায় সিন্ধু জলচুক্তির আওতায় সর্বাধিক সংখ্যক জলাধারকে যুক্ত করার যে কথা বলা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। ওই সালিসি সংস্থার আইনি বৈধতাকে ভারত স্বীকৃতি দেয় না বলেও তিনি স্পষ্ট জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমোদন দিয়েছেন। আইন ও বিচার মন্ত্রক কর্তৃক প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা সংক্রান্ত আইন 1956 সংশোধন করে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করেছেন। এই সংশোধনের ফলে ভারতের প্রধান বিচারপতি সহ দেশের সর্বোচ্চ আদালতে মোট বিচারপতির সংখ্যা বেড়ে 38 দাঁড়াবে। মূল্যবান বিভিন্ন ধাতুর উপর উচ্চহারে সীমা শুল্ক আরোপের পর সরকার রূপো আমদানির উপর বিধিনিষেধ আরোপ করেছে। বৈদেশিক বাণিজ্য মহানির্দেশনালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে এই বিধিনিষেধের আওতায় রূপা এবং সোনা ও প্ল্যাটিনামের প্রলেপযুক্ত রূপাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ ইএসআই মধ্যপ্রদেশের ধার জেলার ভোজশালা চত্বরে অবস্থিত মন্দিরে হিন্দুদের অবাধ প্রবেশের অনুমতি দিয়েছে। উপাসনা এবং অন্যান্য উদ্দেশ্যে এই অনুমতি বলে মধ্যপ্রদেশ হাইকোর্ট এক রায় জানিয়েছে। এই রায় ঠিক একদিন পরেই ইএসআই তাদের এই সিদ্ধান্ত জানাল। উল্লেখ্য, ধারের ভোজশালা হল দেবী সরস্বতীর মন্দির। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। 2027 সালে জনগণনার প্রথম ধাপে 5টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে গৃহতালিকা ও আবাসক গণনার ফিল্ড পর্যায়ের কাজ শুরু হয়েছে। দেশব্যাপী জনগণনা প্রক্রিয়ার অংশ হিসেবে এই রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল রাজস্থান, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং দিল্লি পৌর নিগম এলাকা। এদিকে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, বিহার, চণ্ডীগড়, ছত্তিশগড়, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ডে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে গৃহতালিকা তৈরির কাজ চালাচ্ছেন। আজ সকালে মধ্যপ্রদেশের রাতলামে একটি বড় রেল দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। 1-2-4-3-1 থিরুবনন্তপুরম হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসের B1 কোচে আগুন লেগে যায়। কোটা ডিভিশনের লুনি, রিছা এবং বিক্রমগণ অ্যালোট স্টেশনের মাঝখানে ভোর 5:20 নাগাদে এই ঘটনা ঘটে। রাতলাম রেল ডিভিশনের জনসংযোগ আধিকারিক মুকেশ কুমার জানিয়েছেন যে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। কোচটিতে থাকা সকল যাত্রীকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ IMD জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যে আরব সাগরের কিছু অংশ, বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে। IMD পূর্বাভাস অনুযায়ী চলতি মাসের 26 তারিখে মৌসুমী বায়ু কেরালায় প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ ও বিদর্ভ অঞ্চলে আগামীকাল তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। নেপালি পর্বতারোহী কামি রীতা শেরপা 32 বারের মতন মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস সৃষ্টি করেছেন। 56 বছর বয়সে এই পর্বতারোহী বিশ্বের এই সর্বোচ্চ শৃঙ্গটি সর্বাধিকবার আরোহণের ক্ষেত্রে নিজের গড়া রেকর্ডটি ভেঙে দিয়েছেন। নেপালের কোশী প্রদেশের সোলুখুম্বু জেলার জন্মগ্রহণকারী কারি রীতা 1992 সালে তার পর্বতারোহণ জীবন শুরু করেন এবং 1994 সালে প্রথমবার এভারেস্ট আরোহণ করেন। উল্লেখ্য, গত বছরে 27 মে তিনি তার

0: তীর্থম আরোহণ সম্পন্ন করেছিলেন। আইপিএলে আজ দুটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে ধরমশালায় পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে দুপুর 3:30। সন্ধ্যায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। মোহনবাগান সুপার জায়ান্টস ও ইস্ট বেঙ্গল আজ আইসিএল ফুটবলে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে 7:30। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। উভয় নেতা রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে ভাষণ দেবেন। ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমোদন দিয়েছে। মূল্যবান বিভিন্ন ধাতুর উপর উচ্চহারে সীমা শুল্ক আরোপের পর সরকার রূপো আমদানির উপর বিধিনিষেধ জারি করেছে। পাঁচটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে 2027 সালের জনগণনার প্রথম ধাপে গৃহতালিকা ও আবাসন গণনার ফিল পর্যায়ের কাজ চলেছে। আইপিএলে ম্যাচে আজ ধরমশালায় পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। অন্য ম্যাপে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে। খবর শেষ হল, স্থানীয় সংবাদ এরপরে।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি, শিল্পী জোজো।

এতক্ষণ লোকগীতি শুনছিলেন জোজোর কণ্ঠে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়।

0: ज्यादा जिलों में लू का असर बना रहेगा। मौसम वैज्ञानिकों ने लोगों को दोपहर 12 से 3 बजे के बीच जरूरी काम होने पर ही घर से निकलने की सलाह दी है। साथ ही दिन भर पर्याप्त पानी पीते रहने और शरीर को हाइड्रेट रखने की अपील भी की है। मौसम विभाग के मुताबिक 19 मई तक प्रदेश के अधिकांश हिस्सों में भीषण गर्मी का दौर जारी रहेगा। आज कहीं भी बारिश का अलर्ट नहीं है। अभिनव गोयल, आकाशवाणी भोपाल।
1: अभी प्राप्त समाचार के अनुसार रेल मंत्रालय ने त्रिवेंद्रम नई दिल्ली राजधानी एक्सप्रेस के 2 पिछले डिब्बों में लगी आग की उच्चस्तरीय जांच के आदेश दिए हैं। मंत्रालय ने बताया कि डिब्बे की सुरक्षा प्रणाली के कारण ट्रेन स्वतः रुक गई। और अब खेल खबरें। आईपीएल क्रिकेट में आज धर्मशाला में दोपहर बाद 3:30 बजे से पंजाब किंग्स का मुकाबला रॉयल चैलेंजर्स बेंगलुरु से होगा। इधर दिल्ली में शाम 7:30 बजे से राजस्थान रॉयल्स और दिल्ली कैपिटल्स आमने सामने होंगे। अंत में मुख्य समाचार एक बार फिर। प्रधानमंत्री नरेंद्र मोदी आज दोपहर स्वीडन की 2 दिन की यात्रा पर गोथेनबर्ग पहुंचेंगे। वे स्वीडन के प्रधानमंत्री उल्फ क्रिस्टर्सन के साथ व्यापार, प्रदूषण रहित तकनीक अपनाने, आर्टिफिशियल इंटेलिजेंस और रक्षा क्षेत्र में सहयोग पर वार्ता करेंगे। भारत और नीदरलैंड्स ने आपसी संबंधों को रणनीतिक साझेदारी के स्तर तक बढ़ाया। प्रमुख क्षेत्रों में सहयोग मजबूत करने के लिए 17 समझौतों पर हस्ताक्षर हुए। और भारत ने हॉर्मुज जलडमरू मध्य में व्यापारिक जहाजों पर हमलों की निंदा करते हुए उन्हें अस्वीकार्य बताया। कहा, जहाजों की बेरोक टोक आवाजाही में बाधा उचित नहीं। इसके साथ ही दोपहर समाचार का ये अंक समाप्त हुआ। नमस्कार।
2: আকাশবাণী আগরতলা আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর থেকে আগরতলা ও তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহের পরবর্তী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘলা থাকবে। 2-1টি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে 23 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34.8 ডিগ্রি এবং 23.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96% এবং সর্বনিম্ন 58%। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের মোট পরিমাণ 8.9 মিলিমিটার। আবহাওয়া দপ্তর থেকে সতর্কী বার্তায় জানানো হয়েছে যে রাজ্যের উত্তর ঊনকোটি, ধলাই, খোয়াই এবং পশ্চিম ত্রিপুরা জেলার 2-1টি স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজ্যের সবকটি জেলার 2-1টি স্থানের উপর দিয়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া অথবা 40-50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সতর্ক বার্তাও কিন্তু আবহাওয়া দপ্তর জারি করেছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। বিকেল 5:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 শুনবেন ভক্তিগীতি, শিল্পী নারায়ণ চট্টোপাধ্যায়। কল্যাণী অনুষ্ঠানে শুনবেন আলোচনা সাহিত্যের আঙিনায় নারী, অংশগ্রহণে অর্পা রায় চৌধুরী। সন্ধে 6:40 ঘর গৃহস্থের আসরে প্রাণীদের ফ্লুজনিত সমস্যা, এই প্রসঙ্গে ডাক্তার জ্যোতির্ময় রায়ের সাক্ষাৎকার প্রচারিত হবে। এরপর বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনবেন লোকগীতি। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। রাত 8:05 পরিবেশ ভাবনা বিষয়ক অনুষ্ঠানে শুনবেন কথিকা, পরিবেশ দূষণ ও আমাদের কি করণীয়, বলবেন পাঞ্চালি দে। হিন্দি ছবির গান শুনবেন রাত 8:15। রাত 8:30 হাস্য রসাত্মক অনুষ্ঠান রসে বসে শুনবেন দুটি কৌতুক নকশা, খরিদ্দার এবং সীতাহরণ। রাত 9:00 যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার। রাত 9:30 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের আসর। রাত 10:00 অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:00। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 2:00 33 মিনিট হয়ে 35 সেকেন্ড।

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে আজকের দ্বিতীয় অধিবেশন। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1260 কিলোহার্টজে।

আকাশবাণী আগরতলা। এখন শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। আজকের প্রথম গানখানি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে ফকিরা ছবি থেকে।

গানখানি শুনলেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে থোরি সি বেবাফাই ছবি থেকে। পরের গানখানি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে মাসুম ছবি থেকে।

গানখানি শুনলেন কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে ফকিরা ছবি থেকে। এখন শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। পরের গানখানি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে স্বামী ছবি থেকে।

গানখানি শুনলেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে রাহে বদল গায়ে ছবি থেকে। পরের গানখানি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে সুইকার কিয়া মানে ছবি থেকে।

এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন ভক্তিগীতি, আজকের শিল্পী নারায়ণ চট্টোপাধ্যায়।

এতক্ষণ শুনছিলেন নারায়ণ চট্টোপাধ্যায়ের কণ্ঠে ভক্তিগীতি, আকাশবাণী আগরতলা। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: ব্যস্ততার ঘটতে থাকে, তবে তার মানসিক বিকাশে এই যে সাহিত্য বলছি আমরা বা শিল্পচর্চা বলছি তার কতটা গুরুত্ব রয়েছে?
1: নমস্কার, আমি আগেই কল্যাণী অনুষ্ঠানে আমাকে আহ্বান জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাহিত্য হলো এমন একটা দিক যেখানে মানুষকে ভাবতে শেখায়, নিজেকে নিজের সম্পর্কে জানতে শেখায়, বুঝতে শেখায়, নিজের আত্মমর্যাদাবোধ জাগিয়ে তোলে। বিভিন্ন কবি সাহিত্যিকরা যারা নারী চরিত্র রচনা করেছিলেন তাদের লেখনী থেকে যেমন আমরা পাই, তারপর আবার আস্তে আস্তে মেয়েরা নিজেদেরকে তৈরি করার ক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, মানে নিয়ে এগিয়ে যাচ্ছে, নিজেদেরকে শক্তিশালী তৈরি করছে। কারণ একটা যুগ ছিল, একটা সময় ছিল, আমরা গার্গী অপালার নাম শুনেছি, স্তোত্র পাঠ করতেন, তারপর মধ্যযুগে গিয়ে মেয়েদেরকে ঘরে বসিয়ে দেওয়া হয়। মেয়েদেরকে ঘরে বসিয়ে দেওয়ার পর কিন্তু তখন নানা যুক্তি দিয়ে দেওয়া হয়, নানা কুসংস্কার। এই যে কুসংস্কারগুলো মেয়েদের মনে এমনভাবে দানা গাঁথতে থাকে যে মেয়েরা আস্তে আস্তে ধরে নেয় যে ওদের কোনো ক্ষমতাই নেই। তারপর ঊনবিংশ শতক থেকেই শুরু হয়ে যায় যে মেয়েরা যদি ঘরে বসে থাকে তাহলে চলবে না, তাদেরকেও এগিয়ে আসতে হবে। কারণ একটা সমাজ গড়ে তোলার ক্ষেত্রে নারী এবং পুরুষ অর্থাৎ ছেলে এবং মেয়ে দুজনেরই ভূমিকা রয়েছে। তো সেজন্য মেয়েদেরকে অবশ্যই এগিয়ে আসার ক্ষেত্রে প্রথম দিকে তো মেয়েদেরকে বললে তো আসবে না, তখনই সাহিত্যটা মানে কবিরাজ সাহিত্য, যেমন রবীন্দ্রনাথ বলো বা ঈশ্বরচন্দ্র গুপ্ত, তা ওনারা তাদের রচনার মাধ্যমে মেয়েদেরকে আগে মেয়েদের মনে মধ্যে এই বোধটা গড়ে তোলার চেষ্টা করেছেন যে তুমি পারবে। তো এই জন্য সাহিত্যের ভূমিকা তো অবশ্যই রয়েছে একটা নারী চরিত্রের ক্ষেত্রে মেয়েকে আত্মমর্যাদা বোধে গড়ে তোলার জন্য, এটা বিরাট বড় ভূমিকা রয়েছে।
0: এবং এটা আমরা বহু যুগ ধরে দেখছি, মানে আমরা লেখনীর মাধ্যমে দেখি, আর এখনকার বাচ্চারা যখন তা বইয়ের পাতায় পড়ছে অবশ্যই তাদের মানসিকভাবে এবং সার্বিক বিকাশে একটা বড় প্রভাব কিন্তু ফেলে, সেটা আমরা একদম লক্ষ্য করতে পারি। আরেকটা বিষয় যেটা বর্তমানের জন্য খুব জরুরি হয়ে উঠেছে, আমরা দেখি যে আমাদের বাচ্চারা ছোটবেলা থেকেই খুব প্রযুক্তির প্রতি আসক্ত হয়ে পড়ছে, মানে মোবাইল ফোন বা ট্যাব এইসব বা টিভি এইসবের প্রতি আসক্ত হয়ে পড়ছে। কিন্তু ছোটবেলা থেকেই আমাদের, আমরা যখন ছোট ছিলাম আমাদের বলা হতো যে আমরা যদি কোনো কিছুর একটা লাউড রিডিং করি, মানে একটু জোরে পড়া, সেটা কিন্তু আমাদের মনে থাকে খুব বেশি করে এবং আমরা বুঝতে পারি। এই যে ছোটবেলা থেকে সাহিত্য পড়ার যে অভ্যাসটা, এটা কতটা দরকার?
1: ভীষণই দরকার। ছোটবেলা থেকে এই সাহিত্য পড়ার অভ্যাসটা যদি না গড়ে তোলা হয় তাহলে কিন্তু হুট করে গড়ে উঠবে না, একটু সময় লাগবে। তো আর আমাদের বিকাশটা তো ছোটবেলা থেকেই শুরু হয়ে যায় না, বিকাশ প্রক্রিয়াটা। যেমন আমি যদি কিছু ছোটোখাটো এক্সাম্পলের মাধ্যমে বলি, কারণ আমাদের, আমরা যদি শরৎচন্দ্র দেখতে পাই বা বঙ্কিমচন্দ্র যাদেরকেই দেখতে পাই, রবীন্দ্রনাথ ঠাকুর, ওনারা কিন্তু যে সাহিত্য উপন্যাস, গল্প, ছোট গল্প লিখেছেন এবং নারীদের আত্মমর্যাদা বৃদ্ধিতে তাদের উৎসাহিত করেছেন, তার সেগুলো কিন্তু আমরা দেখতে পাই ছোটবেলা থেকেই। একটা অভ্যাস গড়ে ওঠে, মানে পড়ার অভ্যাসটা আমাদেরকে গড়ে তুলতে হবে। তো সেজন্য যে তাদের মধ্যে যেটা বলছিলাম, আমরা একটা উদাহরণের মাধ্যমে যদি বলি, যেমন আমরা ছোটো বড়ো একটা গল্প, সে কার্টুন আমরা দেখে দেবো, একটা গল্প আছে দ্য জাঙ্গল বুক, মৌলি ছিল, ও জঙ্গলে হারিয়ে গিয়েছিল। তো হারিয়ে যাওয়ার পর সে ওখানটাতে বড় হয়েছে, ওখানে সে কথা বলা শিখেনি, সে শিখেছে পশু পাখিদের সঙ্গে, বড় হয়েছে, ওর গাছে গাছে চড়েছে। নর্মালি একটা মানুষ কিন্তু আমরা গাছে গাছে ভাবে চড়তে পারি না, কেন পেরেছে? কারণ সে এটা দেখেছে, বড় হয়েছে। তো এটার থেকে আমরা এটাকেও বুঝতে পারি যে আমি যদি ঘরে বসে মা যদি বা পরিবারের অন্য কেউ যদি বই নিয়ে বসি তাহলে কিন্তু সে বই নিয়ে বসবে, পাঠ্য বইয়ের বাইরে অন্য বই নিয়ে বসবে। আর যদি আমি মোবাইল নিয়ে বসি তাহলে সে আমার দেখা দেখি মোবাইলটা নিয়েই বসবে। তো এখানে বাচ্চাদের যে কন্যা সন্তান যেটা বা সন্তানদের এই যে বিকাশটার ক্ষেত্রে মোবাইল, সোশ্যাল মিডিয়া, এটা তো বিজ্ঞাপনের যুগ, দুনিয়া, তো বিজ্ঞাপনের দুনিয়াতে আমাদেরকে অ্যাট্রাক্ট করবে। তো আমরা যদি অ্যাট্রাক্ট হয়ে যাই, হয়ে গিয়ে বিজ্ঞাপনটার মধ্যে ডুবে থাকি, তাহলে সে বাচ্চাটাও ডুবে যাবে, সে কিন্তু বইয়ের প্রতি তখন মানে আগ্রহ পাবে না, সে তখন ওই সোশ্যাল মিডিয়ার প্রতি, আচ্ছা ঠিক আছে মাও দেখছে, বাবাও দেখছে, আমিও দেখি। সেজন্য ছোটবেলা থেকে এই পরিবেশটা থাকা ভীষণ জরুরি আর কি, এটা আমার বলেই মনে হচ্ছে।
0: একদম। আর ছোটবেলা থেকেই বাচ্চাদের একটা জিনিস খুব আগ্রহিত করে, সেটা হলো গল্প বলা। তারা যেমন ঘুমানোর সময় বলে যে আমাকে একটু গল্প শোনাও, এটা যে কোনো কাল্পনিক গল্প হতে পারে। তা থেকে আমরা বুঝতে পারি যে কোনো শিশুর, এটা কন্যা শিশু বা পুত্র শিশু, উভয়ের ক্ষেত্রেই গল্পটা বা গল্প বলা, কবিতা বলা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। সেইটা আমি একটু জানতে চাইছি কন্যা শিশুর পরিপ্রেক্ষিতে। শিশুটা যখন এই নার্সারি পেরিয়ে স্কুল জীবনে প্রবেশ করলো, আস্তে আস্তে বড় হচ্ছে, যখন ক্লাস 6-7 তখন কিন্তু তাদের একদম পূর্ণাঙ্গ তখন বিকাশের সময়, তখন গল্প কবিতা তাদের কতটা প্রভাবিত করতে পারে?
1: তাদেরকে অনেকটাই প্রভাবিত করতে পারে। কন্যা শিশু যদি বলছো,

0: গল্প কবিতা প্রভাবিত করতে পারে, তবে আমাদেরকে দেখতে হবে যে তাদের বয়স উপযোগী কবিতা যেন আমরা দিতে পারি তাদেরকে ছোটবেলা থেকে। যেমন আমরা ঠাকুমার ঝুলি বা বিভিন্ন ছোট গল্প আছে, এই ছোট গল্পগুলো আমরা আমরা যখন ছোট ছিলাম আমাদের পাঠ্য হিসেবে ছিল রবীন্দ্রনাথের বেশ কিছু ছোট গল্প, যেগুলো আমার মনে আজও মানে রয়ে গেছে। যেমন দেনা পাওনা আছে, তারপরে শরৎচন্দ্রের গল্প আছে, তারপর স্ত্রীর পত্র, মানে এগুলো প্রত্যেকটা গল্পের মধ্যে কিন্তু আমাদের আত্মমর্যাদাবোধটাকে, কারণ একটা মেয়ে যখন পূর্ণ মেয়ে হিসেবে গড়ে ওঠে, গড়ে ওঠার আগে কিন্তু আমাকে ছোটবেলা থেকে ওই ভিতাকে ওই রসদটা তার অন্তরে যোগাতে হবে।
1: আর এই গল্পগুলোর মধ্যে রবি ঠাকুরের হোক বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের হোক, এগুলো না সমাজের একটা কিন্তু দিককে তুলে ধরেছে যে সমাজে নারীদের অবস্থান কি রয়েছে, কি ছিল, আর কিছু কিছু নারীরা অন্য পথ বেছে নিয়ে কিভাবে সমাজের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে, এগুলো সত্যিই মানে একটা নারীর পূর্ণাঙ্গ বিকাশ হয়ে তারা যদি গভীরভাবে অধ্যয়নে যায় ব্যাপকভাবে কাজে লাগতে পারে। আরেকটা বিষয় যেটা আপনার কথার মাধ্যমে উঠে আসছিল যে একটা শিশুর মূল্যবোধ এই গল্প কবিতা পড়ার ফলে, এই যে মূল্যবোধটা শেখানোর ক্ষেত্রে আপনারা যখন স্কুলে পড়াচ্ছেন, আপনারা যখন শিক্ষিকা হিসেবে যাচ্ছেন, তখন এই মূল্যবোধ হিসেবে এই গল্প কবিতাগুলো উদাহরণ ব্যবহার করতে কতটা সুবিধে হয়?
0: অনেকটাই সুবিধা হয়। আমরা যখন কোনো একটা গল্প বা কোনো একটা বিষয় নিয়ে তার সঙ্গে আলোচনা করি, আমার অ্যাকচুয়ালি গল্প পড়ার সুযোগ হয় না যেহেতু আমি বাংলার, কিন্তু মাঝে মাঝে বাংলা ক্লাসে আমি যাই শুধুমাত্র তাদের সঙ্গে বাংলার যে কিছু একটা গল্প নিয়ে আলোচনা করার জন্য। তখন গেলে পরে ওই তাদের সঙ্গে এই যে একটা গল্পের দিক, যেমন আমি শাস্তি গল্প আমরা পড়েছিলাম, আমি জানি না আপনারা পড়েছেন কি না, শাস্তি গল্প আমরা পড়েছিলাম, একদম মেয়েদের যে আত্মমর্যাদাবোধ এটা জাগিয়ে তোলে, বা স্ত্রীর পত্র, এগুলোর মধ্যে মানে একদিকে সে প্রতিবাদী হয়ে উঠছে আরেকদিকে সে দেশপ্রেম উদ্ভূত হচ্ছে, কারণ ওই সময়টা দেশ পরাধীন ছিল। তো সে এই যে সমাজ সংসারের নানা বেড়া জালকে ছিন্ন করে সে বেরিয়ে এসছে, বেরিয়ে আসার চেষ্টা করেছে, এগুলো তার মধ্যে একটা জীবনী শক্তি প্রদান করে। এখন এই যে এগুলো প্রত্যেকটাই বাস্তব ঘটনাকে কেন্দ্র করি, যদি এটা কাল্পনিক হতো তাহলে হয়তো আমাদের মনে, কারণ এখন তো অনেকটাই যুগ পরিবর্তন হয়েছে, তো আমাদের মনে হয়তো সেটা সেভাবে রেখাপাত করতে আমাদের পক্ষে একটু অসুবিধা হয়ে যেত। যেহেতু বাস্তবের সঙ্গে রিলেটেড, আমরা যখন বলি যে স্বাধীনতা সংগ্রামের সময় এমনটা হয়েছিল, একটা নারী প্রতিবাদী হয়েছিল, প্রতিবাদী হয়ে সে এগিয়ে গিয়েছে, তখন তার মধ্যে কিন্তু সেই ইচ্ছাশক্তি তার জাগ্রত হয় যে না আমিও পারবো, আমাকেও সেই চেষ্টায় নিজেকে উদ্বুদ্ধ করতে হবে, সেভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে।
1: একদম। আর আমি একটু আপনার থেকে জানতে চাইছি যে বাস্তব প্রেক্ষাপটটা, আপনি প্রত্যেক দিন স্কুলে যাচ্ছেন, আপনার ছাত্রীদের সঙ্গে আপনি দেখছেন তাদের বড় হয়ে ওঠাটা দেখছেন, এই যে পড়াশোনার যে কোনো বিষয় পড়াশোনা করা এখন খুব একটা যান্ত্রিক বিষয় হয়ে গেছে, মানে একটা ইঁদুর দৌড় চলছে, শুধু পড়াশোনাটাকে ওই পরীক্ষার নম্বরের জন্যই ব্যবহার করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে কি মেয়েদের মধ্যে কোনো একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে?
0: শুধু একটু এটা বলি যে পড়াশোনাটা শুধুমাত্র এখন বই পড়া, বইয়ের পাশাপাশি তাদেরকে মানে বিভিন্ন কো-কারিকুলার অ্যাক্টিভিটিস কিন্তু করানো হয়, যোগা আছে, তারপরে ডান্স আছে, ড্রয়িং আছে, বিভিন্ন ধরনের এগুলো সমস্ত জিনিসও তাদেরকে স্কুলেও আছে। আমি এটা বাড়ি ঘরে, বাড়িতে তো প্রায় প্রত্যেক মা বাবা মোটামুটি এটাকে শেখানোর চেষ্টা করে থাকে, এখনও কিন্তু সেই আর আগের মতো নেই যে মেয়ে মানে এতে তাকে অল্প কিছুটা সময় পর বিয়ে দিতে হবে। যেমন আশাপূর্ণা দেবীর আমরা প্রথম প্রতিশ্রুতি একটা গল্প, এটা ভীষণ বহুল পরিচিত যে সত্যবতীকে বিয়ে দিয়ে দিয়েছিল, বা সুবর্ণ তো তার পরের গল্পটা সত্যবতীরই মেয়ে, সে কিন্তু প্রতিবাদী হয়ে নিজের একটা আত্মমর্যাদা গড়ে তুলেছিল। তো এখন সেই দিনগুলো নেই, নেই বলছি এই কারণে কমে গেছে,
1: মানে পরিবেশটা এমন নেই, পরিবেশটা এখন মেয়েদের সহায়ক আছে,
0: আছে অনেকটাই কমে গেছে, নেই একেবারে বলতে গিয়েও একটু আটকে গেলাম, কারণ কোথাও কোথাও একটু রয়ে গেছে। কিন্তু তারপরও অনেক মা বাবাদের মধ্যে বাড়িঘরে যেমন আছে, কিন্তু স্কুলগুলোতেও কিন্তু এখন মেয়েদেরকে এটা শেখানো হয় যে তাদেরকে নিজেদের মূল্যবোধ গড়ে তোলার জন্য বিভিন্ন ধরনের বালিকা মঞ্চ আছে বিভিন্ন স্কুলগুলোতে, মানে মেয়েদেরকে তাদের নিজেদের অধিকার, নিজেদের কর্তব্য সম্পর্কে সচেতন করার জন্য। এই জন্য শুধু পড়াশোনাটা তো করতে হয়, কারণ আমি কালকে একটা কথা শুনেছিলাম যে পড়াশোনাটা শুধু কেন, শুধু পড়াশোনায় কেন করানো হয়, যেন কেন তাদের কে, কোনো মেয়ে হয়তো বা কবিতা ভালো পারে, কেউ হয়তো নাচ ভালো পারে, পড়াশোনা তেমনভাবে পারে না, কিন্তু পড়াশোনাটারও একটা দরকার আছে একটা, কারণ কোনো একটা জায়গা গেলে তার মানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়, তো সেজন্য তার পড়াশোনাটা দরকার, কিন্তু পড়াশোনাটাকে সে কী করে আগ্রহ নিয়ে করবে, সেজন্যই এই গল্প কবিতাগুলোর আশ্রয় নেওয়া আর কি।
1: একদম একদম।
0: এগুলো আশ্রয় নিয়ে তারপরে যে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, অর্থাৎ তোমাকে স্বাবলম্বী হতে হবে, স্বাবলম্বী হওয়ার জন্য তোমাকে এই ধারাগুলোকে এগিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে।
1: একদম একদম। আর সেক্ষেত্রে আমরা একটু আগেও আলোচনা করছিলাম যে একটা শিশুর বেড়ে ওঠার জন্য তার চার

0: আশপাশের পরিবেশটা খুব দরকার, আর ওই পরিবেশটা সচেতন এবং অনুকূল হতে হয়, প্রতিকূল হলে হয় না। এবার আপনারা বিদ্যালয়ে একটা পরিবেশ দিচ্ছেন অবশ্যই, কিন্তু সে যদি বাড়িতে ফিরে গিয়ে, একটা শিশুকন্যার কথাই বলছি, যে সে যদি আবার বাড়িতে গিয়ে দেখে যে পরিবেশটা তার প্রতিকূলে যাচ্ছে, বাবা মা সবসময় একটা ঝগড়া বিবাদে লিপ্ত আছে, বা বাড়ির সবাই তাকে ওই সাহিত্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের পরিশ্রমটাও বিফলে যাচ্ছে, মানে আপনারা শিক্ষিকা হিসেবে যেই পরিশ্রমটা করছেন সেটা বিফলে যাচ্ছে। তো শিক্ষিকা হিসেবে আপনার অভিভাবকদের প্রতি কী বার্তা থাকবে যে কিভাবে ওই পরিবেশটাকে বাড়িতেও গড়ে তোলা যায়?
1: আমি শিক্ষিকা হিসাবে অভিভাবকদের কাছে বার্তা এটাই থাকবে যে আমরা ওনারা যেন আমরা বাচ্চাদেরকে স্কুলে যেমনভাবে তাদেরকে শেখাই, যে তাদেরকে বলি তোমরা নিজেকে চেনো, প্রথম কাজ হয়েছে নিজেকে চেনা, নিজের সঙ্গে কথা বলো, এবং এগুলো সবগুলোর জন্য কিন্তু সাহিত্যই দরকার, ঘুরে ফিরে সাহিত্য আসছে। তো আমরা যখন শেখাই, আমি অভিভাবকদেরকে এটা বলি যে আপনারা মেয়েদেরকে স্বাবলম্বী হতে দিন, মেয়েদেরকে স্বাবলম্বী হতে দিন, মেয়েরা আপনার আর বাড়ির পরিবেশ যদি ভালো না থাকে, সে এটা সত্যি কথা, বাড়ির পরিবেশ ভালো না থাকলে সে তখন পাজেল হয়ে যায়, কারণ তখন তার যে 6-7-8 আমরা তো ওদের ওই মেয়েদেরকেই পাই, তখন ওরা একটু পাজেল হয়ে যায় যে কোনটা ঠিক, মা বাবার ঝগড়া করছে এটাকে দেখবো না পড়াশোনাটা করবো, অনেক সময় সে পড়াশোনা করার সুযোগও পায় না। তখন আমরা মেয়েদের মা বাবা মানে মা বাবাদের কাছে এটাই অনুরোধ থাকবে যে আপনারা মেয়েদের সামনে বা বাচ্চাদের সামনে, সন্তানের সামনে ঝগড়া বা একটু কটু কথা, বড়দেরকে অসম্মান করা, ওগুলো করবেন না। ওগুলো করলে পরে কী হয়, বাচ্চারা ভাবে যে এটাই হয়তো সত্যি। তারপর যখন সে একটু বড় হয়, মাঝে মাঝে কিছু মেয়ে এসে আমাদেরকে বলে, ম্যাম জানো এটা না এমন হয়েছে, তো তখন আমরা বলি যে না এটা হলেও এমন করবে না, কিন্তু তাকে তো আমরা বলতে পারি না যে মা বাবার এগেনস্টে যাবেন, ওটা তো বলা যায় না। সেই জন্য মা বাবাদের কাছে আমাদের একটা মানে অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের মেয়েদেরকে সঠিক শিক্ষাটা দেবেন, সঠিকভাবে তার পড়াশোনার জন্য, তার বেড়ে ওঠার জন্য, মানে এক কথায় সার্বিক বিকাশের জন্য তাকে মানে সুযোগটা দেবেন, দিয়ে তাকে তার যেন আগামীটা মসৃণ হয়, নিজেকে যেন স্বাবলম্বী গড়ে তুলতে পারে, আত্মবিশ্বাসী গড়ে তুলতে পারে, সেদিকে যেন তারা নজর দেয়। এবং স্কুলগুলোতে বা বিভিন্ন শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে যারা যায়, মানে কো-কারিকুলার অ্যাক্টিভিটি যেটা বললাম, সেখানে যেন তাদেরকে সেই শিক্ষাটা যেটা দেওয়া হয় যেন যে সেটাকে যেন অনুপ্রাণিত করে, নাকি উৎসাহিত করে যে তোমরা এটা করো, হ্যাঁ পারবে, তাহলে সে তার লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবে এবং একজন পরিপূর্ণ একজন মানুষ, একজন নারী হিসেবে গড়ে উঠতে পারবে।
0: আর আমাদের যে কোনো বিষয়ের যেমন একটা ভালো দিক থাকে, খারাপ দিকটাও থাকে। আমরা দেখছি বর্তমানে ডিজিটাল একটা যুগ চলছে, আমরা যখন বলছি যে আমাদের শিশুরা খুব প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছে, কিন্তু অন্যদিকে আমরা দেখছি যে তারা ডিজিটাল মাধ্যম দিয়েও কিন্তু সাহিত্য চর্চা করছে, হ্যাঁ করছে, এবং আমরা দেখছি যে অনেক বেশি তাদের পার্টিসিপেশন বিভিন্ন ক্ষেত্রে, শিল্পক্ষেত্রে বেড়ে গেছে, গান হোক, নাচ হোক, এইসব ক্ষেত্রে বাচ্চারা বুঝতে পারছে, বা বাচ্চাদের মা বাবারাও বুঝতে পারছে যে শুধু পড়াশোনা পড়াশোনা করে হয় না, কারোর যদি অন্যদিকে মন থাকে সেই দিকে আমরা এগিয়ে যেতে পারি। ওই দিকটা একটু আমরা জানতে চাইব যে ওই দিকটা আমাদের কতটা মানে পজিটিভভাবে নেওয়া উচিত, এই যে ডিজিটালভাবে আমরা সাহিত্য চর্চা করতে পারি।
1: দেখো আমি আগেও বলেছি যে মূল ভালো দিক সব দুটো দিকে আছে, আমি ডিজিটালটাকে আমি সমাজ উন্নত হবে স্বাভাবিক, কিন্তু ডিজিটালটাকে আমি খারাপ দিকেও আছে ভালো দিকেও আছে, তো আমি তাকে কিভাবে দেখ যে গুগল থেকে আমরা, হ্যাঁ এটা এবং এটা সেই ছোটোবেলা থেকেই শুরু হয়ে যায়, যে জন্য ছোটোবেলাটা একটা গড়ে তোলাটা বিষয় মানে এটা একটা কঠিন পরীক্ষার মতো থাকে একজন মা বাবার কাছে, যে আমি ঠিকঠাক মতো দিতে পারছি, তো ঠিকঠাক মতো যদি দিতে পারি তাহলে সে বোঝা যাবে যে আমি এটা ডিজিটাল থেকে আমি এটা এটা পাবো, কারণ না হলে আমি যদি কন্টিনিউ ধরো এখন এখনকার সময় রিলস চলছে, সবাই রিলস দেখে, কয়েক সেকেন্ড রিলস দেখে দেখে, তো এটা যদি দেখতে থাকি মা বাবা ওর সামনে, এখানে কিন্তু তার কোনো সার্বিক বিকাশ হবে না। তো এটার পরিবর্তে ডিজিটাল হলেও মা বাবা যদি তার সঙ্গে তার পাশে বসে বিভিন্ন গল্প পড়েন, বিভিন্ন সাহিত্যিকদের রচনা পড়েন, তার সমালোচনা পড়েন, বা তার সঙ্গে একটু আলোচনা করেন, দেখ এটার মধ্যে এই সাহিত্যটা নিয়ে আলোচনা করা হয়েছে, তখন সে বুঝতে পারবে যে না এখান থেকে তো এটা পাওয়া যাচ্ছে। তাহলে ডিজিটালটাও খারাপভাবে, আমরা ছোটোবেলা পড়েছিলাম তো একটা বাংলা রচনা যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, তো বিজ্ঞান কিন্তু আশীর্বাদও অভিশাপও, যেমন সত্যি
0: আমাকে বুঝতে হবে কোন দিকটা আমি নেব,
1: আমি কোনটাকে নেব, এবং এটা বোঝার মতো করে আমাকে ছোটোবেলা থেকে মেয়েটাকে তৈরি করে দিতে হবে, যে এবং তৈরি করে করার দায়িত্ব কিন্তু আমরা মা বাবার, কারণ শিক্ষকরা কখনো তার ক্লাসে মোবাইল দিয়ে ছেলে মেয়েদেরকে পড়া
0: দেখাচ্ছেন না,
1: তো পড়াচ্ছেন যদিও ওই যে স্ক্রিনে অন স্ক্রিনে বাচ্চাদের কিছু দেখানো হয় তখন সেটা শিক্ষামূলক জিনিসে দেখানো হয়, তো একটু সময়ের জন্য সেটা আমরা পুরো ক্লাসরুমটাকে দেখাই, স্মার্ট ক্লাসে নিয়ে গিয়ে দেখানো হয়, তখন সেটাকে দেখানো হয়, সেটা আমাদের সময় ছিল না কিন্তু এখন বাচ্চারা পাচ্ছে, তো ওরা

0: পাওয়ার পাশাপাশি ওরা বুঝছে, বুঝতে পারছে, কিন্তু তার মানে ডিজিটালটাকে আমরা সঠিক ওয়েতে ব্যবহার করতে পারি।
1: আর অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা একেবারে শেষে আপনার থেকে একটু ছোট্ট করে জানতে চাইব যে ভবিষ্যতে মেয়েদের সার্বিক বিকাশে সাহিত্যকে আমরা আরও কিভাবে কার্যকর করে তুলতে পারি।
0: তার মধ্যে ছোটবেলা থেকেই সাহিত্যের স্পৃহাটা জাগিয়ে তুলতে হবে, যে সাহিত্য কীভাবে এসছে বিভিন্ন কবি সাহিত্যিকদের হাত ধরে, বিশেষত মেয়েদের ক্ষেত্রে। মেয়েদের চরম দুরাবস্থা ছিল একটা সময়, মধ্যযুগের ওই সময়টা, তারপর থেকে রবীন্দ্রনাথ বা ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওদের সমস্ত, তারপর পরবর্তী সময় বঙ্কিমচন্দ্র, তার প্রত্যেকের হাত ধরে কিন্তু মেয়ে মানে নারী তার অস্তিত্ব চিনতে শিখেছে। শেখার পর আস্তে আস্তে নারী তখন থেকে রচনা করা শুরু করেছে। তুমি ভাবলে অবাক হবে যে প্রথম মহিলা যিনি ঔপন্যাসিক তিনি হলেন হানা ক্যাথরিন মালসুন বা রবীন্দ্রনাথের দিদি স্বর্ণকুমারী দেবী, তিনিও কিন্তু উপন্যাস রচনা করেছিলেন। তো এ তাদের রচনা মানে আমরা এগুলো হলো আমাদের জন্য যে আমরা পারি, বা আমাদের স্বাধীনতা সংগ্রামী ছিলেন মাতঙ্গিনী হাজরা ছিলেন, আরও অনেকেই ছিলেন, তাদের যে মানে আমি কথাগুলো বলছি মানে সব ক্ষেত্রেই মেয়েরা পারে, ইচ্ছা করলে মেয়েরা এগিয়ে যেতে পারে, কিন্তু তাকে আমার ওই দিকগুলো সম্পর্কে, ওই জিনিসগুলো সম্পর্কে তার জানাতে হবে,
1: সচেতন
0: করে দিতে হবে। তো তখন সেজন্য সেই ক্ষেত্রে ভবিষ্যতের মেয়েদের সার্বিক বিকাশের ক্ষেত্রে আমাদেরকে তার সাহিত্যের প্রতি অনুরাগ বাড়াতে হবে। মানে সাহিত্য মানে হলো সহিত কারোর সঙ্গে, মানে তার যে মূল শব্দটা সহিত্য মানে কারোর সঙ্গে মিলন, কারোর সঙ্গে থাকার মানে গল্পগুজব করা থেকে এসছে। তো ওই কারোর সাহচর্য থেকে আমরা তার যত আমরা একজনের সঙ্গে একজনের কথা বলবো, ভাবের আদান প্রদান হবে, সংস্কৃতির আদান প্রদান হবে, সেই সঙ্গে তখন সে ওই জায়গাটা সাহিত্য সম্পর্কে যাবে জানতে পারবো, তার সাহিত্য মিন্স ওই জায়গার যে সংস্কৃতিটা সেটা আমরা জানতে পারবো, সেটাই আমাদের ভাষায় বা কবিদের সাহিত্যিকদের ভাষায় সরল লেখনী হিসেবে উঠে আসবে। তো এগুলো যদি সে পড়ে তখন এগুলো মানে মানে এগুলো পড়লে সে ডিজিটাল মাধ্যমে পড়েনি, পড়াটা হলো আসল কথা, তখন তার মানসিক বিকাশ যেমন ঘটবে, কল্পনা শক্তির বিকাশও ঘটবে, সেই সঙ্গে তার সার্বিক বিকাশ ঘটবে, আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে। সেই জন্য আমরা শিক্ষিকা হিসেবে আমি বলবো, স্কুলে আমরা যখন পড়াশোনা করাই তো পড়ানোর ফাঁকে ফাঁকে অনেক সময় থাকে যে পিরিয়ডটা শেষ হয়ে গেছে, কিন্তু মানে আমার টপিকটা শেষ হয়ে গেছে, হয়তো আমার হাতে 5 মিনিট সময় আছে, ওই সময়টা তাকে যদি সাহিত্য নিয়ে কিছুটা আলোচনা করতে পারি, যে সাহিত্য বলতে মানে স্পেসিফিক কোনো সাহিত্য নয়, কোনো একটা দিক নিয়ে আলোচনা করলাম যে ভারতীয় নারীরা এটা করেছেন, ওটা করেছেন, এভাবে করেছেন, তখন তার মধ্যে নারী বই বোধটা জেগে উঠবে। তো এটা আমাদের শিক্ষিকা হিসেবে এটা বললাম, আর প্যার মাতা পিতা হিসাবে আমি তো একজন মাও, তো মাতা পিতা হিসেবে বলবো যে আমাদের বাচ্চাদেরকে যে সে যদি প্রথম দিকে সে যদি পড়তে না চায় গল্প শুনবো, বা পড়তে না পারে গল্প বলবো, ছোট ছোট গল্প তার বয়স অনুযায়ী গল্প বলে বলে তার মধ্যে একটা সাহিত্যের স্পৃহা জাগিয়ে তোলো, তারপর আস্তে আস্তে সে বড় একটু বড় যখন হবে তখন সে গল্পগুলোকে পড়বে,
1: নিজেই
0: বুঝতে পারবে, ওইভাবে করে এগিয়ে যেতে হবে।
1: আর আজকের সামগ্রিক আলোচনায় আমরা সত্যি বুঝতে পারলাম যে বর্তমান প্রজন্মের মেয়েদের জন্য সাহিত্য শুধু জ্ঞানের উৎস নয়, এটি তাদের সাহস, আত্মবিশ্বাস এবং মানবিকতার ভিত্তি করে তোলে। এবং আজকের সামগ্রিক আলোচনায় আমাদের সঙ্গে ছিলেন শিক্ষিকা শ্রীমতী অর্পা রায় চৌধুরী। মহোদয়, আপনাকে আরও ধন্যবাদ জানাই আরও একবার আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার। আর শ্রোতা বন্ধুরা, সময় বলছে এখানেই থামতে হবে, আপনাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনোভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
2: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান কল্যাণী, আকাশবাণী আগরতলা। জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। সন্ধে 6:30 শুনবেন অনুষ্ঠান ঘর গৃহস্থীর আসর, পরে শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে, 7:00 ককবরক নাটক, 8:05 অনুষ্ঠান পরিবেশ ভাবনা, হিন্দি ছবির গানের অনুষ্ঠান 8:15, 8:30 অনুষ্ঠান রসে বসে, 9:00 যন্ত্রসঙ্গীতের আসরে শুনবেন গিটার বাদন, রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে 9:30, 10:00 অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার খবর। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 33.4°C এবং 23.9°C। আগামীকালের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35°C এবং 23°C। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96%।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, ঘর গৃহস্থির আসরে আপনাদের সবাইকে স্বাগত। শ্রোতা বন্ধুরা, আজকের ঘর গৃহস্থির আসরে আমরা আলোচনা করব ঝিনুক মাশরুম চাষ এই প্রসঙ্গ নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি রয়েছেন রাজ্যের সিপাহী জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞ ডক্টর উৎপল দে। নমস্কার ডক্টর দে।
1: নমস্কার
0: উৎপলবাবু। আমাদের রাজ্য ত্রিপুরা একটা সময় ছিল কিন্তু মানুষ সেই মাশরুমগুলোকে ছত্রাক বলেই অনেকে অ্যাভয়েড করে চলতেন, অর্থাৎ গ্রহণ করতেন না, ভয় পেতেন, ব্যাঙের ছাতাও কেউ কেউ বলতেন। আজকাল ডিজিটাল জামানায় এসে আমরা দেখতে পাচ্ছি মাশরুমের চাহিদা কিন্তু দিন দিন বেড়েই চলছে। এছাড়া দেখতে পাচ্ছি বাজারে ঝিনুক মাশরুম, বটম মাশরুম যেটা আমরা বলি, বটম মাশরুম,
1: পোয়াল মাশরুম,
0: পোয়াল মাশরুম সবকটার কিন্তু ভালো চাহিদা আমাদের রাজ্যে হয়েছে, এবং যারা শাকাহারী ওরাও নিচ্ছেন, পাশাপাশি যারা নন ভেজ ওরাও কিন্তু মাছ মাংসের পাশাপাশি মাশরুমকে নিচ্ছেন, প্রোটিন পাচ্ছেন প্রচুর পরিমাণে। সেজন্য সেই দিক থেকে আমাদের রাজ্যে মাশরুমের চাহিদার পাশাপাশি উৎপাদনের বিষয়ে কিন্তু জনগণ সচেতন হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও অনেক মাশরুম উৎপাদক রয়েছেন যারা সেলফ হেল্প গ্রুপ, স্বসহায়ক দল করেও কিন্তু মাশরুম উৎপাদন করছেন। আমি আপনার কাছ থেকে প্রথমে জানব, আপনি রাজ্যের কৃষি বিজ্ঞান কেন্দ্রে মাশরুম নিয়ে কাজ করছেন, আমাদের রাজ্যের যে আবহাওয়া পরিবেশ তাতে কোন মাশরুমটা সবচাইতে বেশি উৎপাদন করা সম্ভব?
1: মাশরুম যেটা, হ্যাঁ, এটা আমাদের ত্রিপুরা রাজ্যে তিন ধরনের মোটামুটি আমরা দেখতে পাই। প্রথম হচ্ছে বটম মাশরুম, বাংলাতে আমরা সাদা বোতাম মাশরুম বলে থাকি। দ্বিতীয় হচ্ছে পোয়াল মাশরুম, যেটাকে আমরা ইংরেজিতে পেডিস্ট্রো মাশরুম বলে থাকি।
0: আচ্ছা।
1: তৃতীয় হচ্ছে ওয়েস্টার মাশরুম, যেটাকে আমরা বাংলাতে ঝিনুক মাশরুম বলে থাকি। তার সঙ্গে কিছু কিছু আমরা দেখতে পাই মিল্কি মাশরুম, যেটা এটাও ত্রিপুরা রাজ্যে কিছু কিছু অংশে দেখা যায়, বাট মোটামুটি আমরা বেশি এই তিনটা মাশরুমই দেখে থাকি। তার মধ্যে যে ঝিনুক মাশরুম যেটা আমরা বলে থাকি, ওটার চাষ ত্রিপুরা রাজ্যে অনেকটাই বেশি হয়ে থাকে,
0: ব্যাপক পরিমাণে হচ্ছে,
1: ব্যাপক পরিমাণে হচ্ছে। তার কিছু কারণ আছে। প্রথম হচ্ছে ওটার যে ঝিনুক মাশরুম যে বাড়ার, হ্যাঁ, যে বা উৎপাদনের যে অনুকূল তাপমাত্রা, ওটা ত্রিপুরা রাজ্যে বিদ্যমান।
0: আচ্ছা।
1: দ্বিতীয় হচ্ছে আমাদের যে কোনো ছোট কোনা বা পরিত্যক্ত ঘর রয়েছে কিন্তু অন্ধকারযুক্ত,
0: আচ্ছা,
1: হ্যাঁ, বাট বা একটু শীতল ভাব
0: বজায় ভাব থাকছে,
1: হ্যাঁ, সেই সব জায়গাতে আপনি এই মাশরুমটা করতে পারেন। তারপর যেমন অধিক জায়গার প্রয়োজন হয় না, আমরা গ্রামাঞ্চলে দেখে থাকি যারা আমরা মাশরুমের যে বিজ্ঞানসম্মত যে উৎপাদন ওটা জানি না, আমরা কি করে থাকি, থাকের উপরে বা মাটিতে মাশরুমের ব্যাগগুলোকে আমরা রেখে দিই, কিন্তু অ্যাকচুয়ালি ওভাবে রাখাটা উচিত নয়। কারণ মাশরুমের ব্যাগটা করার পরে আপনি যদি মাটিতে রাখেন, তাহলে ঘরের মধ্যে বিভিন্ন ধরনের ইঁদুর আছে, হ্যাঁ, ও মাশরুমের ব্যাগটাকে ফুটো করে ওটাকে নষ্ট করে দেবে, যার জন্য ওটাকে বিজ্ঞানসম্মতভাবে রাখতে হবে। ওটা কিভাবে, অনেকে হয়তো কিছু জানে যে আমরা বাড়ি ঘরে যেভাবে মাশরুমটাকে ব্যাগটাকে ঝুলিয়ে রাখি, আমরা প্রত্যন্ত অঞ্চলে বা গ্রামাঞ্চলে দেখে থাকি একটা মাশরুম ব্যাগকে ঝুলিয়ে রাখেও, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি ঝুলানোর যে দড়িটা বা
0: আগে আমরা গ্রামের ভাষায় কিন্তু শিখে বলতাম,
1: হ্যাঁ,
0: দড়ি দিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে টাক টাক টাক টাক করে করে, কিন্তু আমরা আগে দেখতাম দিদিমা ঠাকুমা

0: কিন্তু হাঁড়ি পাতিলগুলোকে এভাবে ঝুলিয়ে রাখতো,
1: হ্যাঁ সেইভাবে সেইভাবে, কিন্তু আগে একটা বা দুটোর বেশি রাখতো না ওরা।
0: আচ্ছা,
1: যার জন্য গ্রামাঞ্চলে মানুষ কিভাবে যে একটা দুটোই হয়তো বা রাখা যায়, কিন্তু অ্যাকচুয়ালি ওই রকম নয়। আমি যদি ঘরের যে উচ্চতাটা মোটামুটি 12-15 ফিট উচ্চতা রাখি, তাহলে যে সূর্যালোকটা ওটার ঘরের ভিতরে যে পরিবেশটাকে ওটাকে বেশি উষ্ণ করতে পারে না, যার জন্য ঠান্ডা ভাব বজায় থাকে, আর্দ্রতা ভাব বজায় থাকে। তারপর উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে আমি যদি এখানে 5-8টা শিকেতে, আপনি যেটা বললেন, হ্যাঁ, দড়ি দিয়ে বেঁধে আমি ঝুলিয়ে রাখি, তাহলে আমার প্রতি ইউনিট এরিয়াতে 8টা ঝুলাতে পারছে।
0: আচ্ছা,
1: আগে কি করতো, একটা বা দুটো ঝুলাতো, যার জন্য আমার উৎপাদনটা কিন্তু আমি বাড়াতে পারছি।
0: শিকের ব্যাপারটা হচ্ছে অল্প জায়গাতে অধিক উৎপাদন করার কিন্তু একটা প্রসেস, একটা পদ্ধতি। মানে আপনি বললেন ঘরের উচ্চতাটা যদি 12-15 ফুট হয়, চালাটা হবে 15 ফুট উপরে, তাহলে যখন চালাতে রৌদ্রটা পড়বে, তাহলে নিচ পর্যন্ত আসতে যে ভেকাম খালি জায়গাটা, সেখানে ঘরের আবহাওয়াটা কিন্তু গরম কম হবে,
1: কম হবে।
0: এবার এই উচ্চতা মাটি থেকে 12 ফুট পর্যন্ত যদি আমি শিকে বানিয়ে নিই, তাই না, সেখানে স্তরে স্তরে স্তরে আপনি বললেন 6-8টা ব্যাগ কিন্তু আমি ঝুলাতে পারবো,
1: একটা শিকেতে,
0: তাই তো?
1: হ্যাঁ, আমাদের এরিয়া যতটুকু তার মধ্যে আমাদের উৎপাদনটাকে বাড়াতে হবে। হ্যাঁ, তো সেই দিশাতে যদি আপনি 8টা শিকেতে আপনি 8টা পলিপ্রোপিলিন ব্যাগের মধ্যে মাশরুমগুলাকে আপনি রাখুন, তাহলে সেম জায়গাতে অন্য কৃষক সাপোজ 2 কেজি পেল,
0: আচ্ছা,
1: ওখান থেকে সাপোজ একটা ব্যাগে 1 কেজি, তো দুটা শিকেতে 2 কেজি পেলেন, এখানে 8 কেজি পাচ্ছেন।
0: একটা জায়গাতে 4 গুণ কিন্তু ফসল উৎপাদন
1: বেড়ে গেছে।
0: হ্যাঁ ডক্টর দে, আপনি কিন্তু জায়গা সংকুলনের কথা বললেন। আমরা জানি শহর বা তার আশপাশ অঞ্চলেও এখন নতুন করে একটা ঘর তৈরি করতে গেলে কিন্তু প্রচুর টাকা খরচা। আপনি সেটাকে জায়গাটাকে সংকুলনের জন্য পদ্ধতিটা দেখিয়ে দিলেন, আপনার কাছ থেকে আমরা একটা হিসেব নেব।
1: আমাদের একটা দৃষ্টিভঙ্গি আছে, কৃষকরা স্বল্প ব্যয়ে কিভাবে উৎপাদনটাও বাড়াতে পারে বা আয়টাও
0: বাড়াতে পারে।
1: হ্যাঁ, 6-8 মিটার
0: আচ্ছা
1: প্রস্থে থাকবে, দৈর্ঘ্যে মোটামুটি 20 মিটার
0: আচ্ছা ঘরটা,
1: ঘরটা খুঁটির জন্য, আর উপরে যদি পারা যায় ছন, যদি না পারা যায় আমরা উপরে আমরা বেড়া
0: দিয়ে, বেড়া পারে নারকেল পাতা হতে পারে,
1: পাতা হতে পারে। হ্যাঁ, বেড়ার নিচে আমাদের যে বিভিন্ন বিস্কিটের বক্স হতে পারে, এটা মানে হতে হবে
0: পেপার কার্টুন,
1: হ্যাঁ ভারী কার্টুন হতে হবে, ওইগুলো আমরা নিচে দিয়ে দেব। তার ফলে কি হবে, উপরে যে আপনার সূর্যালোকটা পড়বে অনেকটা কম ভেদ করে নিচে ঢুকতে পারবে,
0: মানে অর্থাৎ গরম কিন্তু ঘরের আবহাওয়াটা গরম কম হবে।
1: হ্যাঁ, এর উপরে একটা পলিথিনের চাদর দেওয়া থাকে,
0: যাতে করে বাঁশের বেড়ার মধ্যে বৃষ্টি হলে কিন্তু ভেতরে কাগজের কার্টুন গুলো আছে ভিজে যাবে।
1: হ্যাঁ,
0: সেজন্য আপনি বললেন যে বাঁশের বেড়া দিয়ে যেটা চালা তৈরি করবে সেই চালার উপরে একটা পলিথিনের মোড়ক দিয়ে দেবে, যাতে করে বৃষ্টি হলেও ভেতরে জলটা
1: না ঢুকতে পারে। হ্যাঁ, আমি যেটা বলছি মোটামুটি 5-7 বছর আপনাকে ওই ঘরে হাত দিতে হবে না আর।
0: আচ্ছা, ঠিক আছে, মানে এই ঘরটা তাহলে 5-7 বছর দীর্ঘায়ু হয়ে যায়।
1: হ্যাঁ হ্যাঁ, তারপর আপনার সাইড দিয়ে যদি আপনাদের অ্যাভেলেবেল থাকে, তো আপনি আমরা থেজ গ্রাস বলে থাকি, মানে ছন ছন ঘাস যেটা, হ্যাঁ ওটা দিয়ে আপনি সাইড দিয়ে আপনি বেড়া দিতে পারেন। যদি না থাকে তাহলে আপনি বেড়ার মতো করে আমরা যে নর্মাল যে বেড়া বানাই বাঁশের বেড়া, ওটা দিয়ে আপনি দিতে পারেন। সাইড দিয়ে সেম আপনাকে একটা
0: মোড়কের,
1: হ্যাঁ চাদর দিয়ে দিতে হবে, যার ফলে কি হয় যে বৃষ্টির যে জলটা ডাইরেক্ট হিট করতে পারছে না, ডাইরেক্ট ও বেড়ার সংস্পর্শে আসতে পারে না, যার জন্য ওটার দীর্ঘায়ু হয়ে যায়।
0: আচ্ছা আচ্ছা,
1: তারপর ভিতরে 6 ইঞ্চি, হ্যাঁ আপনার নদীর চরে যে বালু থাকে ওটাকে আমরা বিছিয়ে দিয়ে দেবো
0: মাটিতে,
1: মাটিতে।
0: আচ্ছা,
1: হ্যাঁ, তো আর জলটা ছিটিয়ে দিয়ে দেবো, ঠিক আছে, আর ওটা দিয়ে দিলে আপনার কি হবে, ওই বালু থেকে জলটা আপনার
0: বাষ্পীভূত
1: হয়ে ওই ওয়েদারটাকে আপনাকে ঠান্ডা রাখবে।
0: আপনি বললেন ঘরটাকে তাহলে আমরা কি করে ঠান্ডা রাখবো,
1: হ্যাঁ
0: আপনি বললেন যে ম্যাজটা যেটা ফ্লোর আমরা বলি, সেই ম্যাজের মধ্যে আপনি 4 ইঞ্চি বা 6 ইঞ্চি বালি দিয়ে দিলেন,
1: হ্যাঁ স্তর দিয়ে দেবো,
0: বালির একটা স্তর দিয়ে দিলেন, তাহলে কি হচ্ছে যখন জল দেবেন, এমনিতে নর্মাল মাটি হলে জল চুষে নিয়ে যাবে, আর বালি জলটাকে ধরে রাখবে, সেই জলটা আস্তে আস্তে বাষ্পীভবন হয়ে কিন্তু মাশরুমের মধ্যে উপরে উঠবে, মাশরুম গাছগুলো তার জলটা কিন্তু তার থেকে পেয়ে যাবে এই বাষ্প থেকে।
1: তারপর ঘরের যে ভেতরের দিকটা ওটাতে আপনি চটের যে ব্যাগ থাকে ওটা দিয়ে একটা আস্তরণ দিয়ে দেবেন।
0: আচ্ছা,

0: ছালার ব্যাগ ব্যাগ দিয়ে। তো মাশরুম যখন চাষ করা শুরু করবেন তখন আপনি স্প্রেয়ার দিয়ে ওই
1: প্লাস
0: ভিতরে যে আবহাওয়াটা ওটা সবসময় হ্যাঁ আর্দ্রভাব বজায় রাখবে।
1: আচ্ছা,
0: তারপর যদি এই সিস্টেমে আমরা করতে পারি তাহলে আপনি মোটামুটি আপনি 1000 আপনি ব্যাগ আপনি ঝুলিয়ে রাখতে পারবেন।
1: তাহলে আপনি বললেন
0: 6 থেকে 8 মিটার
1: থাকবে
0: আর লম্বায় থাকবে মোটামুটি 20 মিটার মতো।
1: আচ্ছা, হ্যাঁ 160 স্কোয়ার মিটার, 160 স্কোয়ার মিটারের মধ্যে আমি 1000 মতো ব্যাগ কিন্তু আমি মাশরুম উৎপাদন করতে পারবো।
0: হ্যাঁ, আর 1000 ব্যাগ যেটা বলছি আমি এটা আপনার নিজের উপর ডিপেন্ড করবে। আপনি যদি 4 থেকে 5টা করে দিন তাহলে 1000টা ব্যাগ হবে,
1: যদি 6 থেকে 8টা হয়ে যায় তাহলে আরো বেড়ে যাবে। এবার একটা ব্যাগ থেকে একটা ব্যাগ যে আমি ঝুলাবো তার দূরত্বটা কত হবে?
0: মোটামুটি আধা মিটারের মতো,
1: প্রায় 1.5 ফুট।
0: হ্যাঁ, প্রায়
1: 1.5 ফুটের মতো হয়ে যায়, মানে যেন এক হাত দূরে দূরে কিন্তু ব্যাগগুলো থাকে এইভাবে সারিবদ্ধভাবে। আমি
0: সারিবদ্ধভাবে হ্যাঁ। তো আবার যদি আপনার স্পেসটা একটা থেকে আর একটা যে সারি থাকবে ওটাও 0.6 থেকে 0.7 মিটার পর্যন্ত আপনি রাখতে পারেন,
1: 2 ফুট।
0: হ্যাঁ,
1: এই দূরত্ব হলে প্রায় 1000 থেকে 1200 ব্যাগ কিন্তু আমার একটা ঘরে হয়ে যাচ্ছে,
0: ঘরে হয়ে যাচ্ছে।
1: এবার কৃষক বন্ধুরা তাতে কতটা লাভবান হবেন সেই একটা পরিসংখ্যান আমরা আজকে আপনার কাছ থেকে জেনে নেব। এবার ধরুন এই ঘরে উনি 1000 থেকে 1200 ব্যাগ, আমি কম করে ধরলাম 1000 ব্যাগ উনি করলেন, তাই না? এবার 1000 ব্যাগের জন্য কত টাকা পরিমাণের বীজ সিড, যেটা মাশরুম সিড, সেটা ওনাকে ব্যবহার করতে হবে?
0: তো ওটা আমি একটু ওই চাষের যে পদ্ধতিটা ওটা একটু বললে মনে হয় ভালো ছিল। হ্যাঁ, আমি একটু চাষের পদ্ধতিটা একটু ধরে দিচ্ছি। প্রথমে আমার চাষ যে পদ্ধতি যেটা আমাদেরকে যে খের যেটা আমরা খর বলে থাকি, ধানের খর, হ্যাঁ ওটাকে আমাকে ভালো করে শনাক্তকরণ করে নিতে হবে। যেমন কিছু সতর্কতা আপনাকে এখানে অবলম্বন করতে হবে। প্রথম হচ্ছে যে খেরটা নেবেন এটা যাতে কালো চিটা চিটা বা পচে যাওয়া বা সবুজ রঙের না হয় লক্ষ্য রাখতে হবে। আপনাদেরকে সোনালী বর্ণের যে খেরটা, হ্যাঁ যেটা পুরো পেকে গেছে, ওটাকে আপনাকে নিতে হবে।
1: পাকা ধান গাছের খড় হতে হবে, শুকনো হতে হবে, সেই খড়টাকে আপনি বাছাই করে নেবেন। এবার নিয়ে উনি কেটে নেবেন পিস পিস করে।
0: হ্যাঁ, এখানে আমি আরেকটা জিনিস বলতে চাই, খেরটাকে নেওয়ার পরে আমরা তো খেরটাকে পুরো বছর ব্যবহার করি। হ্যাঁ, তো শীতকালে আমরা একটু বেশি ব্যবহার করি, অন্য গরমের সময় আমরা করতে পারি। যেটা আমি বলেছি যে আপনি যদি সাইডে আস্তরণ দিয়ে ভিতরে যে আর্দ্রতা ভাবটা বজায় রাখেন তাহলে উৎপাদনটা একটু কম হবে, কিন্তু পুরো বছর আপনি উৎপাদনটা করতে পারেন।
1: আচ্ছা,
0: তো যার কারণে খেরটাকে আপনি ভালো করে শুকিয়ে আপনাকে চটের ব্যাগের মধ্যে করে আপনি ভালো জায়গাতে রেখে দিতে হবে।
1: আচ্ছা,
0: হ্যাঁ মানে পরে ইউজ ব্যবহার করার জন্য। তো এখন যখন ব্যবহার করবেন তখন খেরটাকে আপনি কি করবেন, ভালো করে শুকিয়ে প্রথমে ঠান্ডা জল দিয়ে খেরটাকে ধুয়ে নেবেন। ঠিক আছে, তো ধুয়ে নেওয়ার জন্য ওটা মোটামুটি আপনার 12 থেকে 18 ঘন্টা একটু ভিজিয়ে রাখতে হয়।
1: আচ্ছা,
0: রাখার পর খেরটাকে 2-3 বার নতুন জল ব্যবহার করে ওটাকে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে আপনি গরম জল, হ্যাঁ এখানে আবার একটু আমি বলতে চাই, আপনি দুটা পদ্ধতিতে আপনি করতে পারেন। প্রথমতে জৈবিক উপায়ে, দ্বিতীয় হচ্ছে রাসায়নিক উপায়ে। তো আমি প্রথমে জৈবিক উপায়ে যেটা ওটাই বলছি। তো জৈবিক উপায়ে করার জন্য প্রথমে আপনাকে গরম জল করতে হবে। তো আপনি মোটামুটি 6 থেকে 8 লিটার এমন একটা ডেগের মধ্যে আপনি পাত্রের মধ্যে জলটাকে আমি গরম করবেন। যখন জলটা বয়েল হতে শুরু করবে তৎক্ষণাৎ আপনি জলটাকে নামিয়ে নেবেন, বয়েল হতে দেবেন না।
1: আচ্ছা আচ্ছা,
0: নামিয়ে ওটাকে বড় গামলা বা কোনো ইয়েতে রাখবেন। রাখার পরে আপনি যে ওই ভিজা খেরটা, হ্যাঁ ওটাকে আপনি ওখানে 30 মিনিট চুবিয়ে রাখবেন।
1: আচ্ছা,
0: সেই সঙ্গে আপনি আরেকটা পাত্রে 6 থেকে 8 লিটারের আবার আপনি ওটাকে বয়েল করার জন্য রেখে দেবেন। তো ওটা 30 মিনিট রাখার পরে ওই যে জলটা থাকবে ওটাকে আবার ওই যে গরম জলে ওটাকে আবার 30 মিনিট চুবাবেন। এর মানে হচ্ছে 2 বার 30 মিনিট করে মানে হাল মানে গরম হতে শুরু করবে এমন জলে ওটাকে চুবিয়ে রাখবেন।
1: অর্থাৎ আপনি বলছেন গরম জলের মাধ্যমে আপনি সেই খেরটা আছে শোধনটাকে আপনি শোধন করে নেবেন,
0: এটা
1: জীবাণুমুক্ত করে নেবেন,
0: জীবাণুমুক্ত করবেন।
1: আচ্ছা,
0: ঠিক আছে, প্রথমবার আপনার ওই জল দিয়ে যখন ইয়ে করলাম ধুলাম তখন কিছু আপনার
1: জীবাণু চলে গেল,
0: চলে গেল
1: বা আমার জানা থাকলে সেটাও চলে গেল,
0: চলে গেল।
1: তার মধ্যে গরম জল

0: রাখার পরে কিন্তু জীবাণুমুক্ত হয়ে গেল, তাতে যদি কোনো ব্যাকটেরিয়া বা কিছু থাকে সেগুলো নষ্ট হয়ে গেল গরম জলে,
1: নষ্ট হয়ে গেল,
0: তাই না? এবার যদি এটাকে আমি রাসায়নিক পদ্ধতিতে করতে যাই,
1: যদি রাসায়নিক পদ্ধতিতে করতে চান তাহলে আমি গরম জলটা আমরা ব্যবহার করি না, ওই যে
0: ঠান্ডা জল
1: আধা ঘন্টা যে ভিজে রাখলাম ক্ষেতটাকে, ওটাকে নিয়ে হয়তো বা ব্লিচিং পাউডার না হলে বেবিস্টন কার্বন ডাইজিম আমরা বলে থাকি,
0: সেটা কতটুকু জলে কতটুকু পরিমাণ দেব?
1: এটা অ্যাকচুয়ালি আপনার যে খের থাকে এটা খেরের উপর ডিপেন্ড করবে কতটুকু খের আপনি নিচ্ছেন। নর্মালি আমরা 0.5 থেকে 1 গ্রাম নিয়ে থাকি
0: পার লিটার
1: জলে,
0: ঠিক আছে?
1: তো
0: সেই মিশ্রণের
1: মধ্যে ওটাকে চুবিয়ে রাখবো,
0: আচ্ছা,
1: মোটামুটি 5-10 মিনিট চুবিয়ে রাখলে তারপরে ওটাকে শুকিয়ে নেব। শুকানোর জন্য আপনাকে রোদ্রে শুকা, কৃষক ভাইরা দেখেছি রোদ্রে শুকাতে, রোদ্রে না, ওটাকে আমরা ঠান্ডা জায়গায়,
0: খোলা জায়গায় ছায়াতে রাখবো,
1: হ্যাঁ, ছায়াতে ওটাকে
0: ছড়িয়ে
1: দিতে হবে। যদি সম্ভবপর হয় তাহলে আমরা যে পুরনো টিন থাকে বা পুরোনো কাঠ বা এমন কিছু থাকে ওটাকে আমরা স্লান করে রাখবো। স্লান মানে হচ্ছে 45 ডিগ্রি করে ওটাকে আমরা যদি
0: বাঁকা করে রাখলে, মানে যে জলটা থাকবে সেই জলটা চুয়ে চুয়ে
1: অপসারিত হবে, তারপর আপনার যে বায়ুমন্ডলের যে হাওয়া ওটাতেও জলটা অপসারিত হচ্ছে, বাষ্পীভূত হচ্ছে। তো দুভাবে আপনি জলটাকে
0: শুকিয়ে নিতে পারেন।
1: এখানে আপনাদের একটা সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে আপনি কখন বুঝবেন যে শুধুই তো খড় যেটা ওটা আপনার ব্যাগ ভরার জন্য উপযুক্ত হয়ে গেছে, ওটা আপনি দেখবেন যে মুট করে আপনি খেটটা নিলেন, দু হাতের তালুতে চাপ দেবেন, চাপ দেওয়ার পরে দেখবেন যে জলটা কি মানে ড্রপ ড্রপ করে পড়ছে কিনা, যদি ড্রপ ড্রপ করে পড়ছে হয় তাহলে হয়
0: শুকায়নি,
1: আরো 1-2 ঘন্টা আপনাকে রাখতে হবে। যদি দেখবেন যে ড্রপ ড্রপ করে পড়ছে না, হাতের তালুতে কুয়াশার বিন্দুর আকারে পরে
0: ভিজা
1: ভিজা লাগছে, তাহলে মনে করবেন যে এটা এখন উপযুক্ত
0: হয়ে গেছে।
1: তখন আপনি কি করবেন, আমাদের যে পলিপ্রোপিলিন ব্যাগ আছে, হ্যাঁ, যেটাতে আমরা মাশরুম করে থাকি, পলিপ্রোপিলিন ব্যাগে ওটারও বিভিন্ন সাইজ থাকে, মোটামুটি আমি বলছি যে 3 থেকে 3.5 কেজি যে সাইজটা ওটা আমি বলছি, মোটামুটি আপনার 18 থেকে 24 এর একটা সাইজ আছে,
0: ওটা 18x24 ইঞ্চি ব্যাগগুলি হয়,
1: হ্যাঁ, ছোটও আছে বড়ও আছে, তো মোটামুটি আমরা ওঠাতেই 3.5 কেজি বা 4 কেজি ওজনের খেটটাকে ওঠার
0: দিতে পারি।
1: তো ওটাকে আমি নিলাম,
0: এবার সিটটা কি করে দেবো এই খড়ের মধ্যে?
1: হ্যাঁ,
0: আর খড়গুলো পিসটা কতটা হবে, কতটুকু ছোট ছোট পিস হবে?
1: হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা গ্রামাঞ্চলে দেখি খেটটাকে আমরা পিস করে আমরা ওটার ভিতরে রাখি, কিন্তু আমরা দেখে থাকি খেটটাকে যদি নাও পিস করে থাকি তাহলেও কোনো প্রবলেম হচ্ছে না। তো আমি কৃষক ভাইদের বলবো যে খেটটাকে না পিস করে, হ্যাঁ, আমরা যদি মাশরুম উৎপাদনের জন্য ব্যবহার করি তাহলে এই ক্ষেত্রে আমি শ্রমিক খরচাটা বাঁচিয়ে নিতে পারবো। হ্যাঁ, তো যে ক্ষেত্রে আমি উৎপাদনটা প্রায় সেমই থাকবে, সমপরিমাণে থাকবে, কিন্তু এক্ষেত্রে কৃষকের যে লেবার চার্জ, হ্যাঁ হ্যাঁ, ওটা আমি সাশ্রয় করতে পারবো, কমিয়ে নিতে পারবো। তো এটা ডাইরেক্ট কৃষকের পকেটে থেকে যাচ্ছে,
0: কারণ এটা পিস পিস করতে গেলে অনেক সময় লাগে,
1: অনেকে হয়তো বা দাও বা বটনি দিয়ে করছে, অনেকে বা মেশিন দিয়ে করছে, তো যার জন্য শ্রমিক খরচটা যাচ্ছে, তো এই ক্ষেত্রে আমি শ্রমিক খরচটা কমিয়ে নিতে, তারপর ওটা যদি আমি পিস পিস না করে আমি প্রায় মোট অনুযায়ী যতটুকু আসে ওটা দিয়ে আমি কি করব, বা হাতে পিপি ব্যাগ, হ্যাঁ, পলিপ্রোপিলিন ব্যাগ, ওটাকে বড় করে, হ্যাঁ, প্রথমে একটু ফুটু করে নেব।
0: আচ্ছা,
1: হ্যাঁ, ফুটু করলে কি হবে, আমি যখন চাপ দেব, হ্যাঁ, তখন ওই যে ভিতরে যে হাওয়াগুলা ওগুলা বেরিয়ে যাবে ওখান দিয়ে, না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর চারদিক দিয়ে ওই ব্যাগের ভিতরে দিয়ে ওটাকে আস্তে আস্তে চাপ দিতে থাকবো,
0: চেপে চেপে সেটাকে বসিয়ে
1: দেবো, হ্যাঁ, যাতে ঠাসা ঠাসা থাকে। তো ঠাসা ঠাসা থাকলে কি হবে, আপনার যে অনুসূত্র জালিকাগুলি এগুলো খুব দ্রুত হারে আপনার জ্বালাবে, যার ফলে আপনার পুরোটা অতি সত্তর, মানে তাড়াতাড়ি সাদা হয়ে যাবে।
0: আচ্ছা,
1: দেওয়ার পরে আমার যে মাশরুমের যে স্পনগুলো থাকে, বীজগুলো থাকে, ওইগুলো আমি প্রথমে কি করব, ভালো করে দুই মুঠ দিয়ে, দুই হাতে তালো দিয়ে ওগুলাকে ছোট করে নেব, ভেঙে ছোট ছোট করে, তারপর একটা থালাতে রাখব। থালাতে রাখার পর সমপরিমাণে একটা 5টা ভাগ করে নেব।
0: আচ্ছা,
1: হ্যাঁ, 5টা ভাগ 5টা লেয়ারের জন্য,
0: এক ব্যাগে আমি 5টা লেয়ার দিব,
1: হ্যাঁ হ্যাঁ, নিলাম। তারপর ওখান থেকে একটা স্তর, আমি যে ওই পলিপ্রোপিলিন ব্যাগের মধ্যে যে একটা স্তর দিয়েছি খেলে, ওটার উপর দিয়ে আমি যাতে বাইরে থেকে দেখা যায়, ভিতরে নয়, বাইরে থেকে দেখা যায়, ওইভাবে আমি অল্প অল্প করে
0: চারদিকে ছড়িয়ে দেবো,
1: সমপরিমাণে ছড়িয়ে দেবো।
0: আচ্ছা আচ্ছা,
1: ঠিক আছে,
0: এই সারাউন্ডিং যেটা হবে গোলের মতো হবে ব্যাগটা, তার চারদিকটাই যেন বেরিয়ে যেতে পারে সেরকম ভাবে,
1: হ্যাঁ,
0: মাঝখানে দেবো না।
1: আচ্ছা,

0: তারপর আবার দ্বিতীয় লেয়ার সমপরিমাণে দিলাম, দেওয়ার পরে ওখান থেকে ওই যে পাঁচ ভাগ থেকে এক ভাগ ইউজ করে নিলাম, এখন দ্বিতীয় ভাগ ব্যবহার করব।
1: তাহলে এই যে 3 কিলো 3.5 কিলো খড়ের ব্যাগটা, যেটা 18x20 ইঞ্চির ব্যাগ, পাঁচটা স্তর আমরা করব, সেখানে কত পরিমাণ বীজ আমরা ব্যবহার করব?
0: এখানে 150 গ্রামের 150 থেকে 200 গ্রামের বীজ আমরা ব্যবহার করি।
1: 150 থেকে 200 গ্রামের একটা প্যাকেট থাকে, সেই প্যাকেটটাকে আমি বললেন আপনি ঝুরঝুরে করে নিয়ে
0: পাঁচ ভাগ
1: করে নেব, পাঁচ ভাগ করে একটা ব্যাগে পাঁচটা স্তর দেব।
0: হ্যাঁ,
1: তাহলে এবার আমরা ব্যাগটা তৈরি করে নিলাম। এবার পরবর্তীকালে তাতে যে জলের ব্যবহারটা আমরা কি করে করবো, যাতে করে ময়েশ্চার অর্থাৎ সে ভিজা ভিজা থাকে।
0: হ্যাঁ, এই ব্যাগটা আপনি যখন ঝুলিয়ে রাখবেন, হ্যাঁ, মোটামুটি আপনার এটা, এটাও আপনার বিভিন্ন প্রজাতি, হ্যাঁ, যে উপর ডিপেন্ড করবে। তো আমি মোটামুটি 7 থেকে 15 দিনের মধ্যে, হ্যাঁ, মাশরুমের পুরোটো ব্যাগ সাদা হয়ে যায়। সাদা হওয়ার পরে আমরা কি করি, ওই যে ব্লেড দিয়ে, ভালো ব্লেড দিয়ে ওটাকে আবার আমরা নতুন ব্লেড, হ্যাঁ, ডেটল জলে একটু মানে ওটাকে শোধন করে নেব, তারপর ব্লেড দিয়ে এগুলাকে একটু একটু কেটে দেব।
1: আচ্ছা,
0: ঠিক আছে, কেটে পুরোটা বের করবো না, কারণ পুরোটা বের করলে অনেকে বের করে নেয়, বের করলে আপনার জলের রিকোয়ারমেন্টটা একটু বেশি থাকে, যার জন্য আমরা একটু কেটে দিলে, হ্যাঁ, তারপরে
1: মাশরুমগুলো যখন সুবিধা মতো সে যেন বেরিয়ে যাবে।
0: হ্যাঁ, তখন আমরা এই যে আমরা বললাম যে 1 সপ্তাহ থেকে আপনার 18 দিন বা 20 দিনের মধ্যে পুরোটা সাদা হয়ে যাবে, ওটাও আপনার ডিপেন্ড করবে স্পেসিসের উপরে। হ্যাঁ, তাহলে বেরোনোর পরে আমরা যখন কেটে দিলাম, তারপর দিনে আপনার গরমের উপর ডিপেন্ড করবে।
1: আচ্ছা,
0: যদি মোটামুটি গরম থাকে তাহলে মোটামুটি সকাল দুপুর সন্ধে 3 বেলা আপনাকে স্প্রে করতে হবে।
1: আচ্ছা, ব্যাগগুলোতে
0: স্প্রে করার পরে আপনার
1: যদি ঠান্ডা একটু বেশি থাকে তখন দুবেলা করলে,
0: হ্যাঁ হ্যাঁ, দুবেলা করলে
1: সকাল বিকাল
0: করলে হবে। তো তারপর মোটামুটি 4 থেকে 5 দিনের মধ্যে আপনার কুড়িগুলি বের হওয়া শুরু হয়ে যায়। তো কুড়িগুড়ি বের হওয়ার পর মোটামুটি 2 থেকে 3 দিন বা 4 দিনের মধ্যে, হ্যাঁ, ওটা হালকা হলুদ বর্ণের যখন হয়ে যায় মাশরুমগুলাকে, ওটা তোলার সময় হয়ে যায়। তখন আমরা মাশরুমগুলা তোলার সময় কি করব, যে সামনের যে দুটা আঙ্গুল ওটা দিয়ে ওটা যে গুড়া থাকবে ওটাকে জাস্ট একটু আমরা ইয়ে করব,
1: মুড়িয়ে দেব,
0: বাস মাশরুমগুলো উঠে আসবে।
1: আচ্ছা,
0: আমরা দু হাত দিয়ে ধরে ওভাবে ইয়ে করবে না, তাহলে একটা কন্টামিনেশনের চান্স থাকে।
1: আচ্ছা আচ্ছা,
0: যখন মাশরুম ঘরে ধুবেন আপনার ড্রেসগুলা মানে পরিষ্কার হতে হবে। আমি বলছি না নতুন,
1: জীবাণু মুক্ত হবে, যাতে করে আপনার ঘরের ভেতরে কোনোভাবেই কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু ফাঙ্গাস যেন না ঢুকতে পারে।
0: আর মাশরুমের ঘরটা যাতে বাইরে থেকে কোনো হাওয়া বা ইয়ে কিছু ঢোকার কোনো চান্স না থাকে, পুরোটা
1: পাখিটাকে ঢুকে যেন বাসানা করতে পারে সেদিক দিয়ে নজর রাখতে হবে।
0: আর পুরোটো ঘর আপনাকে প্যাক করে নিতে হবে, না হলে কি হবে, কিছু কিছু ফ্লাই আছে, মাছি, হ্যাঁ, সেগুলো একবার আপনার ঘরে ঢুকে গেলে আপনি পুরোটো ব্যাডগুলোকে আপনাকে ডিসকার্ড করে নিতে হবে।
1: আচ্ছা,
0: ঠিক আছে, বা বিভিন্ন ধরনের ছত্রাক আছে, হ্যাঁ, যেগুলো একবার যখন আপনার স্পোরটা বাতাসের সঙ্গে কোনো মাশরুম বেডে আক্রমণ করে নেবে, তখন আপনাকে
1: অন্য ব্যাগগুলোতে সংক্রমিত হওয়ার সম্ভাবনা
0: থাকে,
1: কারণ ফসলটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
0: হ্যাঁ,
1: তো এইভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে সতর্ক থেকে যদি কৃষক বন্ধু চাষ করেন, তাহলে এই 1000 থেকে 1200 ব্যাগ করলেন,
0: হ্যাঁ,
1: তাতে ওই কৃষক বন্ধু কতটা ফসল তুলতে পারবেন এবং কত তার রোজগার হতে পারে?
0: হ্যাঁ, যদি এইভাবে আপনি করতে পারেন, মোটামুটি আমরা একটা হিসাব অনুযায়ী একটা ব্যাগ মানে 3 থেকে 3.5 কেজির একটা ব্যাগ থাকে, ওটা থেকে মোটামুটি 3 কেজির মতো আপনি একটা ব্যাগ থেকে,
1: হ্যাঁ, 3000 থেকে 4000 কিলো কিন্তু আমি এখানে মাশরুম উৎপাদন করতে পারি। তার বাজার মূল্য যদি আমি 150 টাকাও যদি পাইকারি হারে ধরি,
0: হ্যাঁ,
1: প্রায় 6 লক্ষ টাকা,
0: হ্যাঁ, এখান থেকে পাবেন
1: 6 লক্ষ টাকা,
0: হ্যাঁ,
1: তাই না?
0: একবারে, শুধু একবার নয়, আপনি 5 থেকে 6 বার প্রতি বছর করতে পারবেন,
1: এক বছরে,
0: কারণ 2 মাসে একটা সাইকেল শেষ হয়ে যায়। হ্যাঁ, আমি যদি ভালো করে করি, তো 2 মাস হলে আপনি প্রত্যেক বছর 6 বার করতে পারবেন। আর 6 বার যদি আপনি করে থাকেন, আপনি দেখুন এভারেজ আপনি একবারে আপনি কতটা মানে আপনার ফায়দা হচ্ছে। কিন্তু যেমন ঘরটা বানাতে আপনার ম্যাক্সিমাম 40,000 টাকার মতো যাবে, আমি যে
1: ঘরটা তৈরি করতে
0: বলেছি, হ্যাঁ, ঘরের সঙ্গে আপনি যদি মোটামুটি যে মাশরুমের
1: বীজ খড় সমদিবস মিলিয়ে আরো ধরুন
0: 40,000 আমরা মোটামুটি একটা ধরে নিচ্ছি, ঠিক আছে,
1: 40-80,
0: হ্যাঁ,
1: সেটাকে আমি বাড়িয়ে 1 লক্ষ টাকা করলাম,
0: হ্যাঁ,
1: পলিব্যাকটেক নিয়ে,
0: হ্যাঁ,
1: তাই সিড নিয়ে,
0: হ্যাঁ,
1: তাহলে 1 লক্ষ টাকা যায় না, করলে
0: 1 লক্ষ টাকা
1: কিন্তু উৎপাদন করা যাবে।
0: হ্যাঁ, তো আপনি দেখুন এটা কত অর্থকরী একটা আমাদের ছত্রাক।
1: উৎপল বাবু, আপনি আমাদের স্টুডিওতে এলেন, আপনার কাছ থেকে আমরা ঝিনুক মাশরুম উৎপাদন

0: সঙ্গে বিস্তারিত অনেক তথ্য জানতে পারলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম ঝিনুক মাশরুম চাষ এই প্রসঙ্গ নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি ছিলেন রাজ্যের সিপাহী জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞ ডক্টর উৎপল দে।
1: আসরে এখন শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে লোকগীতি। আজকে প্রথম গানখানি শুনবেন অনুপ ঘোষালের কণ্ঠে।

সঞ্জাকাহাম আকাশবাণী আগরতলা তাবুক চেংজাগো তিনি নিহরনি ককবরক পান্ডা ককবরক পান্ডাও চেংদ্রাবন খনার জাগান থুমনক তিনি থুমনক উংখা হামারিনি খরাং থুমনক সিনে ইংখা পবিত্র জমাতিয়া

0: सरकारले मलाई मार्के पाले छ फिलाङखा त मले खले मसास नै गोगोसेरा
1: आंगो पालमा ग्रालिया को उमुर वापे बलन हालाय ते बिदि आदि खानाय जा छनि एने दारांबे
0: हाफले बोका शान्तम सिउने ओमो सरकार फो सहाय्य मलाई फियैले ते बिदि खानाय जातुङ यागोसे
1: सरकार हिंबा তেই বুসলে রই নাইস নাই ব অমরানি করি বরং
0: হাই আদ তেই বুসই রই নাইস না আক আনি সালে রাং রই আফা মালা কাহ ইয়াফার মত গ্রাও
1: আ সাগ হাই ক হাই বাই ন ডাকতি ইয়াক সলাক যা কে পাই মানি দে
0: আ খাইলে জানি জব পাল থাং লাই মানি দে
1: আসল ক কে সরকার রাং হি সবাই আর লাই থাক যাও
0: ই হা কে কগন সালে তং সিনে অ কসাং নে যাতং গে ন হিন্দি দাজে থাং রোয়াতে বলং হালাইমা চাও নাই
1: হায় আদ হিন্দা

0: यावर हा तंसा केबलेन वारारा हा फार थाचो केबलेन कुरारा अस मुनिश ज्ञान पेंजा गजा खेदे नाले लोन माते फ्रोर ओबा सब बोतल खेबले कतक माला ते वाव बखर खेबलेन याते गुगरा सिंगसि बानिया दे तंगले थुन अमतु बरव र हा फार थाक फजे आनी सोलावानाले सोलावाना तंगनायनो
1: আমি এলাকানি ভর রোগ্ন কেসাফন পাললে মাংরা লিয়া ভাইকে বরগ্ন উন্নতি লামার তো অমাস নাই তে ওয়াসক সিনে ওয়াসক সান পাল এভেন তো মালিয়া দে তে বুসিক ভরগ্ন সরকার দাবিত খুলাই রাং রই নাইছি নাই কত লুন টুন হুঁদি মুসুক পু ওয়ক টক যে সরকার স্কিম সব হেমানি জরাতি নলে রই নাইখা হাইফা সিউ এলাকানি ভর রোগ্ন উন্নতি নি লামার তো মালিয়া দে তবে এতে কাইসা নতুন স্কিম কলোনিহি সরকার তঙ্ক বন কাইসা রই নাই ঘাঁকেলে সামাসক সিনাই হাকাইসা দে উ এলাকা নি ভরৌর সরকার নিয়ে হামারি খরান কবই দেখা নাইলিয়া তাবক মেম্বার ন সাগই মিটিং সে মারিং ক্লাই বাসি
2: গোসেরা আমি সাগলে বগন তো পুরসি এক আসা কাজাক মাংলা অঙ্ক
3: আলি সাব হাই নো দারাবে বিখরাসা পগজালাঙ্কা হাই ভাই ইয়াওরাং কিসা কালাই কেব মানুং নাই যাও
2: মানুং যাদ তোমা সালাং মানি তাব তাং নাই চাপ চা নাই হাইসনি দে থেকে মস দে বারাং হ যাগু
3: ব দা রামবে আ ন বর রগলে মাই মাসে এসে তং যা খন
2: আনি সাগ ব হাই বুকা তাগ দে বত্রক সে সালা আ পাত তো বিখরা পগর লাং মানি দে
3: আ বিখালে পগরা লাং খান বোদারাবে বারা বিসি বিখরা সা গসে মুজিয়া বুকা
2: আয়া তো
0: বাহ প্রে নির বকরে হাতে তেখে সি ফাইলে হামলে
3: সং বা জে পো প্রো সে হাতে তে কো নং হা আদা খোয়া বুই বুসা সা ঠিক না করিন দে খাকা তো
0: বাহ প্রে আমনে সরল আদা খোয়া আমি এনে বাঙ্গুই বল ফালে কিসে মা ওজা মানুষ চক পাই নুই মাইরং বুসু সব বরি রাদে সসল নাম বুসু সু কত মা যা কানা
3: তমা হলাং বেকু তমা বোয়া খটাই বার ওই তংতে লাং বো
0: ওডি বা আপা বাই দি ওয়াই সব গোদা মথর অঙ্কল ম খা খেরি রুমনি
2: দদ তংরা খদে গো সেরাই তমা বুলাং তংসর লাং খাবো ফাইডি নক দিগি ফাইডি দরসা
3: আরাম জাটা ন
0: বজা ছাবাচি চি ছয় তো জলে লংমক পাল সে মকল দিছে মা নারি সিডু নাইলে মা শক মারি ক্রিং বাই মানে বল ফালে রং মামা বাইসি চক পাই নুাইতে মায়ুং দর সই তোমায় তলাং নি দ তে কক সামা খেবলে নে হদা কামানি খেবলে নে গুন্ডা খাই ওই অমতে বড় রক বাইতে ওয়াই শাসক মা রলাই খে খেফাই এক তক সুখ ফলক কে ফারে রনয় ছয় তো রনায়
4: তোমা খাইস নাই বুসাতি যে কপালো বুগি নি বাতানো মা বুগি লাইস নাই কা উফ অ প্রভু বুসু বাহাকে সঙ্গ মাসায় মানু একলাই বুগি রস না অমতে আসে মাসায় মানু একে তোর মানে সাই ভাই না পাইস দিবা প্রভু
3: তোমার আসু প্রভু প্রভু সতন সলাং খাব নুং সাই ফাইমা জরা রগ
4: এই এই বা ফাইলে হা তা বলা মাই মাসা হাসি
3: বড়নি বুসাতি মাইরং তো তো বজা মালিয়া
4: মাইরং তো বয়া বাবা আম বানং ফাই ফরং কে মাই মাসে ছাবলে আমা আনো মাই মতে উফ আজ সালে নাই চর মালা আজ সালে মায়া সারাং না
3: তা মাহি মায়া সারা বাং নাই বো মাইরং বা বাজানে তো বই ফাইলা হা ন লামা ওসি সব বাই সলাই নং ফাই জালা হা কবা হাই ন হা কো
4: ন সব নং রাই ফা ন বুসা বুতি রং ন মাই বুতি ফা ন খা ফাই গ্রা খে বা অং লগে সাং জালাই খা মং কা
3: আমা আং বো নুই ফাই জা গা হা হংকে বা তিনি হসা জাতে হাই তং বাই দি
4: বা বাং লে মাই মাং সানা লা হা আন লে মাই বুতি মা খা লে থুইস পেন
3: থুই খে লে ন খা নুং সারো বাং দ্র রক নুং হাই মা সম জু থিকে আং তে জা হা জা গু
4: তে সা ফা ন মাই বুতি খা মা না জাত অং লে ইয়া ন হিন্দে আফু সং মাই বিগা বিরি সিন অং নো ফাস মা কা সারো লাই সিনা হিস্তে আ কা

এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় ককবরক ও বাংলা সংবাদ শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রদী মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের তৃতীয় পর্যায়ে আজ সন্ধ্যায় সুইডেনের গোথেনবার্গে গিয়ে পৌঁছেছেন। নেদারল্যান্ডসে দুদিনের সফরে শ্রী মোদী সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। হরমুজ প্রণালী দিয়ে শত্রু দেশে সামরিক সাজসরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেয়া হবে না বলে ইরান ঘোষণা করেছে। এদিকে ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার তীব্র নিন্দা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের গান্ধীনগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন ও ইনকিউবেশনের কেন্দ্রের উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় পুনর্নবীকরণ শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, ভারত এখন একদিনে 256.4 গিগাওয়াট বিদ্যুৎ চাহিদা মেটাতে সফল হয়েছে। আইপিএল ক্রিকেটে আজকের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঞ্জাব কিংসকে 23 রান হারিয়ে দিয়েছে। অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালস টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের তৃতীয় পর্যায়ে আজ সন্ধ্যায় নেদারল্যান্ডস থেকে সুইডেনের গোথেনবার্গে গিয়ে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী বিমান সুইডেনের আকাশসীমায় প্রবেশ করলে সুইডিশ গ্রিপেন যুদ্ধ জেট বিমানগুলি পাহারা দিয়ে নিয়ে আসে। গোথেনবার্গ বিমানবন্দরে সুইডেনের প্রধানমন্ত্রী উল্ফ কিস্টারসন শ্রী মোদীকে আন্তরিক অভিনন্দন জানান। দুদিনের সুইডেন সফরে শ্রী মোদী সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। উভয় পক্ষ বাণিজ্যিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ অনুকূল প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্কের নতুন নতুন পন্থা পদ্ধতি খুঁজে দেখবেন বলে মনে করা হচ্ছে। উভয় প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গে ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে যৌথভাবে ভাষণ দেবেন। এই ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রি ইউরোপের এক অগ্রণী বাণিজ্য ফোরাম। এর আগে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসের হেগ থেকে সুইডেনের অভিমুখে রওনা হন। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন শ্রী মোদীকে বিমানবন্দরে এসে বিদায় সম্ভাষণ জানান। নেদারল্যান্ডসে দুদিনের সফরে শ্রী মোদী সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ভারত ও নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব স্তরে উন্নীত করতে সম্মত হয়েছে। এই আলোচনার সময় দুই নেতা বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, জল ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন শক্তি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করেন। অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বেশ কিছু চুক্তিও স্বাক্ষরিত হয়। পারস্পরিক

0: সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন যে গত এক দশকে ভারত ও নেদারল্যান্ডসের সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি নেদারল্যান্ডসকে ভারতের অন্যতম প্রধান ইউরোপীয় অংশীদার হিসেবেও অভিহিত করেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী সোমবার পৌঁছবেন নরওয়েতে। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে, সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও তিনি বৈঠক করবেন। হরমুজ প্রণালী দিয়ে শত্রু দেশে সামরিক সাজ সরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেয়া হবে না বলে ইরান ফের ঘোষণা করেছে। বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্নায়ুকেন্দ্র নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে ইতিমধ্যেই তুলকালাম চলছে। ইরানের অন্যতম উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, তেহরান এর আগে হরমুজ প্রণালী নিয়ে পূর্ণ সার্বভৌমত্ব বজায় রাখতে তৎপর হয়নি। ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে এমন সামরিক পণ্যের যাতায়াতের অনুমতিও তারা দিয়েছিল। এখন থেকে এই নীতির পরিবর্তন করা হবে। ইরানি সংসদে জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি গতকাল ঘোষণা করেন, হরমুজ প্রণালী দিয়ে পণ্য যাতায়াত নিয়ন্ত্রিত করতে তেহরান একটি পেশাদারী ব্যবস্থাপনা উদ্ভাবন করছে। এর সাহায্যে ইরানের সঙ্গে সহযোগী দেশগুলির বাণিজ্যিক পণ্যই একমাত্র হরমুজ দিয়ে যেতে পারবে, এমন একটি ব্যবস্থা তৈরি করা হচ্ছে। এদিকে ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, অসামরিক নাবিকদের লক্ষ্যবস্তু করা এবং নৌ চলাচলের স্বাধীনতা ব্যাহত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষ বৈঠকে বক্তব্য রাখছিলেন, যার মূল আলোচ্য বিষয় ছিল বৈশ্বিক জ্বালানি ও সরবরাহ প্রবাহের সুরক্ষা নিশ্চিত করা। ওমানের উপকূলে ভারতের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার কয়েকদিন পরেই শ্রী হরিশ এই মন্তব্য করেন। সোমালিয়া থেকে যাত্রা করা এই জাহাজটিতে 14 জন নাবিককেই ওমানি কর্তৃপক্ষ উদ্ধার করেছে, তবে হামলাকারীদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। চলতি বছরের শুরুর দিকে এই অঞ্চলের সংঘাত তীব্র আকার ধারণ করার পর থেকে ভারতের পতাকাবাহী অন্তত আরও 2টি জাহাজ হামলার শিকার হয়েছে। বিদেশ প্রতিমন্ত্রী প্রবীত মার্গারিটা বলেছেন, রাষ্ট্রসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ডমিনিকার কালিনাগা সম্প্রদায়কে সহায়তা করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মার্গারিটা জানান, তিনি কালিনাগো অঞ্চল পরিদর্শন করেছেন, যা ডমিনিকার আদিবাসী কালিনাগো সম্প্রদায়ের আবাসস্থল। তিনি উল্লেখ করেন, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং দক্ষিণ দক্ষিণ সহযোগিতা প্রকল্পের ওপর ভিত্তি করে ভারত ডমিনিকার সঙ্গে তার মৈত্রী সম্পর্ককে আরও গভীর করে তুলেছে। রাশিয়া জানিয়েছে, গত এক বছরের বেশি সময়ের মধ্যে মস্কো ও পার্শ্ববর্তী এলাকায় ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 3 জন প্রাণ হারিয়েছেন। মস্কোর কাছে খিমকি এলাকায় একটি ড্রোনের হামলায় এক মহিলা প্রাণ হারান। অন্যদিকে পোগোরেলিক গ্রামে একটি নির্মাণস্থলে ড্রোনের হামলায় 2 জনের মৃত্যু হয়। মস্কোর মেয়র সের্গি সোবিয়ানিন জানিয়েছেন, রাতের অন্ধকারে চালানো এই হামলায় অন্তত 12 জন আহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু গণপ্রজাতন্ত্রী কঙ্গো এবং উগান্ডায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে আন্তর্জাতিকভাবে জনস্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী এই ভাইরাসে এখনও 300 বেশি আক্রান্তের খবর পাওয়া গেছে, এর মধ্যে 88 জন প্রাণ হারিয়েছেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমন্বয় মন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের গান্ধীনগরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনার এবং উদ্বোধন ও ইনকিউবেশন কেন্দ্রের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানের সূচনা করে শ্রী শাহ ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনের গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসায়ী উদ্যোগীদের সৃষ্টিশীলতা প্রকাশ পায়। তিনি বলেন, এনআইডির মতন প্রতিষ্ঠান দেশের যুবদের সামনে উদ্ভাবন ও পেশার উন্নতি সাধন করতে সাহায্য করে চলেছে।
1: এনআইডি এক প্রকার সে রচনাত্মকতা কে আধার পর ইনোভেশন ও উদ্যমিতা, এই তিনো কো জোড়নে বালা এক সংস্থান। জব

0: एनआईडी की स्थापना हुई हो, तब मुझे लगता है कि इसके उद्देश्यों को बहुत अच्छे तरीके से सोचा हो।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চলতি মাসের 25 তারিখে 2026 সালে পদ্ম সম্মান প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেবেন। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সমাজ মাধ্যমে এক পোস্টে জানানো হয়েছে, রাষ্ট্রপতি ভবনে শ্রীমতী মুর্মু পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী সম্মান তুলে দেবেন। এবছর সরকার মোট 131 জনকে পদ্ম সম্মানে প্রদানের কথা ঘোষণা করে। কেন্দ্রীয় পুনর্নবীকরণ শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, ভারত এখন একদিনে 256.4 গিগাওয়াট বিদ্যুতের চাহিদা সফলভাবে মেটাতে সক্ষম হয়েছে। একটি বেসরকারি ইংরাজি দৈনিকের সঙ্গে আলাপচারিতায় শ্রী যোশী জানান, বিদ্যুতের চাহিদার প্রায় 33% পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস থেকে মেটানো হয়েছে। তিনি বলেন, ভারতের বিদ্যুৎ পরিকাঠামো এখন আরও শক্তিশালী এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়ে উঠেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কর্ণাটক ও মহারাষ্ট্রের মধ্যে রেল যোগাযোগ উন্নত করতে মুম্বাই থেকে বেঙ্গালুরুগামী একটি নতুন এক্সপ্রেস ট্রেনের যাত্রার ভার্চুয়াল সূচনা করেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, এর ফলে দক্ষিণ ও উত্তর কর্ণাটকের মধ্যে যোগাযোগের দীর্ঘদিনের দাবি পূরণ হল। আইপিএল ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম দল হিসেবে এবার আইপিএল এর প্লে অফে পৌঁছেছে। ধরমশালায় আজ আইপিএল এর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 23 রানে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। পাঞ্জাব টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠায়। বেঙ্গালুরু 20 ওভারে 4 উইকেটে 222 রান তোলে। জবাবে ব্যাট করতে নেবে পাঞ্জাব 20 ওভারের শেষে 8 উইকেটে 199 রান তুলতে সমর্থ হয়েছে। অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালস টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের তৃতীয় পর্যায়ে আজ সন্ধ্যায় সুইডেনের গোথেনবার্গে গিয়ে পৌঁছেছেন। নেদারল্যান্ডসে 2 দিনের সফরে শ্রী মোদী সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। খবর এখনকার মতো শেষ হল। এরপরে স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়িব কিশোর দেববর্মা তিনি কক্তমানী বোবাক রকংখা রাষ্ট্রপক্ষক দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্ট দরফার হাংনি টংমারি তাবুকনি খড়ক থামসি থামনি বাংরিউ খড়ক থামসি সিনি খ্লাইনানী গসিমং রেখা হনমুজ প্রণালী ন লাই এল পি জি টু বই হাক্তর সকাই খ্যা তাই খুংসা জাহাজ মন্ত্রক প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা ডাক্তার নার্স তাই সাকাম সেবুগ্রক ন বেমারি তাই বেমারী নুখংনি লুকরক বাই কাহাম হালক টংনা বাকি ককসাব রেখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক তপন মুকুমু অরণি নগাঁওত ক্রিকেট বাটাইমাও কসমোপলিটন ক্লাব কপলাই এংখা তাবু কক্তমা শুক্রবৈ রাষ্ট্রপক্ষক দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্ট দরবার ফাংনি টংমানী টংমারি তাবুকনি খড়ক থামসি থামনি বাংরিউই খড়ক থামসি সিনি খেলাইনানী গসিমং রেখা কেরংটাই বিচার ককসংলাই নকনি কারিজাক গেজে দাগিমুং ন রুগী সুপ্রিম কোর্ট দরবার ফাংনি টংমারি ন রুগী কেরং 1956 এ ন সুনামফিরমুং অ দাগিমুং রেখা অ সুনামফিরমুং বাই তাবুক ভারতনি দরবার ফাং বক্রক ন খবৈ সুপ্রিম কোর্টনি দরবার ফাং রকনি টংমারি বাঙৈ খড়ক থামসিচার ওংখা হরমুজ প্রণালী ন লাই এল পি জি টু বই হাক্তর সকাইখ্যাতাই খুংসা জাহাজ সালথাং এশিয়াও আসাইজাক হালক হামিয়ানি বিসিং ভারতনি বাকি অম বেলাই ন কক্তমা কাহাম এল পি জি নি বিয়ালনি ইয়া কাকনানী মার্শাল দ্বীপপুঞ্জনি বানা তৈজাক নৈসি সাই টন এল পি জি তৈজাক জাহাজ সিমি কান্দলা তৈখলাও সকাইখ্যা সিমি থানাই সালচি থাম মে হরমুজ প্রণালী লাইমানি তিনি গুজরাটনি কচ্ছনি কান্দলা তৈখলাও অ জাহাজ সকপায় নিট ইউ জি সি নিট ইউ জি আমজুমুংনি কুয়েশন পেপার কেসা কেরেংনি পাটিমুঙ্গ থারিজাক মনীষা গুরুনাথ মান্দারে ন সালচিব্রীনি বাকি সিবিআই নি ইয়াগ ইয়াফারকা দিল্লী রাউস এভিনিউ দরবার দরবার নগ তিনি ফুঙ্গ মনীষা মান্দের ন সিবিআই নি দরবার ফাংনি বুসকাঙ্গ তুবু সিবিআই সিবিআই নি বুসকাঙ্গ দাল বিদাল সুমুংনি উল অ মামলানি যতনি

Buskangni Coxil Sazak, Puneni Buta, Nini, Senior Frung Nai Monisa Gurunat, Mandareno, Romzago. Montreal Professor Dr. Manik Saha Saka, Haktuni Zudazuda Hasteo Lukurok, no, Ze Mari Tui, Hodani Bata Rezagino, Tongo, O Babayo Tirfra Hapa Mungsa, Batai Mungo, Tangna, Musung Zagia, Agortala Hapangi Dental College, Zolizak, Tirima Sibino Sengi, Rumani Ulo Koktuma Tuna Rukni Zudazuda, Koksumano Kifli, Montreal Saka, Tirfra Hapangno Pulia, Hodani Bata Rang Kok, Snirani, Bangrui Rang Sasai. Tai ulo rang nisai klayo. Tina ngohodani bata bangrenani babayo bini hafang wansuk gana hani bo saka. Hastini zuda-zuda amsayo. Lama rokni halok nuti bo saka. Lama senam firmung ni samung enggino tonggo. Abuni bagi lukurok. Abuni bagi lukurok no koikya kisah soina nangane. Kuai Komolpur, Koilya Sohor, Mohokumarogo. Bosong lahan is nam firmung no tui kendra hafang no sazaka, tai kering za kendra ni koksong lai lok ni bukakti elem ni bodol kaisa, hasteo rohor zaka hane, bo kursaka. Montri bokrok nam no mudi, o tal nibus kang salta tam sisani koktini salo, pungni dam sisau akasbanin monki bat pando haktor, patar haktoni lukrokwe koklam salene, ovongan monki bat pandani fil sara tam si bri rem. Montri bokrok lukrok no borok ni wan sukma kakama monki bat. তো রহন সাহরনানি কবখা মাই গপ অফেন ফুরামো এবা নমো অ্যাপস লুকুরকনি ওয়ানসুমুং রকন রহরই মানবাইনে টোল ফ্রি নাম্বার অংখা 1800117800 নাম্বার কল খলাই হিন্দি এবা ইংরেজি বাই ওয়ানসুমুং রকন রেকর্ড খলাই মানবাইনে আপনো কারিব 1922 নাম্বার মিস কল রুই জেলিং মানানে আয়াং তুইব এসএমএস খলাই মানবাইনে ফোন লাইন অ তালনি বুসকাং সাল নিচিচুকু জরা খুলুকজাক টঙ্গানে আকাশবানে আগরতলা কেন্দ্রনি অককতমা খনাই টঙ্গবায়ো আকাশবানে নি ককতমানে আপডেট মাননি বাগি লগইন খলাইডি www.newsonair.com নিউজ অন এয়ার অ্যাপস টাই টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম এয়ার নিউজ অ্যালার্টস অ ইউটিউব অব নাইডি নিউজ অন এয়ার অফিসিয়াল অব আপনো কারিব আকাশবানী আগরতলা কেন্দ্রনি ককটুমা আপডেট মাননা হনকে টুইটার এবা এক্স হ্যান্ডেল আকাশবানী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবানী নিউজ আগরতলা ও নাইনা নাঙ্গানে মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা ডাক্তার নার্স তাই সাকাম সেবক রক্ন বেমারী তাই বেমারী নুখুংনি লুকুরক বাই কাহাম হালক টংনা বাগে ককসাপ রেখা তিন আগরতলা হাফংনি ডেন্টাল কলেজ অডিটোরিয়াম হায়ুং নাচ দেন রুগী জুয়ালি জাক থৈরিমা শিবির্ণ সেঙ্গি কক নারক থানি ব অ কক সাপ রেখা ব সাকা সাকামনি বাবাই বাবায়ন নার্স রকনি সামুং বেলাইন নাঙ্কুগ হাসপাতালনি কাহামুং তাই বেমার রকনি সাকাম নার্স রকনি সামুংনি সাকাউন থিতি অঙ্গ বরকন সুবা নানি সামুং যতন মাইনিয়া ফিয়াবা নার্স তাই সাকাম রক সাকাম সেবুক রক অ সামুং ন সালব্রুম ন হাস্তে হাপংনি সাকামনি হামক্রাইনি কক খুরসাই মন্ত্রকরা সাকা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা তাই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হাই লুক হামক্রাইনি সামুং বুতাংতেই লুকুরক কাহামকুক সাকামনি সেবমানই ন দঙ বাইথাং মুসুমি থৈরমানে কক খুরসাই মন্ত্রকরা সাকা থৈরমানে হাই কুবুন তাই কোনো লামক্রে হাস্তেনি ব্লাড ব্যাংক রক নাংমাসুক থৈত না বাকে হাফাং হজাক নতঙ্গ বিজেপি কোয়াই মন্ডলনি সাকথারমা বাই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ফ্রংমা সামুং বুতাং তিনি নিসিমি সালনাইনি বাকে চেংখা বিজেপি জেলা তাংনগ অ ফ্রংমাও মানজাখা আগিনি সাংসদ প্রতিমা ভৌমিক এমএলএ পিনাকী দাস চৌধুরী কোয়াই মন্ডল কাস্ক অনুকূল দাস নখবই গুবুন আদং রক বিজেপি কোয়াই মন্ডলনি সাকথারমা বাই জোয়ালেজাক অ ফ্রংমুঙ্গ কোয়াই মন্ডলনি যত বদলনি অজারকন মানজাখা তিরফা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক তফন মুকুমরণী নক আউট ক্রিকেট বাতাই মাও কসমোপলিটন ক্লাব চ্যাম্পিয়ন অংখা তিনি এমবিবি স্টেডিয়াম বাতাইমানী ফাইনাল থমুঙ্গ কসমোপলিটন ক্লাব ব্রিসি সুকু রান বাই ব্লাড মাউথ ক্লাব ন মেসেন পুলিয়া বেট খেলাইনা অংখরে কসমোপলিটন ক্লাব খাজাক থামসিসা ওভার উইকেট কাইচা বাই উইকেট কাইচার বাই সারা চুকু চিচা রানটিসাও উল থা নংখরে ব্লাড মাউথ ক্লাব নিজিবা দশমিক বা উবার্ন

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের রোগী এবং রোগীর পরিবারের প্রতি আন্তরিক ও সংবেদনশীল হওয়ার পরামর্শ দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমোদন দিয়েছেন। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো ভারত মায়ানমারের মধ্যে মাদক সিন্ডিকেটের মূল পাণ্ডা থান চিন তোয়াংকে গ্রেফতার করেছে। নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত মনীষা গুরুনাথ মান্ধারিকে 14 দিনের জন্য সিবিআই এর হেফাজতে পাঠানো হয়েছে। টিসিএ পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় কসমোপলিটন ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের রোগী এবং রোগীর পরিবারের প্রতি আন্তরিক ও সংবেদনশীল হওয়ার পরামর্শ দিয়েছেন আজ আগরতলা সরকারি ডেন্টাল কলেজের অডিটোরিয়ামে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ পরামর্শ দেন। তিনি বলেন, চিকিৎসা ক্ষেত্রে নার্সদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। হাসপাতালের সুনাম এবং রোগীদের সুস্থতা অনেকাংশেই নার্সদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার উপর নির্ভর করে। মানুষের সেবা করার সুযোগ প্রত্যেকে পায় না, কিন্তু নার্স ও স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন এই মহান দায়িত্ব পালন করছেন। তাই তাদের কাজ শুধু পেশা নয়, এটি এক মানবিক অঙ্গীকারও বটে। মুখ্যমন্ত্রী আরও বলেন, অনেক সময় রোগীর পরিবার মানসিকভাবে অত্যন্ত বিব্রত হয়ে পড়ে থাকেন, সেই সময় চিকিৎসক, নার্স

এবং স্বাস্থ্যকর্মীরা রোগীর পরিবারের সঙ্গে সহানুভূতিশীল আচরণ এবং মানবিক ব্যবহার অনেক বড় শক্তি হয়ে দাঁড়ায়। রাজ্য সরকারের স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের বিভিন্ন দিকের উপর আলোকপাত করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা ও প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মতো জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্য পরিষেবার সুযোগ পাচ্ছেন। রাজ্যে শিশু মৃত্যুর হারও অনেকাংশে হ্রাস পেয়েছে। স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, রক্তদানের কোনো বিকল্প নেই। রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের চাহিদা পূরণে সরকার সজাগ রয়েছে। গত বছরের তুলনায় এবছর এখনও পর্যন্ত রক্ত সংগ্রহের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। রক্তের চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য বজায় রাখাও অত্যন্ত জরুরি। এই বিষয়গুলোর উপর রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ নিয়মিত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে চলছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, দেশের বিভিন্ন রাজ্যে নাগরিকদের যে হারে সামাজিক ভাতা দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে ত্রিপুরা সরকার কোনো প্রতিযোগিতায় যেতে ইচ্ছুক নয়। আগরতলা সরকারি ডেন্টাল কলেজে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, ত্রিপুরা সরকারই প্রথম সামাজিক ভাতা 700 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা ও পরে 2000 টাকা করে। ভবিষ্যতে সামাজিক ভাতা বাড়ানোর বিষয়ে তাঁর সরকার চিন্তাভাবনা করবে বলে তিনি আশ্বাস দেন। রাজ্যে বিভিন্ন অংশে রাস্তাঘাটের বেহাল অবস্থা নিয়ে তিনি বলেন, রাস্তা নির্মাণের কাজ চলছে, তার জন্য নাগরিকদের কিছুটা দুর্ভোগ সহ্য করতে হচ্ছে। খোয়াই, কমলপুর, কৈলাসহর প্রভৃতি মহকুমায় জাতীয় সড়কের সংস্কারের বিষয়ে কেন্দ্রীয় সরকারকে অবহিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রক থেকে এই বিষয়ে বিশেষজ্ঞ দলও রাজ্যে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমোদন দিয়েছেন। আইন ও বিচার মন্ত্রকের প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা সংক্রান্ত আইন 1956-এ সংশোধন এনে এই অধ্যাদেশ জারি করা হয়েছে। এই সংশোধনের ফলে ভারতের প্রধান বিচারপতি সহ সর্বোচ্চ আদালতের মোট বিচারপতির সংখ্যা বেড়ে 38-এ পৌঁছবে। সরকার জানিয়েছে, সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় অনস্ক্রিন মার্কিং অর্থাৎ ওএসএম পদ্ধতি মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়িয়েছে। আজ নয়াদিল্লিতে সিবিএসই কর্তৃক ঘোষিত দ্বাদশ শ্রেণীর ফলাফল নিয়ে উদ্বেগ নিরসনে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব সঞ্জয় কুমার বলেন, সিবিএসই এবছর এমন একটি ব্যবস্থা চালু করেছে যা মূল্যায়নে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করে। প্রায় 98 লক্ষ উত্তরপত্র একাধিক স্তরের নিরাপত্তা ও গুণমান যাচাইয়ের মাধ্যমে ডিজিটালভাবে স্ক্যান ও মূল্যায়ন করা হয়েছে। আগে উত্তরপত্রগুলো নির্দিষ্ট আঞ্চলিক কার্যালয়ের মধ্যেই যাচাই করা হতো, কিন্তু ওএসএম এর নতুন ব্যবস্থা ভৌগোলিক সীমানা ছাড়িয়ে মূল্যায়নের সুযোগ করে দেয়। সচিব সঞ্জয় কুমার আরও বলেন, ডিজিটাল ব্যবস্থা মোট নম্বরের হিসেব ভুল কমায় এবং অভিন্ন নম্বর প্রদান নিশ্চিত করে। পুনর্মূল্যায়নের বিষয়ে তিনি বলেন, যে সমস্ত শিক্ষার্থী পুনর্মূল্যায়ন করতে চায় তাদের জন্য সিবিএসই মোট ফি কমিয়ে স্বস্তি দিয়েছে। উত্তরপত্র দেখার জন্য 100 টাকা, যাচাইয়ের জন্য 100 টাকা এবং পুনর্মূল্যায়নের জন্য প্রতি প্রশ্নে 25 টাকা ধার্য করা হয়েছে। তিনি উল্লেখ করেন, পুনর্মূল্যায়নের পর নম্বর বাড়লে ফি ফেরত দেওয়া হবে। এ মাসের 19 তারিখ থেকে পুনর্মূল্যায়ন প্রক্রিয়া শুরু হবে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো অর্থাৎ এনসিবি ভারত মায়ানমারের মধ্যে প্রধান মাদক সিন্ডিকেট ভেঙে দিয়েছে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো আগরতলা কার্যালয়ের আধিকারিকদের একটি টিম গতকাল নয়াদিল্লি থেকে এই সিন্ডিকেটের মায়ানমার ভিত্তিক মূল পাণ্ডা থান চিন তোয়াংকে গ্রেফতার করেছে। তাকে আজ আইজলে আদালতে সোপর্দ করা হয়েছে। ধৃত থান চিন তোয়াং আন্তঃসীমান্ত পাচার নেটওয়ার্ক সংগঠনে ব্যাপকভাবে জড়িত ছিলেন। সে মিজোরাম, মণিপুর, আসাম এবং ত্রিপুরার মধ্য দিয়ে মাদকের চালান ভারত ও বাংলাদেশ বিভিন্ন অংশে পাচার করত। ব্যাপক নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, সমন্বিত আন্তঃরাজ্য সহযোগিতা এবং ধারাবাহিক ফলো আপ অভিযানের মাধ্যমে ভারত মায়ানমার সীমান্ত বরাবর সক্রিয় আন্তর্জাতিক মাদক পাচারকারী নেটওয়ার্কগুলির বিরুদ্ধে চলমান অভিযানে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো অর্থাৎ এনসিবি এই ক্ষেত্রে একটি বড় সাফল্য অর্জন করেছে। ঊনকোটি জেলার ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিজেপির উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে দুদিনের দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাঅভিযানের অন্তর্গত মণ্ডল প্রশিক্ষণ বর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, বিজেপির প্রদেশ কমিটির সদস্য মৃণাল কান্তি নাথ, মণ্ডল সভাপতি তরুণ কুমার দাস প্রমুখ। প্রশিক্ষণ কর্মসূচিতে 215 জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও

আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত মনীষা গুরুনাথ মান্ধারিকে 14 দিনের জন্য সিবিআই এর হেফাজতে পাঠাল দিল্লির রাউস এভিনিউ আদালত। আজ সকালে মনীষা মান্ধারিকে সিবিআই বিচারকের সামনে হাজির করার জন্য রাউস এভিনিউ আদালতে নিয়ে আসে। সিবিআই এর পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদের পর এই মামলার অন্যতম প্রধান অভিযুক্ত পুনের সিনিয়র উদ্ভিদবিদ্যার শিক্ষিকা মনীষা গুরুনাথ মান্ধারিকে গ্রেফতার করা হয়। হরমুজ প্রণালী অতিক্রম করে এলপিজি নিয়ে দেশে এলো আরও একটি জাহাজ। পশ্চিম এশিয়ায় উদ্ভূত অস্থিরতার মধ্যে ভারতের জন্য যা স্বস্তিদায়ক, মিটবে জ্বালানির ঘাটতি। মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী প্রায় 20,000 টন এলপিজি বহনকারী জাহাজ সিমি কান্দলা বন্দরে এসে পৌঁছেছে। সিমি গত 13 মে হরমুজ প্রণালী অতিক্রম করেছিল আর আজ গুজরাটের কচ্ছের কান্দলা বন্দরে এসে পৌঁছেছে জাহাজটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 11 7800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এই মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। বিজেপির খোয়াই মণ্ডলের উদ্যোগে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযান পর্ব আজ থেকে 2 দিনের জন্য শুরু হয়েছে বিজেপির জেলা কার্যালয়ে। এই প্রশিক্ষণ পর্বে অংশগ্রহণ করেন প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই মণ্ডল সভাপতি অনুকূল দাস সহ অন্যান্য নেতৃত্বরা। বিজেপির খোয়াই মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ পর্বে খোয়াই মণ্ডলের সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় কসমোপলিটন ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। আজ এমবিবি স্টেডিয়ামে আসরের ফাইনাল খেলায় কসমোপলিটন ক্লাব 49 রানে ব্লাডমাউথ ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে কসমোপলিটন ক্লাব নির্ধারিত 31 ওভারে 8 উইকেটে 198 রান করে। জবাবে ব্লাডমাউথ ক্লাব 25 ওভার 5 বলে সবকটি উইকেট হারিয়ে 149 রান করতে সক্ষম হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় আজ 3টি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় চলমান সংঘ 4 উইকেটে ইউনাইটেড ফ্রেন্ডসকে, নরসিংগড়ের পিটিএ মাঠে রামনগর স্পোর্টিং ক্লাব 6 উইকেটে বাধারঘাট কোচিং সেন্টারকে এবং মোহনপুরের তালতলা মাঠে কসমোপলিটন ক্লাব 10 উইকেটে আগরতলা কোচিং সেন্টারকে পরাজিত করে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় ভারী বৃষ্টিপাত সহ ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.9 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের রোগী এবং রোগীর পরিবারের প্রতি আন্তরিক ও সংবেদনশীল হওয়ার পরামর্শ দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমোদন দিয়েছেন। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো ভারত মায়ানমারের মধ্যে মাদক সিন্ডিকেটের মূল পাণ্ডা থান চিন তোয়াংকে গ্রেফতার করেছে। নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত মনীষা গুরুনাথ মান্ধারিকে 14 দিনের জন্য সিবিআই এর হেফাজতে পাঠানো হয়েছে। টিসিএ পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় কসমোপলিটন ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

0: রাজু, মোবাইল ছাড়।
1: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
2: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
0: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর?
0: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
0: কাজ থেকে নয়।
2: হ্যাঁ করছি। আরবিআই এ কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।

দূষণ বা দূষিত, এই শব্দগুলো আমাদের জীবনের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে সেই কবে থেকে। আজ যে কোনো কিছু খেতে গেলেই মনে আসে হয়তো তার মধ্যে উচ্চমাত্রার সংরক্ষক মেশানো আছে, আর নয়তো কীটনাশক বা রাসায়নিক সারে উৎপাদিত হয়েছে এই দ্রব্যটি। আবার বাড়িঘরের বাইরে রাস্তায় কোথাও বেরোলেই ভাবতে হয় মুখে মাস্ক লাগিয়ে বেরোলেই ভালো। কখনো কখনো পানীয় জলের জন্য আমরা বাড়িঘরে যে জল ব্যবহার করি তাতে অনেক সময় ব্লিচিং পাউডারের গন্ধ পাওয়া যায়, যা বলে দেয় এই জলকে পরিশোধন করতে হয়েছে ব্লিচিং পাউডার মিশিয়ে। তাই স্বাস্থ্যের ঝুঁকি এড়াতে আজকাল অনেকেই ওয়াটার পিউরিফায়ার বা পিউরিট জাতীয় ফিল্টারে ব্যবহার করে থাকেন বাড়িঘরে। কিন্তু এইসব ওয়াটার পিউরিফায়ার জলে দ্রবীভূত অনেক প্রয়োজনীয় খনিজ এবং ব্যাকটেরিয়া ও ভাইরাসকে দূর করে দেয়। আবার কোনো কোনো ব্র্যান্ডের বোতলবন্দি জল বাইরে থেকে অনেক খনিজ যোগ করে বিক্রি করে। তাহলে বোঝাই যাচ্ছে যে জীবনধারণের মূল তিনটি উপাদান খাদ্য, পানীয় আর নির্মল বায়ু এসব আর এখন চোখ বুঝে গ্রহণ করা যায় না। প্রকৃতির উপর সেই অন্ধবিশ্বাস আর নির্ভরতাও আজ আর আগের মতো নেই। আবার ইচ্ছে হলেও জাদুকাঠির ছোঁয়ায় এক মুহূর্তে পৃথিবীকে আগের মতো শান্ত, সুন্দর, নির্মল, স্থির, মনোরম বানিয়ে দেওয়া সম্ভব নয়। আর এই কথাটা যখনই ভাবি তখনই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কর্তব্য গ্রহণ কবিতাটির চারটা লাইন মনে পড়ে যায়। কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। মাটির প্রদীপ ছিল সে কহিল সাবি, আমার যেটুকু সাধ্য করিব তা আমি। আর তখনই মনে একটা অসাধারণ জোর আসে যে হ্যাঁ ঠিকই তো, আমাদের যতটুকু সাধ্য ততটুকু দিয়েই তো আমরা আমাদের চারপাশটাকে দূষণমুক্ত রাখতে পারি, অন্ততপক্ষে একটা পদক্ষেপ নিয়ে চেষ্টা তো করতে পারি। কথায় বলে শুরুটা নিজের ঘর নিজের বাড়ি থেকে করলেই ভালো হয়। তাই পরিবেশ দূষণমুক্ত রাখতে প্রথমেই আমরা যেটা করতে পারি তা হলো নিজের বাড়িঘরের চারপাশটা পরিষ্কার রাখা। এছাড়া নজর রাখতে পারি যেন ঘরের চারপাশে কোথাও কোনো পাত্রে জল জমে না থাকে, কারণ জমা জলেই তো মশা ডিম পাড়ে, আর সেই মশাই আমাদের জীবন অতিষ্ঠ করে তোলে। আর সেই যন্ত্রণা থেকে মুক্তির জন্য অনেক সময় মিউনিসিপ্যালিটি থেকে মশা মারার উপায় হিসেবে DDT স্প্রে করা হয় বা ধোঁয়ার আকারে ছড়িয়ে দেওয়া হয়, যা নিমিষেই নির্মল বায়ুকে দূষিত করে তোলে। তবে শুধু যে বাড়িঘরের বদ্ধ জলেই মশা ডিম পাড়ে তা তো নয়, অসচেতনতার জন্য নেয়া আমাদের ছোট ছোট ভুল পদক্ষেপের জন্য মশা দ্রুত বংশবৃদ্ধি করতে পারে। আমাদের বাড়িঘরের আবর্জনা হিসেবে প্লাস্টিক বা একবার ব্যবহার করা পলিথিন প্যাকেট আমরা ব্যবহারের পরই যেখানে সেখানে বা ড্রেনে ফেলে দেই। আর পলিথিন ব্যাগ যেহেতু কোনোভাবেই নষ্ট হয় না, তাই ওই ড্রেনে জমে যাওয়া পলিথিন প্যাকেট জলের প্রবাহ বন্ধ করে দেয়, ফলে ড্রেনে জল জমে থেকে মশার উৎপত্তি হয়। এতে ড্রেনের যে নিজস্ব বাস্তুতন্ত্র রয়েছে তা হয় বিঘ্নিত। তার জন্যই পরবর্তীতে সামনা করতে হয় পরিবেশ দূষণের। কিন্তু আমরা একটু সচেতনতা অবলম্বন করেই এই দূষণ রোধ করতে পারি। আমরা চাইলেই পারি ব্যবহৃত পলি প্যাকেটগুলি যেখানে সেখানে বা ড্রেনে না ফেলে একটা নির্দিষ্ট জায়গায় জমা করে রাখতে এবং পরে রাস্তার মোড়ে রাখা মিউনিসিপ্যালিটির কন্টেনারে ফেলে আসতে, অথবা কোনো এলাকায় সামগ্রিকভাবে যেখানে সবাই আবর্জনা ফেলে সেখানেই ফেলতে পারি এই পলি প্যাকেটগুলো। এটা করতে পারলে আমরা কিন্তু প্রকারান্তরে মশা নিধনে যে রাসায়নিক প্রয়োগ করা হয় সেটা আটকে দিয়ে দূষণ রোধ করতে পারি। আবার বায়ু দূষণের জন্য দায়ী যানবাহনের

কালো ধোঁয়া যাতে বায়ুদূষণ ঘটাতে না পারে তার জন্য পাড়ার কয়েকজন মিলে পালা করে এক একদিন এক একজনের যানবাহন ব্যবহার করতে পারি। প্রত্যেকের জন্য বা প্রত্যেক বাড়ির জন্য আলাদা আলাদা যানবাহন ব্যবহার না করে প্রয়োজনে আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনতে বাইসাইকেল ব্যবহারের উপর জোর দিতে পারি। তবে আশার কথা হল, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি হোক বা পরিবেশ সুরক্ষার তাগিদ থেকেই হোক, আজকাল ছোট ছোট দূরত্বের কাজ মেটাতে অনেকেই বাইসাইকেল ব্যবহার করা শুরু করেছেন। তবে শরীর স্বাস্থ্যের কথা ভাবলে অবশ্যই বলতে হয় যে হাঁটার কোনো বিকল্প নেই। তবে শুধু যে যানবাহনের কালো ধোঁয়াই বায়ুদূষণের জন্য দায়ী তা কিন্তু নয়। সালফার ডাইঅক্সাইড হল বায়ুদূষণে প্রত্যক্ষভাবে যুক্ত একটি রাসায়নিক, যার মধ্যে থাকা সালফার বাতাসে থেকে বৃষ্টির সময় সালফিউরিক অ্যাসিড হিসেবে ভূপৃষ্ঠে নেমে আসে। আর এই সালফার ডাইঅক্সাইড সবচেয়ে বেশি নির্গত হয় সিমেন্ট তৈরির কারখানা থেকে। আসলে বিজ্ঞান যত আমাদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে নতুন নতুন জিনিস আবিষ্কার করে চলেছে, প্রকৃতি ততটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগে প্রকৃতির কোলে যখন মানুষ নিরাপদ আশ্রয় বানাত, তখন প্রকৃতি ছিল নির্মল, সুন্দর ও স্বচ্ছ। কিন্তু যুগের পরিবর্তনে আজ আমাদের ছোট ছোট পরিবারের জন্য মজবুত ছোট ছোট বাড়ির চাহিদা তুঙ্গে। প্রত্যেকের নামে আলাদা আলাদা বাড়ি করার একটা প্রতিযোগিতা চলছে আজকাল। তাই চাহিদা অনুসারে সিমেন্ট তৈরির কারখানাগুলি বিরামহীনভাবে সিমেন্ট তৈরি করে যাচ্ছে, আর সেই হারেই বাতাসে সালফার ডাইঅক্সাইড এসে মিশছে, আর তার সাথে যানবাহনের কালো ধোঁয়া তো আছেই। কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর পরিবেশ দিয়ে যেতে চাইলে নিজেদের ছোট ছোট বাড়িতে নিউক্লিয়ার ফ্যামিলির ধারণা থেকে বাইরে বেরিয়ে আসার মানসিকতা তৈরি করতে হবে। একই বাড়িতে যৌথ পরিবার হিসেবে থাকতে পারলেই সিমেন্ট বা অন্যান্য কারখানা থেকে নির্গত ধোঁয়া কম পরিমাণে বাতাসে এসে মিশবে, আখেরে লাভটা আমাদেরই হবে। আমরা এবং আমাদের গোটা সমাজ যে কঠিন সামাজিক ব্যাধিতে বা সামাজিক দূষণে আক্রান্ত, যেখানে বাচ্চারা ছোট থেকেই মোবাইলকে সঙ্গী করে বড় হয় এবং একটা সমস্যা সমাধানের জন্য মোবাইলকেই আশ্রয় করে, জানেই না যে জীবনের সমস্ত সমস্যার সমাধান বাড়ি ঘরে সবার সাথে বলে কয়েই সমাধান করা যায়, এবং নিজের আনন্দ সুখ ভালো লাগা এসব কিছুই আসলে পরিবার ও সহপাঠী বা সমবয়স্কদের সঙ্গে ভাগ করে নিলেই তা বহু গুণে বাড়ে। এই যে একটা পরিবর্তনের ছবি আমরা দেখতে পাচ্ছি, তার গোড়ায় যে সমস্যাটা রয়েছে তা হলো একক পরিবারের ধারণা। তাই পরিবেশের উপাদান বায়ুদূষণের সঙ্গে সঙ্গে সামাজিক অবক্ষয়ে যে শরীর স্বাস্থ্যের ক্ষতি ও সামাজিক একটা অস্থিরতা, তা থেকে নিজেদের মুক্ত রাখার জন্য একটা অন্য উপায় কিন্তু একান্নবর্তী পরিবার, যেখানে বড়দের শাসন ও আদর দুটোই আছে, আর আছে সবার সাথে থাকার ফলে একটা মজবুত মনস্তাত্ত্বিক ভিত তৈরি হওয়ার আশ্বাস। তবে শুধু যে একান্নবর্তী পরিবার হলেই বায়ুদূষণ কমে যাবে তা কিন্তু নয়। বিজ্ঞান আমাদের জন্য যত বেশি ভোগ্যপণ্য তৈরি করছে, তত বেশি পৃথিবীর অস্বাভাবিক আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন দেখাচ্ছে। গরমের হাত থেকে রক্ষা পেতে আমরা যে এসি ব্যবহার করি, সেই এসি থেকে এবং প্রতিবার রেফ্রিজারেটরের দরজা খুললে যে ক্লোরোফ্লোরোকার্বন বাতাসে এসে মিশে, তা বায়ুমণ্ডলের ওজোন স্তরে ফুটো তৈরি করে। ফলে সেই ফুটো দিয়ে সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি আমাদের বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং তাপমাত্রা আরও বাড়ায়। আসলে যত বেশি ভোগ্যপণ্য তত বেশি প্রকারান্তরে আমাদেরই ক্ষতি। তাই বিজ্ঞানের আবিষ্কারগুলির উপর নির্ভরতা কমিয়ে আমরা যদি প্রাকৃতিকভাবে গাছগাছালিতে পৃথিবীর আচ্ছাদনকে ভরিয়ে রাখতে পারি, তবে গরমে এসিরও দরকার পড়বে না আর জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনও ঘটবে না। তবে প্রবল জনসংখ্যার চাপ ও গাছগাছালি কাটতে বাধ্য করে বলে অনেকে মনে করেন। জনসংখ্যা বাড়লেও কিন্তু সেই অনুপাতে কৃষি জমি বাড়ে না, তাই মানুষকে বাধ্য হয়ে বনাঞ্চল কেটে বাসস্থান তৈরি করতে হয়, এবং কৃষি জমিতে যথেচ্ছভাবে রাসায়নিক সার ও কীটনাশকের প্রয়োগে খাদ্যদ্রব্য উৎপাদন করতে হয়। আর পরবর্তীতে ওই কীটনাশক ও রাসায়নিক সার বৃষ্টির সময় গিয়ে মেশে নদীতে, সমুদ্রে বা অন্যান্য পানীয় জলের উৎসে। এছাড়াও অসচেতন ব্যবসায়ীরা কারখানার আবর্জনা ও গরম জল নদীর জলে এনে ফেলে।

হবে, যেহেতু গণসচেতনতাই পারে এই দূষণ রোধ করতে, তাই বিভিন্ন গণসংগঠনগুলো যদি ওই সমস্ত কারখানার আশেপাশে সচেতনতামূলক সেমিনার করে, তবে ওই দূষণ রোধ করা সম্ভব। আরেকটি বিষয় যা বিজ্ঞানীদের কপালে ভাঁজ ফেলেছে তা হলো ই আবর্জনা। নিত্য নতুন মোবাইল ফোন ব্যবহার করার নেশায় পুরনো মোবাইলকে আবর্জনা হিসেবে ফেলে দিতে অনেকেই ভাবে না। তাছাড়া আছে পুরনো টিভি, কেবল তার, রেফ্রিজারেটর, গিজার, ওয়াশিং মেশিনের মতো ই বর্জ্য। ভাবুন তো, এই সমস্ত ই বর্জ্য যদি পৃথিবীর অর্ধেককে ঠেকে ফেলে, তখন আমি আপনি থাকবো কোথায়? তাই ওই পুরনোকে বারবার ফেলে দিয়ে নতুন নেয়ার অভ্যাস কমাতে হবে, এবং তাতেই পৃথিবীকে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য করে রেখে যেতে পারবো।

এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান পরিবেশ ভাবনা। আজকের প্রসঙ্গ ছিল পরিবেশ দূষণ ও আমাদের করণীয়, বললেন পাঞ্চালী দে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আজকের প্রথম গানখানি শুনবেন কিশোর কুমার এবং অন্যান্যদের কণ্ঠে কর্জ ছবি থেকে।

এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন রসে বসে অনুষ্ঠানে শুনবেন কৌতুক নকশা, প্রথমে খরিদ্দার এবং পরে সীতাহরণ। অংশগ্রহণে নবদ্বীপ হালদার ও অন্যান্যরা।

0: চল না একটু ওম দিকে দোকানকে গল্প করি গে।
1: দোকানি আমি কি মানা করছি?
2: সকালবেলা তুই জোড়বাণীকে বেরিয়েছ বলি ব্যাপারখানা কি?
0: ব্যাপার কিছুই নয়, ধরা বললে অমৃতের দোকানকে যাই চল, তাই একবার আলাম।
2: সে আমি বুঝেছি, এসে তো খালি তামাকে শ্রাদ্ধ করবে আর বকর বকর করে বেলা একটা পর্যন্ত বকবে, এই তো।
1: দেখো অম্বিকা, ইটো ভেঙে রেখে দিও যে আমরা দুজনে তোমার দোকানের লক্ষ্মী। আমরা দুজনে এলে তোমার খোঁজের কত ভারী বলতা, খালি তামাক কাটি দেখ।
2: এরকম জোয়া লক্ষ্মী এলি আমায় বেশি দিন আর ব্যবসা চালাতে হবে না, দুদিনই গণেশ উল্টিয়ে লাল বাতি জ্বালাতে হবে। তোমরা দুটি তো লক্ষ্মী না, জোড়া ঘুঘু।
1: আমরা ঘুঘু আমরা ঘুঘু উঠায় বসিনি।
0: তুই ঝগড়া করছিস কেন? অম্বিকে আমাদের দিয়ে তাম ভাগ করছে বুঝতে পারছিস নি? সত্যি ঘুঘু আমাদের বলবে কেন?
1: বললেন আমরা তেন ওর ভিক্ষাতে তৈরি বেড়াত।
0: তুই থাম বাবু, অম্বিকে আমাদের খুব ভালোবাসে তাই ঘুঘু বললি, তুই রাগ করিস কেন?

0: হাই দেখো গো, এই দেখো চাল হচ্ছে মরা ইঁদুর তো একবার রসগোল্লার গামলায় পড়লো।
1: হ্যাঁ চালের উপর কোথায় যে ব্যাটারা সব মরে পড়ে থাকে, যা কি আর করবো আস্তে আস্তে তুলে ফেলে দিই। এই দেখো ভাই, কোনো খদ্দেরকে বলো না জানো, খদ্দের যদি জানতে পারে আমার রসগোল্লার গামলায় মরা ইঁদুর পড়েছে, তাহলে একটি রসগোল্লা আমার বিক্রি হবে না। ধনেশ্বর কাউকে জানো বলো না ভাই।
2: আমাকে বলবা কি দরকার আছে?
1: সে তো বটি, সে তো বটি। এই না ভালো করে তামাক তামাক খাও, এই কলকেটা না।
2: কোন কলকে দেবে তো আমরা ওরকম বলতে তাই না।
1: চুপ করো ভাই, খদ্দের আসছে।
2: রসগোল্লা ইঁদুর পড়েছিল তাই বলছে বলো না, আমার কি দরকার আছে বলবো বলা।
1: ইঁদুর খাবারে বলেছে? রাম রাম। আচ্ছা আমি একটু ঘুরে আসি, দেখলে মনোরঞ্জন খদ্দেরটাকে তাড়ালে।
3: আর ধনা তুই একটু থাম বাবু, দেখছিস খদ্দের আসছে আর তুই গোল করছিস।
2: গোল কি আর করছি, আমি কি সবাইকে বলে বেড়াচ্ছি যে খাবার ইঁদুর পড়েছে?
1: দোহাই ভাই, তোমাদের পায়ে দর করি একটু চুপ করো, আবার খদ্দের আসছে।
4: ওহে ময়রা, ভালো রসগোল্লা আছে?
1: একঘেয়ে আছে ওই কি, আমার এখানে সবই ভালো জিনিস।
2: এই যে লোকটা এসে কেন কি বলছি ইঁদুর পড়েছে?
1: কি হলো?
2: হয়নি কিছু বলছে বললো না, আমাদের বলবার কি দরকার আছে বলো।
1: ধনেশ্বর পায়ে পড়ি ভাই, একটু চুপ করো।
2: আমার ওরকম স্বভাব নয় জানা, যে খোঁজেলি বলে বেড়াবো তোমার রসগোল্লা ইঁদুর বইয়ে।
1: সে কি হে আগে বলতে হয়? ছি ছি ছি ছি ছি। দোহাই তোমাকে ভাই মনোরঞ্জন, তুমি এর একটা যা হোক কিছু দিহিত করো, নইলে এই বিয়ের লগন সহ আমার সব নষ্ট হয়ে যাবে। চুপ করো চুপ করো, খদ্দের আসছি।
4: ওহে মদক মশাই, বিয়ের একটা বায়না নিতে পারবে?
2: এই যে রায় আছে, আমি কি বলতে চাচ্ছি যে রসগোল্লা ইঁদুর পড়েছে?
1: তবে রে শালা, আজ তোকে মেরে শেষ করে ফেলবো।
2: আমাদের ওরকম স্বভাব লাগে না যে বলবো কেমন আছো না।

0: কোন চুকোটি বলে এসে গেছে না না নিয়ে মনে মনে মনে অন্য রামচন্দ্রের কুটির দেখা যাচ্ছে।
1: আমার শরীর কেমন গড়িয়ে উঠলো কেন বলতো? ভুল হলো না কি রে? বললাম দু চারটে ইনফ্লুয়েঞ্জার ঘড়ি সঙ্গে নিয়ে নিয়ে এখন হামলা।
0: না না বুঝলো কেন, এরক দিনে চলে ওরকম হয়। তুমি হলে লঙ্কা রাবণ, চিরকাল রথে চড়া কি করবে? না না ঝিঙ্গের হাওয়া
1: এই যাত্রায় সীতা হরণ করে কাজ নেই, সব ফিরে যায়। পরে একদিন এসে ধীরে সুস্থ হরণ করা যাবে।
0: সে কি হয় আমার নাক কানকানা শোধ নেবে না? বউটা একা ঘরে আছে, এই সুযোগ রাম লক্ষণ শিকারে বেরিয়ে গেছে।
1: বেরিয়ে গেল কেন? আমি রাবণ ধারণ করতে এসেছি, বেরিয়ে আছো না?
0: কি বললো?
1: জয় রাধে কৃষ্ণ। বললাম আমি ভিকিরি ব্রাহ্মণ, ভিক্ষে তো একটাই দিচ্ছি।
0: কিন্তু ওরা তো কেউ ঘরে নেই, আর আমাকে গন্ডি দিয়ে রেখে গেছেন যে।
1: ও বাবা, পাটা কত নিয়ে কাঁপছে কেন? ও গন্ডিতে বেকারি কাজ করে রেখে গেছে বুঝি, তা না দাও চলে যাই, দুপুর বেলা ফিরিয়ে দিতে যাও।
0: না না দাঁড়াও, দিচ্ছি ভিক্ষে।
1: দিতেই হবে, নইলে শিকার হবে কি করে?
0: এই নাও, এত

0: আরে এই যে হনুমান ভাড়া, আমার হন্তদন্ত কোথায় চলেছো ভাই?
1: যাই তো সুগ্রী বাজার বাড়ি, ওখানে মিটিং আছে, তোর মিটিং।
0: কি হবে বলতো ভাই, সীতার উদ্ধার করতে হলে রাবণের বিরুদ্ধে যুদ্ধ না করে তো কোনো উপায় নেই।
1: যুদ্ধ কি যে কও, তোমরা যুদ্ধ করবা কি দিয়া হে? যাও ভাই, তোর অনলাইন দিলাম সর্দার।
0: তা এক কাজ করো না ভাই, তোমার লাজে আগুন ধরিয়ে লঙ্কা ধ্বংস করে দিয়েছো না?
1: আরে হে এটা আগুন হইলে চলতো, এই কলিযুগ ওই সব অতল ভাই, কখন এলে অ্যাটম বোমা দেখো গিয়া। রাবণ রাজা কিরকম অ্যাটম বোমা মজুত করে রাখছে, এক একখান ছাড়বো আর তোমার ওই কি চিন্তা, আর অযোধ্যারে একটা পুজ লইয়া দিব।
0: তাহলে কি হবে ভাই?
1: ওই বাবার কি কত কত বান্ধব তুই আছে, এই অহিংসা শোভাযাত্রা সত্যাগ্রহ
2: মহারাজ মহারাজ
3: কি হয়েছে, আপাচ্ছিস কেন?
2: একে দলে দলে বানর এসে লঙ্কায় ঢু ঢু ঢু ঢু ঢু
3: ঢুকে পড়েছে তো
2: একে। হ্যাঁ,
3: তার কাজ ঘর সবাইকে এক একটা করে কলা দিয়ে যে পেট ভরে খাইয়ে তলিয়ে
2: থাকে। বিভীষণ হল্লা করছে যে,
3: বিভীষণ একা ওকে ঠেকাতে পারিবে কেন? তোরাও সবাই গিয়ে বিভীষণকে সাহায্য কর।
2: না না, বিভীষণ নয়,
3: কথা বলিস শিখি যা, নইলে বানর গুলো লঙ্কা কাণ্ড করে খাইবে। আমিও ব্যবস্থা আগেই করে ফেলিছি, ওই বানর গুলোকে বিভীষণ একা দেখা ছিল, আমি রাজ্যের সকলকে অর্ডার দিয়ে দিয়েছি বিভীষণকে গিয়ে সাহায্য করতে।
2: করেছো কি তুমি?
3: কেন কেন,
2: আরে বিভীষণই হলো ওদের দলের সর্দার, সীতা উদ্ধারের জন্য ওরা লঙ্কায় সত্যাগ্রহ করতে এসেছে।
3: আমি করি কি করি, আমি ওদের কাজে পারবো না, তোরা কে কাজে
2: পাবাকে ডাকবো,
3: তাকে করবো কেন, তাকে ডাকাবি কি করে রে? এই সবে তো গমুল এখনো তিন মাস হয়নি, যখন হাই তুলবে সঙ্গে সঙ্গে পাটা গুলোকে এক এক করে মুখের কাছে এগিয়ে দিবি, দেরি করে কি তোকে শুধু পাটার সঙ্গে টেনে নেবে। মারিবে না বলছে চন্ডী দুর্গা দুর্গতি না তিনি মা বউ সত্যাগ্রহীদের মা
2: একে মা দুর্গা ওদের তরফে যোগ দিয়েছে, রামচন্দ্র অকাল বোধন শুরু করে দিয়েছেন কিনা?
3: তাহলে কি হবে, দেখো মাথা গেল কুম্ভকর্ণ উঠেছে।
4: কোথায় দাদা, আমাকে জাগালে কে?
3: ওরে বাবা, আপনাকে শুধু গিলে ফেলবে নাকি? আমি জাগাইনি ভাই, তো কোন কাজ জাগিয়েছে।
4: কি করতে হবে বলো?
3: ওই যে পানের গুলো কিরবিল কিরবিল করছে, ওদের এক একটাকে ধরবে আর গপ্পা গপ গিলে ফেলবে ভাই।
4: এই মাত্র 500 পাটা গিলে এলাম, আর গেলা চলবে না। আমি আবার ঘুমোতে চললাম, জেগে উঠি সব কটাকে গপা গপ গিলব, ততক্ষণ ওরা খেয়ে দেয়ে একটু পুষ্ট হোক।
3: ও বাবা, সে তো সমাজের ধাক্কা, ওরা খেয়ে পুষ্ট হয়নি। আমি এই বলি যাবো কোথা,
2: তিনি পাতালপুরি মানে আমেরিকায় ফেলে গেছে, একে তিনি ঘুমিয়ে পাতা হজম করছে, ওই শুনুন।

এতক্ষণ রসে বসে অনুষ্ঠানে শুনছিলেন কৌতুক নকশা, প্রথমে খরিদ্দার এবং পরে সীতাহরণ। অংশগ্রহণে ছিলেন নবদ্বীপ হালদার এবং অন্যান্যরা।

আকাশবাণী আগরতলা। এখন শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আজকের প্রথম গানখানি শুনবেন মায়া সেনের কণ্ঠে।

0: अभी आप बांसुरी पर सुन रहे थे राग चंद्र कंस, प्रस्तुत कर रहे थे श्री विवेक सोनार। आपके साथ तबले पर संगत कर रहे थे श्री ओजस अधिया। इसी के साथ आज का रविवासरीय अखिल भारतीय संगीत सभा संपन्न होती है। इस कार्यक्रम का ध्वनि मुद्रण आकाशवाणी मुंबई में किया गया और इसे आकाशवाणी दिल्ली केंद्र से प्रसारित किया गया।
1: यू आर लिस्निंग टू राग चंद्र कंस बाय रिनाउंड फ्लॉटिस्ट श्री विवेक सोनार। He was accompanied on tabla by Sri Ojas Adia. With this tonight we conclude Ravi Vasariya Akhil Bhartiya Sangeet Sabha. This program was recorded in the studios of Akashwani Mumbai and this broadcast came to you from Akashwani Delhi.
2: Akashwani Agartala এতক্ষণ শুনছিলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন বাঘা যতীনের রচনা থেকে পাঠ। ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলিতে ভজন শুনবেন শিল্পী দীপা চক্রবর্তীর কণ্ঠে সকাল 6:15। সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়ংনি খোরাং। সকাল 7:05 রবি কিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী রশ্মি বন্দ্যোপাধ্যায়। সকাল 7:45 অভিজ্ঞাপন যুববাণী সকাল 8:40। সকাল 9:10 দেশবন্দনা শুনবেন ক্যালকাটা ইয়ুথ কয়ারের শিল্পীবৃন্দের কণ্ঠে। সকাল 9:30 বাংলা আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। হিন্দি ছবির গান সকাল 10:00। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান নুগুল। বেলা 12:30 ককবরক অনুষ্ঠান খেরেংবার। বেলা 12:55 চাষের কথা বিষয় পুঁইশাক চাষ। রবীন্দ্রসঙ্গীত শুনবেন বেলা 1:05 বিভিন্ন শিল্পী কণ্ঠে। দুপুর 1:40 লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। দুপুর 1:50 নজরুল গীতি শুনবেন শিল্পী দীপা চক্রবর্তী। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। চাকমা গান শিল্পী কানন চাকমা বিকেল 5:45। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণীর সমাজবিদ্যা পঞ্চায়েতি রাজ থেকে পাঠ দেবেন ঈশানপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা শুক্লা চৌধুরী। সন্ধে 6:30 ঘর গৃহস্থির আসরে জৈব চাষে অনুখাদ্যের ব্যবহার প্রসঙ্গে ডাক্তার নীলাদ্রিপালের সাক্ষাৎকার প্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন গোপাল বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

সন্ধে সাতটায় ককবরক অনুষ্ঠান, রাত আটটা বেজে পাঁচ মিনিটে সংবাদ বিচিত্রা, রাত আটটা বেজে পনেরো মিনিটে শুনবেন হিন্দি ছায়াছবির গান আধুনিক গান, রাত আটটা বেজে ত্রিশ মিনিটে শিল্পী মান্না দে, রাত নটায় রবীন্দ্রসঙ্গীত শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। ফ্ল্যাগশিপ প্রোগ্রাম একই সূত্রে বাঁধা রাত নটা বেজে ত্রিশ মিনিটে, রাত দশটা বেজে দশ মিনিটে কর্মখালী বিজ্ঞপ্তি, রাত দশটা বেজে পনেরো মিনিটে দীপা চক্রবর্তীর কণ্ঠে শুনবেন আধুনিক গান। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার খবর। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে তেত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং তেইশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস। আগামীকালের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং তেইশ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ছিয়ানব্বই শতাংশ এবং সর্বনিম্ন আটান্ন শতাংশ। শুনলেন আবহাওয়ার খবর। আপনাদের সাথে আবার কথা হবে আগামীকাল ভোর পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত এগারোটা বেজে এক মিনিট হয়ে দশ সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।